Nos han dejado solas. Aprovechate.

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, 30শে বৈশাখ, 24শে জেলকাদ, 13ই মে। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি ভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে চালু করা হচ্ছে হটলাইন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে, বললেন জাতীয় সংসদের স্পিকার। সারাদেশে 9.5 কোটি ডোজ টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত 13। এবং মিরপুর টেস্টে পাকিস্তানকে 104 রানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়, অভিনন্দন প্রধানমন্ত্রীর। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, রোড ম্যাপ টু সাস্টেইনেবল এক্সিলেন্সি শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। তারেক রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী দেশের প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজাতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, রোড ম্যাপ টু সাস্টেইনেবল এক্সিলেন্সি শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। তারেক রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী দেশের প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজাতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়।

0: শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারে মনে হয় শিক্ষিত বেকারের মধ্যে শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলাম গুলো একটু নতুন ভাবে সাজানো বোধ হয় এখন সময় তার। স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধার লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে।
1: প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পায়।
0: জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাই গুরুত্ব পাবে সর্বোচ্চ। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। আমরা সম্মিলিত প্রচেষ্টা এমন একটি শিক্ষা ব্যবস্থার কাজ শুরু করতে চাই যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকেও করবে আলোকিত।
1: পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জাতি গঠন এবং দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান।
2: সকল কিছু যদি আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করতে হয়, আমাদেরকে দেশে কিন্তু একটি স্থিতিশীল পরিবেশ লাগবে। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। প্রত্যেক স্টুডেন্টের একটা বড় কিন্তু ভূমিকা আছে, রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হইচই করলেই কোনো কিছু গড়ে তোলা যায় না। কোনো কিছু গড়ে তোলার জন্য কিন্তু স্থিতিশীলতা লাগে, কোনো কিছু গড়ে তোলার জন্য বসে আলোচনা করতে হবে।
1: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখারও আহ্বান জানান যাতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সমস্যা সমাধানে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি ভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছেন। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত ওআইসি ভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই সহযোগিতা চান। এ সময় ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ঔষধ শিল্প সহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে এবং দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে। এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এডিপি ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার সভায় এই নির্দেশনা দেন। সভায় মন্ত্রী বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয় সে বিষয়েও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি গতকাল সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির হাটের নিরাপত্তায় হাটগুলোতে চাহিদা অনুযায়ী আনসার মোতায়েনের কথাও জানান তিনি।
3: পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগে 7 দিন এবং ঈদের পরে 7 দিন। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইন গুলো চালু থাকবে, সেগুলো রেজলিউশন আকারে যাচ্ছে, পত্রিকায় যাবে। সিটি কর্পোরেশনে কাদের কয়টা পশুরহাটের ইজারা দিয়েছে সেটা তালিকা আছে। মাননীয় প্রধানমন্ত্রী 20 কোটি টাকা অনুমোদন করেছেন বিনামূল্যে গ্রাম পর্যায়ে, উপজেলা শহর সমস্ত পর্যায়ে যাতে লবণ সরবরাহ করা যায় চামড়া সংরক্ষণের।

0: এবং সাথে সাথে তাদের যেটা মোটিভেশনাল ওয়ার্ক যেটা প্রচারণা করবে সেটার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে।
1: এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। আজ বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত 10টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগ থেকে গতকাল জানানো হয়েছে ঈদ পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। এ সময় সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত প্রতিষ্ঠানগুলো খোলা রাখা যাবে। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি গতকাল রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্পিকার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার ভুয়া ও পাতানো নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 16 বছরের নিপীড়ন, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের বিবরণ জুলাই স্মৃতি জাদুঘরে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি জাবেদ কারদার। যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্ট্যান্ড বা রিং স্থাপন করা হয়েছে। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডাক্তার এ কে এম ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে গতকাল এই তথ্য জানিয়েছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে সবার উন্নয়ন চায়। বিরোধী দলের সংসদ সদস্য থাকলে এলাকার উন্নয়ন হবে না, একথা ভুল প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল ময়মনসিংহে তারাকান্দা উপজেলায় খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকেই দেশের উন্নয়নের সব কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে।
4: বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকে বাংলাদেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। আজকের এই খাল খনন কর্মসূচি এই উন্নয়নের একটি মাইলফলক হিসাবে থাকবে এবং এই ধারা অব্যাহত থাকবে।
3: ইয়াসির খান চৌধুরী বলেন, নির্বাচনে ইশতেহারের অংশ হিসেবে সরকার তারাকান্দা ফুলপুর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে মিনি স্টেডিয়াম নির্মাণ, হাসপাতাল উন্নয়ন এবং রাস্তাঘাট সংস্কার সহ নানা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলায় খাল পুনর্খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশে টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে ইউনিসেফের মাধ্যমে প্রায় 9,50,00,000 ডোজ টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, দেশে হামের টিকা ও হামরোগ আক্রান্ত শিশু মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি কারো শাস্তিযোগ্য অপরাধ খুঁজে পেলে তাকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এ সময় ডাক্তার জাহিদুর রহমান বলেন, হাম পরিস্থিতি নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই। নানা কর্মসূচির মধ্যে দিয়ে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল, অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। আগামী শুক্রবার থেকে পর্যায়ক্রমে নামতে শুরু করবে রাজশাহীর বিভিন্ন জাতের সুস্বাদু আম। এরই মধ্যে আম চাষী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সাথে নিয়ে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। এবার রাজশাহী জেলায় উৎপাদিত আমের অর্থমূল্য ধরা হয়েছে প্রায় 780 কোটি টাকা। এ নিয়ে বিস্তারিত শুনুন রাজশাহী সংবাদদাতা রাজু আহমেদের পাঠানো প্রতিবেদনে।
5: অপরিপক্ব ও কেমিক্যাল যুক্ত আম বাজারজাতকরণ রোধে রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। আগামী 15 মে থেকে বাজারে নামবে গুটিজাতের আম। এছাড়া গোপালভোগ 22 মে, রানী পছন্দ ও লক্ষণভোগ 25 মে, হিমসাগর বা ক্ষীরসাপা 30 মে, ব্যানানা ম্যাঙ্গো বা ল্যাংরা 10 জুন, আম্রপালি ও ফজলি 15 জুন, বাড়িফোর 5 জুলাই, আশিনাপ 10 জুলাই এবং গৌরমতি বাজারজাত করা যাবে 15 জুলাই থেকে। ক্যালেন্ডার প্রকাশ করে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম বলেন,
6: যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলে যে ডেট ফিক্স করেছি এটি হচ্ছে সঠিক সময়। আমরা অপরিপক্ক আম বাজার আসতে দেব না এনিহাউ, এবং যদি কেউ কারবাইট দিয়ে আম পাকায় বা কোনো অসুধ উপায় অবলম্বন, সেক্ষেত্রে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
5: আম প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে অন্যান্য খাবার তৈরির গুরুত্ব তুলে ধরেন জেলা প্রশাসক।
6: প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আমনি অনেক শিল্প গড়ে উঠতে পারে। এখানে ইন্ডাস্ট্রিয়াল কোন কোন সেক্টরে কাজ করা যায় সেটি নিয়ে আমরা সম্ভাবনা দেখেছি। এখানে যদি আমরা ফুড প্রসেসিং কারখানা শিল্প গড়ে তুলতে পারি তাহলে আম নিয়ে 10টা প্রোডাক্ট বের হয়ে যাবে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি অর্থকরী ফসল রপ্তানি করা যাবে। সেই ভাবনা সরকারের রয়েছে। আমি মনে করি এখানে প্যাকেজিং ইন্ডাস্ট্রি শুরু করে আরো অনেক রিলেটেড ইন্ডাস্ট্রিজ করে আমরা এই আমকে বিদেশে রপ্তানি করতে পারি।
5: রাজশাহীতে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 2.5 লাখ মেট্রিক টন, যার প্রাথমিক বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় 780 কোটি টাকা। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
1: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি শর্ত ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এরই মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 13 জন নিহত হওয়ার খবর জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সংবাদ সংস্থাটি আরও জানায়, গতরাতে কেফাদ্দোনিন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় 6 জন নিহত এবং 7 জন আহত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পূর্ববর্তী একটি হামলার পর জরুরি সহায়তা দিতে ঘটনাস্থলে যাওয়ার সময় লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার 2 চিকিৎসাকর্মী নাবাতিয়ে এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। এ সময় আরও 1 চিকিৎসাকর্মী আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে জরুরি সেবা কর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে। দেশটি একে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের জন্য বেজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন। যুদ্ধাবসনে যুক্তরাষ্ট্রের স্বার্থে অন্তত হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে রাজি করানোর জন্য গত 1 সপ্তাহ ধরে চীনকে প্রভাব খাটাতে সম্মত করতে ব্যর্থ হলেও উচ্চ পর্যায়ে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এদিকে 10 সপ্তাহ ধরে চলা মধ্যপ্রাচ্য যুদ্ধে গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি, মার্কিনীদের জীবন দুর্বিষহ হওয়ায় যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের মূল্য হঠাৎ করে আকাশচুম্বী হয়েছে। খেলা খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম টেস্টে পাকিস্তানকে 104 রানে পরাজিত করেছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটি প্রথম জয়। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 413 ও 9 উইকেটে 240 রানে ইনিংস ঘোষণা, পাকিস্তান 386 ও 163। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারালেও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে কখনো জয় পায়নি বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে 2024 সালে টেস্ট জিতে আসলেও এবারই প্রথম পাকিস্তানকে ঘরের মাঠে টেস্টে হারালো বাংলাদেশ। মিরপুর টেস্টে 268 রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানকে 163 রানে অল আউট করে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইদুল ইসলামরা। ফলে 104 রানের ঐতিহাসিক এক জয়ের দেখা পেল বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফাইফার নিলেন নাহিদ রানা। মিরপুর টেস্টে কি জিতবে বাংলাদেশ? 268 রানের লক্ষ্য ছুড়ে দেওয়ার পর ভক্ত সমর্থকদের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার ইমামুল হককে সাজ করে ফেরান তাসকিন আহমেদ। তার করা বলে কট বিহাইন্ড হন ইমাম। আউট হওয়ার আগে করেন 5 বলে মাত্র 2 রান। আরেক ওপেনার আজান আওয়াইজ করেন 33 বলে 15 রান। আর দলনেতা শান মাসুমের ব্যাট থেকে আসে মাত্র 2 রান। 68 রানে 3 উইকেট হারিয়ে চাপেই পড়েছিল পাকিস্তান। চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন আবদুল্লাহ ফজল ও সালমান আগা। এই জুটিতে আসে 51 রান। 50 দেখা পাওয়া ফজলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। 113 বলে 11টি চারের সাহায্যে 66 রান করেন ফজল। পরের ওভারেই সালমান আগাকে পরাস্ত করেন তাসকিন আহমেদ। সালমান করেন 39 বলে 26 রান। 5 উইকেট হারিয়ে আরও একবার চাপে পড়ে সফরকারীরা। ষষ্ঠ উইকেটে দলকে শঙ্কা মুক্ত করার চেষ্টা চালান উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান ও সৌদ শাকিল, কিন্তু তাদেরকে ক্রিজে থিতু হতে দেননি টাইগার পেসার নাহিদ রানা। নিজের করা টানা দুই ওভারে শাকিল ও রেজওয়ানকে সাজঘরে পাঠান তিনি। এরপর এক রান করে হাসান আলীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ আব্বাস টিকে ছিলেন, তাদের জুটি ভেঙে দেন নাহিদ রানা। আর তাতেই 104 রানের বিশাল ব্যবধানে টেস্টে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পর্বে ম্যান অব দ্য ম্যাচ নাজমুল হোসেন শান্ত বলেন, এই ম্যাচের অভিজ্ঞতা তার দলের জন্য বিরাট অভিজ্ঞতা এবং তার দল ধীরে ধীরে টেস্ট ম্যাচে ভালো করছে।
8: Great experience and feeling very very proud the way we played and slowly we getting better in test cricket.
7: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
3: এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ে দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যে 6টা থেকে শনিবার সন্ধ্যে 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 17 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 33 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে চালু করা হচ্ছে হটলাইন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনে অগ্রিম টিকিট বিক্রি শুরু। এবং জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের জন্য ভবিষ্যতে অনুপ্রেরণা হয়ে থাকবে বললেন জাতীয় সংসদের স্পিকার। খবর শেষ হলো আমাদের পর।
9: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
10: সবার সাথে 90.4

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: FM 90.4
1: モーニングマイク。
2: Good morning, everyone. কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আমি কিন্তু অনেক বেশি ভালো আছি। আর যেহেতু আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি, তো অবশ্যই বুঝতে পারছেন ভালো থাকারই কথা, তাই না? আপনারা কেমন আছেন এবং কেমন গেল গতকালকের দিনটি? বাকি দিন মানে সকালবেলা তো আমার সাথে ছিলেন, বাট বাকি দিন কেমন গিয়েছে? কি কি হয়েছে? কোনো মজার ঘটনা ঘটেছে? আচ্ছা, আমি বুঝি না আমার সাথে কি এটা হয় নাকি সবার সাথে, অনেকের সাথে এটা হয় যে আমার সাথে প্রতিদিনই নতুন না নতুন কিছু ঘটতেই থাকে। তো আমি না বুঝি না যে এটা কি শুধু আমার সাথেই নাকি এটা সবার সাথেই ঘটে, এটাও আমাকে বলবেন, ঠিক আছে? আমাকে জানিয়ে দিবেন যে আমি কি ঠিক বলছি কিনা বা এরকম হয় কিনা আসলে। ওকে, যাই হোক, আরো একটি নতুন সকাল শুরু, নতুন একটা দিন শুরু, অনেক সুন্দর একটা দিন শুরু হয়েছে আজকে সকালে। এত সুন্দর বাতাস বাইরে, লিটারেলি মানে যারা এখনো ঘুমিয়ে আছেন বা বিছানায় আছেন তারা প্লিজ একটু বারান্দায় যান, একটু জানালাটা খুলে দেন, দেখুন কি সুন্দর একটা ঠান্ডা নির্মল একটা মানে বাতাস বইছে। তো আমি সে বাতাসটা খেতে খেতেই হচ্ছে আসছিলাম, আর আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সে বাতাসের মধ্যেই একটু মানে শুয়ে থাকি বা একটু মানে বসে একটু বাতাসটা খাই। যাই হোক, আপনারা কিন্তু আপনাদের কিন্তু সেই সুযোগটা আছে বারান্দায় বসে, বাতাসের মধ্যে বসে, বাতাস খেতে খেতে, চা খেতে খেতে আমাকে শুনতে পারেন, তাই না? আমার সাথে গল্প করতে পারেন। এবং আমি কিন্তু প্রতিদিন অনেক অনেক অনেক অনেক অনেক আড্ডা দিই, অনেক মজা করি, অনেক গসিপ করি এবং অনেক ইনফরমেশন হিস্ট্রি শেয়ার করি আপনাদের সাথে। তো বুঝতেই পারছেন আমার শো কিন্তু অসম্ভব সুন্দর একটা শো হবে। আর ফেসবুকে কিন্তু একটা পোস্ট দিয়ে দিয়েছি, সে পোস্টটা একটু দেখে আসবেন কাইন্ডলি। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আর চাইলেও আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। তো চলুন এখন আমরা একটা গান শুনবো, বুচ্ছ কুশাল এন্ড পুনামের গানটি শুনবো, এবং গানটি শুনতে শুনতে এখন আবার মানে একটু পরে আবার ব্যাক করবো। ওকে, সো স্টে টিউন্ড।

Just think about it. What you will need can have.

0: love you.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা।

0: ¿Qué?
1: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ. I've been on a low, I've been taking my time. I feel like I'm out of my mind. It feels like my life ain't mine. Who can relate?

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকি আপনাদের সাথে। তার মানে বুঝতেই পারছেন এই সপ্তাহের জন্য আজকেই কিন্তু শেষ দিন আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে থাকবো। তবে আগামীকাল কিন্তু আবার আমি চলে আসব ঠিক রাত 11টা বাজে ভালোবাসার বাংলাদেশ নিয়ে। তো আশা করি আপনারা সেটাও খুব এনজয় করেন আমার শোটা। যারা দেখেছেন ভালোবাসা বাংলাদেশ, যারা শুনেন, তারা সেখানে আমাকে দেখে থাকলে বা শুনে থাকলে কেমন লাগে এবং আমাকে রিভিউ দিতে পারেন। আর তাছাড়া মর্নিং মাইকও আপনাদের শুনতে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে পারেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার যারা লিসেনার্স আছেন, যারা আমাকে শুনছেন এই মুহূর্তে, আপনাদের মধ্যে কেউ কি আছেন যারা ভালোবাসার বাংলাদেশে আসতে চান বা গল্প বলতে চান বা নিজের ফেস হাইড করে বলতে পারবেন, নিজের নাম হাইড করে বলতে পারবেন, সেই সুযোগ আপনাদের আছে? তো চাইলে যদি আপনারা এ ধরনের কোনো মানে আসতে চান এই ধরনের গল্প বলতে, যে কোনো গল্প, সেটা ভালোবাসার গল্প হতে পারে, স্ট্রাগলের গল্প হতে পারে, জীবনের কোনো দুঃখের কাহিনী হতে পারে, যে কোনো গল্প হতে পারে, তো যে এই ধরনের গল্প যদি বলতে আসতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন বা আমাকে একটা মেসেজ করতে পারেন, ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আমরা আবারও গল্পে চলে যাই। যেহেতু প্রতিদিনের মতো মর্নিং মাইক আসা মানেই হচ্ছে বিভিন্ন রকমের গল্প শেয়ার করা, বিভিন্ন রকমের ইন্টারেস্টিং নিউজ শেয়ার করা। তো এই মুহূর্তে আমার কাছে যে ইন্টারেস্টিং নিউজটা আছে সেটা হচ্ছে, আমরা কিন্তু সবাই মোটামুটি এতদিনে জেনে গেছি যে ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হয়েছেন তার স্টেটের। তো সেই মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে কথিত প্রেমিকা অভিনেত্রী তৃষা কৃষ্ণান, তৃষা কৃষ্ণানকে চেনেন না এমন কেউ হয়তো নেই যারা সাউথ মুভি লাভার বা সাউথের মুভিগুলো দেখেছেন। তাছাড়াও এমনিতেও কিন্তু টুকিটাকি কোনো মুভির সিন চোখে পড়লে তৃষাকে প্রায় সব সিনেমাতেই আমরা দেখেছি বা দেখি। তো এছাড়াও আমাদের ঐশ্বরিয়া রায় বচ্চনের সাথেও কিন্তু একটি সিনেমা সে করেছেন। তো যাই হোক, সেই সিনেমার নায়িকার সাথে কিন্তু তার একটা প্রেমের, মানে আমাদের সেই CM মুখ্যমন্ত্রীর থালাপতি বিজয়ের একটা প্রেম প্রেম ভাব চলছে। কিন্তু সেই অনুষ্ঠানে কিন্তু আমরা তৃষাকে দেখেছি, সে খুবই একটু ইমোশনাল হয়ে গিয়েছিলেন এবং সে খুবই খুশি একটা ভাইব দিচ্ছিলেন। কিন্তু অনুষ্ঠানটির পরপরই অভিনেত্রীর একটি পোস্ট নিয়ে নতুন করে একটা জল্পনা শুরু হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী সোমবার 11 মে ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তৃষা লিখেছেন, ভালোবাসা সবসময় সোচ্চার, সেই সঙ্গে নিজের প্রিয় মানুষদের প্রতি ধন্যবাদও জানিয়েছেন। এর মানে কি বলুন তো, মানে আমি তো একটু মানে রহস্যের গন্ধ পাচ্ছি, আমি কিন্তু আবার রহস্য খুব পছন্দ করি। দীর্ঘদিন ধরেই কিন্তু থালাপতি বিজয়ের সাথে তৃষার সম্পর্কের গুঞ্জন চলছে, এই পোস্ট এবার তাদের নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। গত 10 মে চেন্নাইয়ের থালাপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃষা। সেখানে বিজয়ের প্রথম ভাষণের সময় তৃষাকে আবেগপ্রবণ হতে কিন্তু দেখা যায়। এছাড়া থালাপতির পরিবারের সদস্যদের সঙ্গে তার সৌহৃদ্যপূর্ণ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে কিন্তু বেশ ভাইরাল হয়েছে। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে মৃদু হেসে তৃষা বলেন, ধন্যবাদ আগামীর অপেক্ষায়। বাহ, মানে সবকিছু একটা মানে মানে কি বলে রহস্য রহস্য একটা গন্ধ, তাই না? যাই হোক, আপনারা একটু ভাবতে থাকুন তো যে কি রহস্য থাকতে পারে এবং কি জন্য তৃষা এত রহস্য দেখাচ্ছে সবাইকে। তো যাই হোক, আপনারা আমাকে জানাতে পারেন, রিভিউ দিতে পারেন বা মতামত জানাতে পারেন, রিপ্লাই দিতে পারেন এই এই গসিপের। তো আমাকে মেসেজ করে দিবেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। ওকে, তো চলুন আমরা এখন আবার একটা ব্রেকে যাব। তুমি আর নেই সেই তুমি গানটি শুনবো, গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে IP ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি থাকি আপনাদের সাথে। তো বুঝতেই পারছেন যখন আমি থাকি থাকা মানেই হচ্ছে বিভিন্ন রকমের গল্প, আড্ডা, মজা আর হচ্ছে গসিপ এবং বিভিন্ন হিস্ট্রি শেয়ার করা, ইনফরমেশন শেয়ার করা, তাই আমি করব আজকেও এবং মজার মজার অনেক গল্প করব। বাই দ্য ওয়ে, আমি ফেসবুকে এটা পোস্ট করেছি যে কণ্ঠ সিনেমাটা কে দেখেছেন। অ্যাজ এ আরজে হিসেবে কণ্ঠ সিনেমাটা কিন্তু আমার খুবই পছন্দের এবং সিনেমাটা আমি ফিল করতে পারি, কারণ এই জায়গাটাতে বা এই চেয়ারের মধ্যে বসার পর যেই অনুভূতি বা যেই জিনিসগুলো মাথার মধ্যে কাজ করে সে সব কিছুই কিন্তু এই কণ্ঠ সিনেমাতে দেখানো হয়েছে, তাই না? যাই হোক, আপনারাও যদি দেখে থাকেন তো ভালো, আর না দেখে থাকলে অবশ্যই সিনেমাটা দেখে ফেলবেন, অনেক সুন্দর একটা সিনেমা। আমরা আবারও গল্পে ফিরে যাব এবং আমি আপনাদের সাথে এই মুহূর্তে একটা ইনফরমেশন শেয়ার করে দেব। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমরা একটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস। অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আই থিঙ্ক এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন এবং আপনাদেরকে এই সার্ভিসটি অনেক বেশি হেল্প করবে, তাই না? যাই হোক, আমরা এখন আবারও গল্পে গানে ফিরে যাব, ব্রেক নিব। তার আগে বলে দিই আমাকে চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। চলুন আবার একটা ব্রেক নিয়ে আসি, গান শুনবো অনেক সুন্দর সুন্দর এবং গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা, নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199666।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার মর্নিং মাইক নিয়ে আমি তানহা চলে আসি আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে। যারা যারা আমাকে প্রথম থেকে শুনছেন বা শুনেন তাদের তো মানে আমার মনে হয় যে কেমন লাগছে আমাকে শুনতে, বা ভালো লাগছে কিনা, বা আর কি কি হচ্ছে আপনাদের জন্য, বা আপনাদের এনজয়মেন্টের জন্য আমি আর কি কি বলতে পারি বা কি কি করতে পারি, এটা একটু আমাকে জানাবেন, ঠিক আছে? আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আমরা গল্প করছিলাম, বিভিন্ন রকমের আড্ডা দিচ্ছিলাম। আমি একটা ফেসবুকে পোস্ট করেছি কণ্ঠ সিনেমা কে কে দেখেছেন এটা নিয়ে, এবং আমার একটা সুন্দর ছবি আপলোড করেছি। ছবিটাতে একটা কমেন্ট করবেন এবং মজার মজার SMS কমেন্ট করতে হবে, ওকে? আমরা কিন্তু অনেক আড্ডা দিব, গল্প করব আপনাদের কমেন্ট নিয়ে। যাই হোক, এই মুহূর্তে আমি আপনার সাথে আরো একটি ইনফরমেশন শেয়ার করে দিই। চীনের পূর্বাঞ্চলে 32 বছর বয়সী এক নারী সামাজিক মাধ্যমে স্ক্রল করতে গিয়ে নিজের মাকে খুঁজে পেয়েছেন। প্রায় 3 দশক পর হলো মা মেয়ের এই পূর্ণমিলন। ইয়ান পদবীর ওই নারী একদিন একটি লাইভ স্ট্রিম দেখছিলেন, সেখানে 52 বছর বয়সী সু নামের এক নারীকে দেখে তিনি হতবাক হয়ে যান, কারণ পর্দার ওপারের মানুষটিকে তার নিজেরই বয়স্ক ভার্সন মনে হচ্ছিল। ইয়ানকে ছোটবেলায় দত্তক দেওয়া হয়। দত্তক বাবা মায়ের কাছ থেকে ভালোবাসা পেলেও নিজের আসল পরিবার সম্পর্কে জানার ইচ্ছা তার সবসময় ছিল। অবশেষে প্রবল অনুভূতির তারণায় তিনি লাইভ স্ট্রিমে একটি মন্তব্য করেন, আমি হয়তো আপনার মেয়ে। অন্যদিকে সু 2022 সাল থেকে সামাজিক মাধ্যমে সার্চিং ফর মাই সেকেন্ড ডটার নামে নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজছিলেন। তিনি ইয়ানকে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে DNA পরীক্ষা করা হলে প্রকাশ পায় তারা সত্যি মা মেয়ে। এরপর সামনে আসে হৃদয় বিদারক অতীত। সু জানান চরম দারিদ্র্যের কারণে ছোটবেলায় বাধ্য হয়ে মেয়েকে অন্যের কাছে দিয়ে দিতে হয়েছিল। প্রথমে ইয়ানকে আত্মীয়দের কাছে রাখা হয়, পরে আরেক পরিবারের কাছে পাঠানো হয়। এক পর্যায়ে তাকে একটি সরকারি অফিসের বাইরে রেখে যাওয়া হয়, সেখান থেকেই পরে কাছাকাছি থাকা একটি পরিবার তাকে দত্তক নেয়। বছরের পর বছর মেয়েকে হারানোর অনুশোচনা বয়ে বেরিয়েছেন সু, কখনো খোঁজা বন্ধ করেননি। অবশেষে পুলিশ স্টেশনে যখন মা মেয়ের দেখা হয় তখন তারা কান্নায় ভেঙে পড়ে। 30 বছর পর প্রথমবারের মতো একে অপরকে জড়িয়ে ধরেন, হাত ধরেন। পরে ইয়ান তার ভাই বোনদের সঙ্গেও দেখা করেন। বাহ, খুব সুন্দর মিষ্টি একটা নিউজ বা স্টোরি আমরা পড়লাম। এটা কিন্তু আসলেই হৃদয় বিদারক একটি ঘটনা। আপনারাও কিন্তু চাইলে আপনাদের মতামত জানাতে পারেন এই বিষয়ে, এবং আমাকে কিন্তু SMS হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ওকে? তো আমি এই মুহূর্তে আবার একটা ব্রেক নেব। নাই জিনা গানটি শুনবো, গানটি শুনতে শুনতে আবার

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি থাকি আপনাদের সাথে। আশা করি আপনারা আমার এই শো এবং আমার সাথে গল্প করাটাকে বা আমার গল্পগুলো শুনতে অনেক বেশি ভালোবাসেন, আমাকে অনেক বেশি পছন্দ করেন। চাইলে একটা রিভিউ দিতে পারেন, একটা মতামত জানাতে পারেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এই মুহূর্তে আপনাদের সাথে আমি আর একটি সুন্দর ইনফরমেশন শেয়ার করে দিই। আসলে এই ওয়েদারে আমার মনে হয় যে এই সার্ভিসটি আপনাদের জন্য আর কি অনেক বেশি হেল্প ফুল হবে। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছে, আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন, তাই না? যাই হোক, আমরা আবারও গল্পে ফিরে যাব, আড্ডা দিব, গল্প করব। আপনারা অনেকেই এসএমএস করছেন, মেসেজ করছেন, আমি কি এই মুহূর্তে একটু মেসেজ পড়ব? চলুন আমরা একটু মেসেজ দেখি আসি, নাকি ফেসবুকের কমেন্ট আছে? ফেসবুকের কমেন্টটা একটু পরে পড়ছি, মেসেজটা একটু দেখে আসি যে কে কী কী মেসেজ করেছে। ও মাই গড, অনেক মেসেজ আসছে, এত মেসেজ আমি কীভাবে পড়ব আমি বুঝতে পারছি না। ওকে, আমি তাও পড়ার চেষ্টা করছি। আপু আমাকে দুইটা গান শোনাবেন, ময়লা আমার বাড়ি নিয়ে নে আর ময়লা আমার গাড়ি নিয়ে নে, মাটুকা সং, গান না শোনালে আমি তোমাকে শুনবো না। ও মাই গড, এত থ্রেডিং! আমি কিন্তু এর আগে একবার বলেছি যে আমাকে এরকম থ্রেড দিলে কিন্তু আমি আরো বেশি করে শোনাবো না, ঠিক আছে? যাই হোক, আমি কিন্তু গান শোনাবো, মন খারাপ করার কোনো কারণ নেই, গান আমি শোনাবো। বাট ঢাকা এফএম 90.4 টিউন করে থাকতে হবে, যে কোনো সময়ে গান প্লে হবে, মানে গানটা আমি বসিয়ে দিব। সো ঢাকা এফএম 90.4 টিউন থাকতে হবে। ওকে তানহাপু, আসসালামু আলাইকুম, আমি তোমার জন্য বসে আছি, আমি আজকেও যুক্ত হল, আমি হাজিরা, তোমাকে গোলাপ ফুলের শুভেচ্ছা, আশা করি ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম হাজিরা, কেমন আছেন আপনি? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং অনেক অনেক ধন্যবাদ আপনাকে এসএমএস করার জন্য। আপু কেমন আছো? ভালো আছি অনেক। আপনার নাম লিখেননি, কাইন্ডলি নামটা লিখে পাঠাবেন। একগুচ্ছ কদম হাতে গানটা দাও আপু, আমি নিমু। নিমু, গানটি প্লে হয়ে যাবে, আপনি কিন্তু ঢাকা এফএম 90.4 টিউন করে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম, হাই, আমি নাবিল রংপুর থেকে এইমাত্র জয়েন হয়ে গেলাম, তোমার নাম কি? আমার নাম তানহা, যারা আমাকে শুনে প্রতিদিন তারা আমাকে আরজে তানহা নামে চেনে। সো আপনি আমাকে সে নামেই জানতে পারেন, চিনতে পারেন। আপু আমি নবাব, কেমন আছো? আমি একটা জিনিসের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছি, আর এটা হলো সুমনার ভালোবাসা। এটা থেকে সরে আসার জন্য কি করা উচিত? যে কোনো ব্যাপারে, যে কোনো জিনিস অ্যাডিকশন কিন্তু ভালো না, মানে সেটা হোক মানুষ, সেটা হোক কোনো নেশা বা যেটাই হোক না কেন, অ্যাডিকশন ইজ ব্যাড ফর হেলথ। সো আমি আপনাকে বলবো যে এই অ্যাডিকশন কমাতে হবে, সেটা কমানোর জন্য যা যা করতে হয় সব কিছু করতে পারেন। চাইলে আপনি মেডিটেশন করতে পারেন, দেন আপনি একটু বই পড়তে পারেন, মানে মনোযোগটাকে অন্যদিকে ট্রান্সফার করার জন্য যা যা করতে হয়, ঠিক আছে? নিজেকে সময় দিন, নিজের কেরিয়ার করেন, নিজের লাইফস্টাইল চেঞ্জ করুন, নিজের বাজে অভ্যাসগুলো পরিবর্তন করার চেষ্টা করুন, দেখবেন যে একটা সময় আপনি এই অ্যাডিকশন থেকে বের হয়ে আসবেন। ওকে, চলুন আমরা এই উপলক্ষে, মানে আপনার এই অ্যাডিকশনের উপলক্ষে একটা গান শুনি, ফেরাতে পারিনি রুনা রায়লার। গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আমবারাই টিআইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে.
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব হারিয়ে যাব বারে বারে.
3: এই কথা তো চলো এখনি.
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4. আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি.
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন. Come here, baby.

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি থাকি আপনাদের সাথে। আশা করি আপনারা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন এবং আমাকে কেমন লাগছে শুনতে। এবং যারা প্রথম থেকে আছেন বা একদম প্রথম থেকে আমাকে শুনেছেন, আমার শো শুনেছেন, তারা বলতে পারবেন যে আমাকে কেমন লাগছে বা কেমন লাগে আপনাদের, তাই না? একটু ফিডব্যাক দিয়ে দিবেন। একটা SMS তো হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়া ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আমরা ফেসবুকের কমেন্টগুলো এখন পড়ব। তার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.pt। আম্বার আইটি আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগছে এবং আপনাদের কাজে লাগবে, তাই না? আমরা এখন আবারও ফেসবুকের কমেন্টে চলে যাই। অনেকেই কমেন্ট করেছেন আজকের পোস্টে। জুবায়ের হোসেন, আমিও আয়েশা পড়ছি জামালপুর নন্দিনা থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। সুমাইয়া শেফা, আসসালামু আলাইকুম আপু, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ শেফা। আবদুল্লাহ আল মুইন, হাই আপু কেমন আছেন, তুমি দেখতে অনেক সুন্দর, সাথে আছি রংপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ আবদুল্লাহ। মোহাম্মদ আলাউদ্দিন, জর্ডান থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। কাজুলিয়ার ফেরিওয়ালা, আপু কেমন আছেন, শুনছি গোপালগঞ্জ থেকে, থ্যাংক ইউ সো মাচ। ইয়াসিন আহমেদ আরাফাত, হ্যালো হ্যালো। তাহিদুল ইসলাম, বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। শুভ সকাল, কেমন আছেন? আজিমুল ইসলাম, শুভ সকাল, কেমন আছেন? লালমনিরহাট এয়ারপোর্ট থেকে সাথেই আছি, আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে, একটা গান শুনতে ইচ্ছা করছে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, আমারও তো এই গানটা শুনতে ইচ্ছা করছে, বা আপনার সাথে আমার কিন্তু খুব ভালো মিল। থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য, কমেন্ট করার জন্য। আরো বেশি বেশি কমেন্ট করবেন, মজার মজার কমেন্ট করতে হবে, অ্যান্ড আমি কিন্তু কমেন্টগুলো এবং SMS গুলো লাইভেই পড়ে শোনাবো। ওকে, তো আমরা এই মুহূর্তে আবারও চলে যাই একটা ব্রেকে, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।
2: ঢাকা FM 90.4,
3: সারা দেশে
2: সবার সাথে।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে। বুঝতেই পারছেন 11টা বলেছি মানে এখন 10টা বাজে, তো বেশিক্ষণ সময় কিন্তু আমি আপনাদের সাথে আর থাকতে পারছি না। আবারও সেই আগামী রবিবার মর্নিং মাইক নিয়ে আমি আসব, এবং এই সপ্তাহের আজকেই লাস্ট ডে মর্নিং মাইকের। সো আই হোপ আপনারা আমাকে ফুল টাইম, মানে যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আমার সাথে থাকবেন এবং আমাকে শুনবেন, আমাকে আমার গল্পগুলো শুনবেন এবং আপনাদের ভালো লাগবে আশা করি। যাই হোক, আমরা গল্প করছিলাম, বিভিন্ন রকমের গসিপ করছিলাম, বিভিন্ন মজার মজার গল্প করছিলাম, এবং কেমন লাগছিল আপনাদের সেই গল্পগুলো সেটাও কিন্তু জানাতে পারেন। চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে, এছাড়া ফেসবুকে ইনবক্স করতে পারেন, পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন আমরা আবারও কমেন্টগুলো পড়ব ফেসবুকের, এবং মেসেজগুলো আরেকবার পড়ব। বাট তার আগে আপনার সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করে দিই। জাপানের জনপ্রিয় আইসক্রিম নির্মাতা প্রতিষ্ঠান আকাগি নিউগিও একটা সময় পুরো বিশ্বকে বিস্মিত করেছিলেন মাত্র 10 ইয়েন দাম বাড়ানোর জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে। দীর্ঘ 25 বছর একই দাম রাখার পর তারা তাদের বিখ্যাত আইস পপের মূল্য 60 ইয়েন থেকে বাড়িয়ে 70 ইয়েন করার সিদ্ধান্ত নেয়, আর সেই ঘোষণার জন্য তারা তৈরি করে 1 মিনিটের একটি ব্যতিক্রমী বিজ্ঞাপন। বিজ্ঞাপনটিতে কোনো অভিনেতা বা ঝকঝকে প্রচারণা ছিল না, বরং সেখানে দেখা যায় কোম্পানির চেয়ারম্যান ও উদ্যোগ কর্মকর্তাদের, তারা সবার সামনে মাথা নত করে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলেন। ভিডিওটি প্রকাশের পর দ্রুত ভাইরাল হয়ে যায়। বিশ্বের অনেক মানুষ অবাক হন এই ভেবে যে যেখানে অনেক প্রতিষ্ঠান নিয়মিত দাম বাড়ায় কোনো ব্যাখ্যা ছাড়াই, সেখানে একটি জাপানি কোম্পানি মাত্র 10 ইয়েন বৃদ্ধির এত বিনয় দেখিয়েছে। জাপানের ব্যবসায়িক সংস্কৃতিতে গ্রাহকের প্রতি সম্মান ও দায়বদ্ধতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে আকাগি নিউগিওর এই বিজ্ঞাপন সেই সংস্কৃতিরই প্রতিফলন। আপনাদের কি মনে হয় এই যে একটা বিজ্ঞাপন, মানে একই সাথে তাদের প্রচারণাও হলো, আবার একটা মানে পুরো রাষ্ট্রকে, পুরো দেশকে, পুরো দুনিয়াকে একটা বার্তাও দেওয়া হলো, আমার কাছে যেটা মনে হলো আর কি। কারণ দেখেন, এমনিতেও আমার কাছে মনে হচ্ছে যে এমনিতেও তারা ওই আইসক্রিমের দাম বাড়াতো না। যেমন আমাদের বাংলাদেশেরই খুব জনপ্রিয় একটি খাবার আছে যেটার দাম আজ পর্যন্ত বাড়িনি, কিন্তু যদিও কোয়ালিটির একটু ডিফারেন্স হয়েছে, সেটা ছিল আমাদের পটেটোর চিপস। এই পটেটো চিপসের মতো মজা স্বাদ চিপস আর হয়তো বা কখনো আসবে না এই দুনিয়াতে, যাই হোক, বাট সেই চিপসের স্বাদ কিন্তু সেই আগের পটেটো চিপসের মতো আর এখন নেই। 10 টাকা দাম ছিল, এখনও 10 টাকাই আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই কোম্পানি, যেটা জাপানের যে কোম্পানি গল্পটা আমরা শুনলাম, ওনারা একটা স্ট্র্যাটেজি ফলো করেছেন যে একেবারে দাম বাড়ালে মানুষ কেনা বন্ধ করে দিতে পারে, কমিয়ে দিতে পারে। তার থেকে ভালো যদি কোনো কিছু করে একটু ভাইরাল হওয়া যায়, তাহলে তাদের প্রোডাক্টের প্রতি মানুষের দুর্বলতাটা আরও বেড়ে যাবে এবং তাদের প্রতি সম্মানটাও মানুষের বেড়ে যাবে। এভাবে কিন্তু তারা তাদের কাস্টমারের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করে ফেলেছেন, এবং এটা কিন্তু খুবই সুন্দর একটা মার্কেটিং পলিসিও বলা যায়। তো চাইলে এই মার্কেটিং পলিসি কিন্তু আপনারা আপনাদের জীবনের বা কোনো একটা কাজে, নিজেদের কোনো ব্যবসার কাজে লাগাতে পারেন, তাই না? তো চলুন আমরা আবারও চলে যাই আমাদের ব্রেক, মানে গান শুনবো, আব্রাস এন্ট্রি জামাল কদু গানটি শুনবো, এবং গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন্ড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা এফএম টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে। আজকেও আমরা মানে বিভিন্ন রকমের গল্প করছিলাম, বিভিন্ন গসিপ করছিলাম, বিভিন্ন ইনফরমেশন শেয়ার করছিলাম আপনাদের সাথে এবং হিস্টোরি বলছিলাম কিছু কিছু, তাই না? যারা যারা প্রথম থেকে শুনছেন তাদেরকে বলবো অনেক অনেক থ্যাংকস, এবং যারা এই মুহূর্তে কানেক্ট হয়েছে তাদেরকে বলবো ওয়েলকাম। আশা করি এরপর থেকে সবসময় আপনাদেরকে পাশে পাবো। চাইলে একটা মেসেজ দিয়ে কনফার্মেশন দিয়ে যেতে পারেন যে হ্যাঁ আপু আমি নেক্সট টাইম থেকে আপনার সাথে সবসময় থাকবো। ওকে, তো আমরা চলে যাই মেসেজে। অনেকেই মেসেজ পাঠাচ্ছেন, এখন আমি শুধুমাত্র মেসেজই পড়বো কারণ অনেক মেসেজ হয়ে যায়, সবসময় পড়া হয় না। আপু মে ফির ভি তুমকো গানটা দাও। ওকে, ঢাকা এফএম 90.4 টিউন করে থাকুন, অবশ্যই প্লে হয়ে যাবে গানটা। বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আশিতে, রোদ বৃষ্টি ঝড়ের দিন আসবে কিন্তু ঈদের দিন, আসতে যদি নাই পারো ঈদের ঈদ মুবারক গ্রহণ করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কে লিখেছেন? আমিনা সুলতানা, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ এই কবিতা পাঠানোর জন্য এবং মেসেজ করার জন্য, আমি অনেক বেশি ভালো আছি। হাই আপু, তোমার আদুরে আদুরে মিষ্টি কথাগুলো আমার খুব ভালো লাগে। জানো আপু, আগামী 15 মে আমার মায়ের ডেথ ডেট, মা নিয়ে একটা গান শোনাবে প্লিজ শাপলা। শাপলা, থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য। আসলে আপনার SMS-টা পড়ে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেলাম। আপনার মায়ের ডেথ অ্যানিভার্সারি 15 মে, আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল। আশা করি আপনার মানে আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, এবং আশা করি সবাই আমরা যারা এখন শুনতে পাচ্ছি আমাকে, তারা কিন্তু শাপলার মায়ের জন্য দোয়া করে দিবেন। ওকে, ধন্যবাদ শাপলা। আমি গানটি প্লে করে দেওয়ার চেষ্টা করবো, ঢাকা FM 90.4 টিউন করে থাকুন। ওকে, আমরা যে বাটুন ফোন দিয়ে যুক্ত হই এটা কি আপনি চান না? আমরা গরিব তাই আপনাদের পেস্ট্রিজ নষ্ট হয়, তাই না আপু? ও মাই গড, কেন? ও মানে কেন বললেন এই কথা বুঝলাম না, কেন প্রেস্টিজ নষ্ট হবে? বাটন ফোন দিয়ে শুনতে আরো বেশি মজা। আর আমি কিন্তু একটা বাটন ফোন খুঁজছি, যদিও বাটন ফোন খুঁজছি না, বাটন ফোনের একটা স্পেশাল জিনিস খুঁজছি, সেটা আমি জানি না কোথায় পাবো, আপনি আমাকে একটু জানাতে পারেন। আমার কিন্তু বাটন ফোন খুব পছন্দ কারণ এই ছোট ফোনে অনেক কিছু করা যায়, এটা খুব আমার জন্য খুবই অবাক করার একটা বিষয়। তো থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য, কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই। বাটন ফোনে শুনছেন বা যে ফোনেই শুনুন না কেন, আমি প্রথম দিকে যখন আমি নতুন শোতে মানে প্রথম দিকের শোতে আমি কিন্তু বারবার করে বলতাম যে বাটন ফোনে একটা অন্যরকম স্মৃতি, অন্যরকম ভালোবাসা, বাটন ফোনের জায়গা কেউ নিতে পারবে না। সত্যি কথা, যত স্মার্টফোন আসুক, যতই আইফোন আসুক, যাই আসুক না কেন, বাটন ফোন ইজ বাটন ফোন, ইটস সো কমফোর্ট আমি বলবো। আমার সব অনেক বেশি কমফোর্ট লাগে এই ফোনটা, এবং এই ফোনের অনেক স্মৃতি আছে, অনেক ভালোবাসা জমা আছে এই স্মৃতি এই ফোনের সাথে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। তোকে পুতুলের মতো করে সাজিয়ে রাখবো, হৃদয়ের কোঠরে রাখিব আপু গানটা বাজানো। ওকে, থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য। গানটি প্লে হয়ে যাবে, ঢাকা FM 90.4 টিউন করে থাকুন। হ্যাঁ আপু, কেমন আছেন? আমার নাম আইরিন, আমি রংপুর থেকে যুক্ত হলাম। আমাকে একটা গান শোনাও, গানটা হচ্ছে দীপান্বিতা, গানটা প্লিজ প্লিজ গানটা শোনাবে কিন্তু। ওকে, ঢাকা FM 90.4 টিউন করে থাকুন, গানটা অবশ্যই প্লে হবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য। আপু আপনার বয়স কত? আপনি কি ম্যারিড? নাইম ফ্রম রংপুর। নাইম কেন বলেন তো, কি জন্য এই কথা জিজ্ঞেস করছেন আগে সেই কারণটা বলবেন, তারপর আমি অ্যান্সার দেবো। ওকে, অনেকের SMS পড়েছি, এখন আবার একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউন্ড।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Traders United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে?
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম. বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না.
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো.
5: এই চলে এসেছে.
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না. এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন.
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়.

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি থাকি আপনাদের সাথে। আজকে কিন্তু এই মুহূর্তে বিদায় নিব, মানে এখন তো বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। মর্নিং মাইকে আবারও আপনাদের সাথে আমার কথা হবে আগামী রবিবার। তো এই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে প্রচুর মিস করতে হবে, প্রচুর ওয়েট করতে হবে আমার জন্য, এবং ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে কিন্তু চোখ রাখতে হবে, কারণ আমার কিন্তু মজার মজার ভিডিও আপলোড করা হয় এবং নানা রকমের পোস্ট কিন্তু আপলোড করা হয়। সো সেগুলো দেখতে এবং সেই ফলো আপে রাখতে কিন্তু পেজটি ফলো করে দিবেন। আর ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর তো আছে 01841904904, চাইলে আমাকে একটা মিস ইউ লিখে পাঠাতে পারেন। যাই হোক, কেমন লাগলো আজকের এই শো আপনাদের? মানে এত এত গল্প করলাম, এত আড্ডা দিলাম এবং বিভিন্ন রকমের মজার মজার ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করলাম, সেগুলো কেমন লাগলো জানাবেন এবং একটা রিভিউ দিবেন। আর আজকে এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে কিন্তু আমাকে পার্সোনালি ফলো করতে পারেন, মানে আমার ফেসবুক পেজেও কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনাকে কখন আবার দেখতে পারবো বা কখন শুনতে পারবো, চাইলে আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন, TANHANES এই পেজে ফলো দিয়ে রাখলে আপনি কিন্তু আমার প্রতিদিনের অ্যাক্টিভিটিসগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, আমি আজকে বিদায় নিচ্ছি এখন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবার কথা হবে ঠিক রবিবার। এছাড়াও কালকে তো আবার আসছি ভালোবাসার বাংলাদেশ নিয়ে, সেখানেও তো থাকবো, চাইলে আপনারাও কিন্তু আসতে পারেন ভালোবাসার বাংলাদেশে। সো যাই হোক, আমি আছি আপনাদের সাথে, তো মানে এত মন খারাপ করার কোনো কারণ নেই, তবে মর্নিং মাইক নিয়ে আবার আগামী রবিবার আসবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
2: ঢাকা FM 90.4
0: সারা দেশে
2: সবার সাথে।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন।

টাইম চেক, এখন সময় বেলা ১১টা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.
2: কে?
3: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায়.

0: Agency United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Agency
1: United। গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই।
3: ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

চোখও চালছিল রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে

0: গরমে নাজেহাল অবস্থা? আমরা একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। ঢাকা
1: FM 90.4। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4. সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প. মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে. আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব. অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ. আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই. এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি. এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা. একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও. শুনতে থাকুন ঢাকা FM 90.4.

0: না সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: Tuesday to Wednesday from 5.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ফার্মার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিসে.
2: এই ডাক ছড়িয়ে যাবুন জেনে
1: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4.

গরমে নাজেহাল অবস্থা, আমবারা একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

IGS United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. IGS United 90.4 FM.

0: বাইজা বুইজা তামা তামা
1: কুত্তা জেনতো মগর কি হুনতাছেন পুরাই 161 টানে বুঝছেন না কি চলে ওহো লিয়া লিছে রে দিল দিয়া ফিল করেন এফএম 90.4
2: হ্যালো
3: হ্যাঁ বলো
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে
3: আচ্ছা নেটে কল দাও তো
2: আহা এখানে কি হলো
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না
4: অবশ্যই বলবেন তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে আরো থাকছে প্রতি সেকেন্ড পালস আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আম্বারআইটি দ্য সার্ভিস ইউ উইশ ফর
5: আছে
6: কই
5: ঢাকা এফএম টিউন করেন
6: তারপর
5: পাবেন
6: কি
5: শান্তি
7: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটু কাটা আর গান সরে সরে
8: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966। শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Snarka FM 90.4.
1: Time check. এখন সময় দুপুর 2:00.
2: ঢাকা 90.4.

হ্যালো ঢাকা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আর যে রিদম, শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস। আমি রিদম কিন্তু চলে এসেছি, বরাবর দুইটা বেজে গেছে, আছি কিন্তু একদম বিকাল পাঁচটা পর্যন্ত। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আর এই তো চলে এসেছি বরাবর টাইমে, আছি অনেকক্ষণ, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য শুরুর মুহূর্তে। আশা করছি শেষ পর্যন্ত সবাই থাকবেন, এবং যারা এখন পর্যন্ত যুক্ত হননি, আমি জানি না শুনতে পারছেন কিনা, এখনই যুক্ত হয়ে যান। আছি কিন্তু অনেক গল্প নিয়ে, অনেক অনেক আড্ডা নিয়ে, অনেক সুন্দর সুন্দর গান কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য। আজকের দুপুরটাও খুব সুন্দর একটা দুপুর দেখতে পাচ্ছি, মোটামুটি একটা সফট ওয়েদার দেখা যাচ্ছে বাহিরে। জানি না বৃষ্টি বাদল হবে কিনা, বাট ভালোই লাগছে, তেমন একটা গরম নেই আবার বৃষ্টিও নেই, তবে দেখা যাক কি হয়। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আরো একটা নতুন দিনে কিন্তু চলে এলাম। গতকালও ছিলাম আপনাদের সাথে, গতকাল অনেকের মেসেজই কিন্তু পড়া হয়নি সবার সাথে, আজকে সবার মেসেজ পড়বো, অবশ্যই পড়বো, এবং সবার সাথে কিন্তু আজকে অনেক অনেক আড্ডা হবে, অনেক অনেক গল্প হবে। বন্ধুরা, শুরুতেই একটু বলে দিতে চাই, খুব সহজেই কিন্তু সবাই আর যে রিদমের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। রিদমের সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং জানিয়ে দিতে পারেন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন, মিড ডে ফেজের সাথে যুক্ত আছেন, এবং ঢাকা FM 90.4 এর সাথে যুক্ত আছেন। ফেসবুকে যুক্ত হয়ে যেতে পারেন, আমাদের ফেসবুকে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ILoveDhakaFM। ফেসবুকেও কিন্তু আমার পোস্ট অলরেডি চলে এসেছে বন্ধুরা, এবং আজকের পোস্টে আমার যেই ব্যাপারটা নিয়ে আমি শেয়ার করেছি সেটা হচ্ছে আমাদের এই যে আপকামিং, অর্থাৎ ফুটবল বিশ্বকাপ কিন্তু চলে এসেছে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। সো ফুটবল বিশ্বকাপ তো চলে এলো, আপনার পছন্দের দল কোনটি? দেখতে চাই কোন দলের সাপোর্টার বেশি। আর যে রিদম চলে এসেছে মিড ডে ফিল্ড নিয়ে, থাকছি গান আর আড্ডা নিয়ে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত শুধুমাত্র ঢাকা FM 90.4 এ। ফেসবুকেও কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি কমেন্ট বক্সে চলে এসেছে, সবাইকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই অবশ্যই অবশ্যই ফেসবুকের কমেন্ট বক্সে চলে আসেন, এবং জানিয়ে দিন আপনার পছন্দের দল কোনটি, কোন দলকে বেশি ভালোবাসেন বা কোন প্লেয়ারকে বেশি ভালোবাসেন। এবং মোটামুটি আমি এখন চেষ্টা করবো যে সবার সাথে কমেন্টই কথা বলার জন্য। সো যারা আমাকে মেসেজ করেন বা যারা রেগুলার আমাকে টেক্সট করে থাকেন, তারা কাইন্ডলি কষ্ট করে একটু ফেসবুকে চলে আসবেন, এবং ফেসবুকে কিন্তু কমেন্ট করে জানাবেন কোথেকে শুনছেন বা কোথেকে আছেন আমার সাথে, এবং আপনার যা বলার আছে যেটাই বলতে চান না কেন সব কিন্তু আপনারা ফেসবুক কমেন্টে বলতে পারেন। অ্যান্ড অবশ্যই অবশ্যই অবশ্যই আমি সবার কমেন্ট কিন্তু পড়ার চেষ্টা করব। তাছাড়া আমাদের একটি অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। সো অ্যাপটি যদি ডাউনলোড করে ফেলেন, খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের ঢাকা FM 90.4 এর সাথে কিন্তু টিউন থাকতে পারবেন বন্ধুরা। তো আশা করছি শেষ পর্যন্ত থাকবেন সবাই, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আজকের এই সুন্দর দুপুরটা আমরা শুরু করবো একটা গান দিয়ে, আছি আপনাদের সাথে, গান চলতে থাকুক, খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে মনের ঠিকানা অ্যালবামের একটা গান, মিলনের করা একটা গান, সখী ভালোবাসা কারে কয়। সো আশা করছি গানটা সবার পছন্দ হবে, গানটা সবাই উপভোগ করবেন, এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, মিড ডে ফিল্ডের সাথে থাকবেন, অ্যান্ড ঢাকা FM 90.4 এর সাথে থাকবেন বন্ধুরা। তো চলুন এত কথা না বাড়িয়ে আজকে সুন্দর একটা গান দিয়ে আজকে আমরা মিড ডে ফিল্ডটা স্টার্ট করে দিই বন্ধুরা, চলুন গানে চলে যাই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: Hello listeners, welcome back again. This is RG Rhythm here with your favorite show Midday Field. আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবর দুইটার দিকে কিন্তু চলে এসেছি এবং আছি কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত। যারা সেই শুরুতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। বন্ধুরা যেহেতু চলে এসেছি, এত কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন কিছু মেসেজ একটু দেখে আসি, কারণ অনেকেই যুক্ত হয়ে গেছেন এখন পর্যন্ত আমাদের সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু হোয়াটসঅ্যাপ থেকে ঘুরে আসবো। দেখতে পাচ্ছি লিখেছেন, ও সাউদা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। হ্যালো মিস্টার আরজে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সাউদা বেশ ভালো আছি, আপনি কেমন আছেন জানিয়ে দিবেন, খুব খুশি হব। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আর কে আছেন, আমার সাথে যুক্ত হয়ে গেছেন আরজে। আমি তো যুক্ত থাকি না, তাই মনে করে দিলাম যে আমি যুক্ত আছি। আচ্ছা জিনিয়া কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে একদম শুরুর মুহূর্তে। আচ্ছা আমার SMS যায় না তাই না? একটা প্রশ্ন আবার করি আরজে। আমি একজনকে তার কথা শুনে প্রথম পছন্দ করি, তারপর তার প্রেমে পড়েছি। জানি না সে পছন্দ করে কিনা, কিন্তু সে জানে আমি তাকে পছন্দ করি। এখন আমি কি করব আরজে? আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে, যদি আপনি তাকে পছন্দ করে থাকেন, তাকে তার জন্য যদি আপনার মনে কোনো অনুভূতি থেকে থাকে, ব্যাপারটা ধরে রাখেন। দেখা যাক, আসলে প্রকৃতির খেলা তো বলা যায় না। প্রকৃতি কখন কি চেয়ে বসে, প্রকৃতি কখন কোন জিনিসটাকে সাপোর্ট করে, প্রকৃতি কোন জিনিসটাকে আসলে মানিয়ে নেয় বা ফুটিয়ে তোলে, এটা আসলে প্রকৃতির উপর ডিপেন্ড করে। সো আমার যেটা মনে হয়, যিনি আপনি আপনার অনুভূতি ধরে রাখেন, দেখা যাক প্রকৃতি যদি চায় হয়তো বা আপনি আপনার পছন্দের মানুষকে পেয়েও যেতে পারেন, ঠিক নেই? আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রংপুর থেকে ডেভিল আছেন। ওয়াও ডেভিল, জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। লিখেছেন, জানি না তুমি জন্মের পর কয় কেজি মিষ্টি খেয়েছো, তোমার কথাগুলো দিন দিন এত মিষ্টি হচ্ছে বলার মতো না। আচ্ছা তাই নাকি জান্নাতুল হীরা, অনেক অনেক ধন্যবাদ, কমপ্লিমেন্টে খুব সুন্দর ছিল, থ্যাংক ইউ সো মাচ। ফাহিম যুক্ত হয়ে গেছেন কিন্তু রংপুর থেকে, আর রংপুরে নাকি বৃষ্টি হচ্ছে, আমি অলরেডি কিন্তু টুকটাক মেসেজ পেয়েছি। তারপর ভাই কেমন আছো, রংপুরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, এখন সূর্যের একটু দেখা পাওয়া গেছে। ভাই পড়ালেখায় মন বসছে না, কোনো কিছু ভালো লাগছে না, কি করা যায় বলো? তুমি কিন্তু কয়েকদিন থেকে আদাত গান প্লে করছো না নবাব? ঠিক আছে নবাব যুক্ত হয়ে গেছেন, খুব খুশি হলাম। আশা করছি আপনার পছন্দের গান অবশ্যই আপনাকে শোনানোর চেষ্টা করব। হাই ভাই কেমন আছো, আমিও হাজির হয়ে গেলাম, থাকবো শেষ পর্যন্ত। তমা ফ্রম রংপুর, আচ্ছা রংপুরের তমা কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রোদেশি যুক্ত হয়ে গেছেন, রোদেশি মোস্ট ওয়েলকাম। তারপর দেখতে পাচ্ছি হাই রিদম ভাই, হ্যালো। শারমিন আক্তার যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, হাফসা কিন্তু চলে এসেছেন আমাদের সাথে। তারপর সালাম লেলো জনাব, কালকে কি হয়েছিল আপনার? সাবা ফ্রম রংপুর, গতকাল কিছু হয়নি, গতকাল মনটা একটু খারাপ ছিল যার কারণে হয়তো আপনাদের সাথে ওভাবে মন খুলে আড্ডা দিতে পারিনি। যাই হোক চলে এসেছি আজকে ফুরফুরা মনে, আজকে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, কোনো সমস্যা নেই। লং টাইম নো লিসেন, ওকে কোথায় ইউ রিদম ভাইয়া? আই এম ফ্রম রংপুর, আই হ্যাম মোস্ট ওয়েলকাম মিড ডে ফিল্ডে। আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং এই যে এখন শুনবেন আমাকে। ফেসবুকেও কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছেন, যারা যারা আমার সাথে কানেক্টেড আছেন, যারা আমাকে লিখছেন, যারা আমাকে মেসেজ করছেন, সবাই ফেসবুকে চলে আসেন, ফেসবুকে কমেন্ট সেকশনে কমেন্ট করেন, সবার কমেন্ট পড়বো, সবার সাথে কিন্তু অবশ্যই অবশ্যই অনেক অনেক গল্প হবে। আর আমি ফেসবুকে জিজ্ঞেস করেছিলাম যে কে কোন দল সাপোর্ট করে ফিফাতে, সামান্তা শাহনুর কিন্তু যুক্ত হয়ে গেছেন ফেসবুক কমেন্টে, দেখতে পাচ্ছি। তিনি লিখেছেন, আমার কোনো দল পছন্দ না, ওকে, আমি ফুটবল খেলাও দেখি না, তবে ক্রিকেট অনেক লাইক করি। হ্যাঁ পার্সোনালি আমিও ক্রিকেট খেলাটা খুব পছন্দ করি, বাট ফিফা যখন চলে আসে, ফিফা আসলে সাউন্ডস ডিফারেন্ট, ফিফার আসলে হিসাবটাই টোটালি আলাদা। সো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, ফেসবুক কমেন্ট বক্সে, আপনি এই বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করছেন বা ছোটবেলা থেকে আসলে কোন দলকে সাপোর্ট করে এসেছেন বা এই ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনার কি লাইফে কোনো স্মৃতি আছে কিনা, ফেসবুক কমেন্ট বক্সে চলে আসুন, ফেসবুক পোস্টে চলে আসুন। আশা করছি কথা হবে। facebook.com/ILoveThakaFM। সুমাইয়া শিফা কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে। ভাইয়া পছন্দের তো কোনো দল নেই, কিন্তু আর্জেন্টিনাকে আমার ভালো লাগে না, এতটুকু বলতে পারি। আচ্ছা ঠিক আছে। অমৃত বোস দাদাও কিন্তু চলে এসেছেন কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ দুপুর। হুমায়ুন আহমেদ আবার লিখেছেন আর্জেন্টিনা, দেখা যাক আসলে আর্জেন্টিনার সাপোর্টার কে কে আছে আর ব্রাজিলের সাপোর্টার কে কে আছে, হয়ে যাক একটা ফাইট। তারপর কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আসসালামু আলাইকুম। রিদম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আয়মান সিলেট থেকে, আয়মান মোস্ট ওয়েলকাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, সিলেট থেকে মাহিমা আছেন আমার সাথে। মাহিমা আলহামদুলিল্লাহ বাসা সবাই বেশ ভালো আছে, আশা করছি আপনিও ভালো আছেন। কোথায় ভাইয়া, আপনি তো বলেন অনেক অনেক আড্ডা হবে, অনেক অনেক গল্প হবে, কিন্তু করেন না তো। আমি ব্রাজিলের সাপোর্টার মারফি মারফি, যাক ঠিক আছে শুনলাম। ফেসবুক কমেন্টে চলে আসুন, ওখানে দেখা যাক যে আসলে কার দলটা একটু বেশি ভারী হয়। কজ আমি দেখতে পাচ্ছি অলরেডি মোটামুটি একটা আর্জেন্টিনার কিন্তু একটা ভাইব পাওয়া যাচ্ছে। সো ব্রাজিলের সাপোর্টার যারা আছেন তারাও চলে আসেন কমেন্ট বক্সে। আজকে আমরা একটা চ্যালেঞ্জ করে ফেলি, দেখি যে আসলে আমাদের আর্জেন্টিনার সাপোর্টার কারা আছেন বা ব্রাজিলের সাপোর্টার কারা আছেন আর অন্যান্য দলের সাপোর্টার কারা আছেন। হাই ভাইয়া লিলিপুট ফ্রম রংপুর, লিলিপুট মোস্ট ওয়েলকাম, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে কে আছেন, আর অনেকদিন থেকে আপনাকে শুনি বাট আজ প্রথম SMS করলাম। সুবাহ সুবাহ মোস্ট ওয়েলকাম, অনেক অনেক খুশি হলাম যে আমাকে সবসময় শুনেন এবং টেক্সট করেছেন, আশা করছি এখন থেকে রেগুলার কিন্তু আমার সাথে আড্ডা হবে, অনেক অনেক গল্প হবে। বন্ধুরা আছি কিন্তু বিকাল 5টা পর্যন্ত, চলুন এখন একটা গানে চলে যাই আমরা। আমরা শিরোনামহীনের করা একটা গান প্রিয়তমা, এই গানটা শুনে আসি, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। তো চলুন এত কথা না বাড়িয়ে গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আরজে রিদম হিয়ার। আবার কিন্তু চলে এলাম বন্ধুরা, আশা করছি যুক্ত আছেন সবে এখন পর্যন্ত, এবং অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু যুক্ত থাকতে হবে বন্ধুরা। খুব সুন্দর একটা ওয়েদার ঢাকায়, যারা আছেন তারা হয়তো দেখতে পাচ্ছেন যে আকাশটা কিন্তু আস্তে আস্তে একটু মেঘলা হয়ে যাচ্ছে, হয়তো বা বৃষ্টি নামতে পারে, এখনো বলতে পারছি না সঠিক। যাই হোক, সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ, আর আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল নিয়ে। বন্ধুরা অনেকেই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটু ঘুরে আসি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি শাহিন আহমেদ চৌধুরী সিলেট থেকে শুনছি, অনেক অনেক ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন শাহিন ভাইয়া। আসসালামু আলাইকুম রিদম ভাই, সৈয়দপুর থেকে রায়হান শুনছি আপনাকে, রায়হান আমাকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ, আশা করছি এখন থেকে রেগুলার থাকবেন আমার সাথে এবং শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। চলে আসলাম দুষ্টু মিষ্টি ভাইয়ার মিষ্টি ভয়েসটা শুনতে, আছি শেষ পর্যন্ত উম্মে হাবিবা। উম্মে হাবিবা অনেক অনেক ধন্যবাদ চলে আসার জন্য। আচ্ছা উম্মে হাবিবার ফার্স্টের মেসেজটা ছিল আসসালামু আলাইকুম দুষ্টু মিষ্টি ভাই, কেমন আছো উম্মে হাবিবা? আলহামদুলিল্লাহ হাবিবা বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন এবং চলে এসেছেন, খুব খুশি হলাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আরও একজন আছেন সিলেট থেকে নুরা তালুকদার, আপনার পাগলি লিসেনারের বেস্ট ফ্রেন্ড। আচ্ছা বন্ধুরা চলুন তার মেসেজ একটু পড়ে আসি। আসসালামু আলাইকুম, এই প্রথম রেডিও শুনছি, তবে সেটা আপনার একজন পাগলি লিসেনারের থেকে শুনে, রেডিও শুনতে নয় বরং পাগলির কিছু পাগলামি শেয়ার করতে এলাম। হয়তো আজ সে শুনছে বাট মেসেজ করবে না, সে কাল আপনার উপর খুব রাগ অভিমান করে বসে আছে। আচ্ছা আমি এত কিছু বলার কারণ আমি আজ তার থেকে দূরে আছি এক মাসের জন্য, সো ওর হাতে মায়ের খাওয়ার ভয় নেই। আচ্ছা ঠিক আছে ফাইন, জানেন ওকে যে কোনো সময় কল দিলে পাওয়া যায় না, আর পাওয়া গেলে শুধু বলে রেডিও শুনে। জানেন ও কাল থেকে জব করছে, সে নাকি মনে মনে আপনার পিয়ে হয়ে গেছে। আচ্ছা ভাই এমন পাগল হয় কেউ? নাইস নাইস, বাই দ্য ওয়ে আছি যখন অনেক গল্প হবে। আমি সিলেট থেকে নুরা তালুকদার, নুরা তালুকদার আপনাকে অনেক অনেক স্বাগতম, মোস্ট ওয়েলকাম। আপনার পাগলি যেই ফ্রেন্ডের কথা বলছেন তার ব্যাপারে যদি একটু ছোট করে বলতেন তাহলে হয়তো একটু শুনতাম আর কি। ব্রো জানেন আপনার পাগলি লিসেনার কি করছে? সে তো আপনার নাম দিয়ে একটা গল্প বানিয়ে ফেলেছে এবং সেই গল্প আমাকে শুনিয়ে কান ঝালাপালা করে দিচ্ছে। বাহ বেশ তো, এরকম গল্পটা আসলে আমিও শুনতে চাই। আসলে আমি জানি না পাগলি লিসেনার কে বা নুরা তালুকদার আপনার সেই ফ্রেন্ড কে, তো আশা করছি এই বিষয়টা নিয়ে আমাকে একটু জানাবেন কষ্ট করে। ফেসবুকেও কিন্তু এখন পর্যন্ত অনেকে যুক্ত হয়ে গেছেন বন্ধুরা, ফেসবুক থেকে একটু ঘুরে আসি, ফেসবুকে আমি কিন্তু পোস্ট করেছিলাম যে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে, যে আসলে কে কোন দলে সাপোর্ট করে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। সো অনেকেই কিন্তু কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি, জানি না আসলে যে কোন দলটা আজকের কমেন্ট সেকশনে জিতবে, কারণ হচ্ছে মোটামুটি আমরা তো জানি যে আমরা বাংলাদেশি যারা আছি আমরা কিন্তু সবাই আর্জেন্টিনা অ্যান্ড হচ্ছে ব্রাজিলের সাপোর্টটা একটু বেশি করে থাকি, সো দেখা যাক আসলে কে জিতে। আসসালামু আলাইকুম ভাইয়া রংপুর থেকে, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি হুমায়রা খানম আপনিও ভালো আছেন। তারপর আর এ জি ওসমানি লিখেছেন ব্রাজিল, ওকে ব্রাজিলের সাপোর্ট করেন, ঠিক আছে ফাইন। তারপর দেখতে পাচ্ছি জাহিনুর ইসলাম আছেন আমাদের সাথে, আর্জেন্টিনা সাপোর্ট করে। তারপর দেখতে পাচ্ছি আব্দুল আল মঈন আছেন, সেও কিন্তু আর্জেন্টিনার সাপোর্ট করে। ওয়াও, আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি আর্জেন্টিনার একটা ভালো লড়াই কিন্তু হয়ে যাচ্ছে বা ভালো ফ্যান ফলোয়ার কিন্তু দেখতে পাচ্ছি। সো আশা করছি আপনিও কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি কোন দলে সাপোর্ট করেন এবং কোন দলকে আপনারা ভালোবাসেন, দেখা যাক কি হয়। মেসেজও কিন্তু অনেকে যুক্ত আছেন। ভাইয়া আমি মোহাম্মদ সুজন লালমনির হাট থেকে, অনেক অনেক ধন্যবাদ সুজন ভাই আমাকে শোনার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, মেজবা আছেন। ভাইয়া আমি বাটন ফোন দিয়ে SMS করি, কিভাবে ফেসবুকে জয়েন হবো ভাইয়া? তাহলে কি SMS পড়বেন না? না অবশ্যই SMS পড়বো, এই যে পড়ছি তো, বাট ফেসবুকের ব্যাপার যেটা সেটা হচ্ছে একটু সুবিধা হয় বা যেটা মনে হয় যে ফেসবুকের আসলে ইন্টারাকশনটা ভালো, এটা একটা আমার আইডিয়া আর কি। সো অবশ্যই ফেসবুকে চলে আসবেন, ফেসবুকে কমেন্ট করবেন এবং এখান থেকে অবশ্যই মেসেজ পড়বো আমি। তারপর কে আছেন আমার সাথে, হাই ভাই কেমন আছেন? আবার রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা থেকে যুক্ত হলাম, নাম সুব্রত। সুব্রত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন এবং যুক্ত হয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফারিয়া আছেন আমাদের সাথে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, কোথায় আব্দুর রহমান আছেন আমাদের সাথে। তারপর দেখতে পাচ্ছি ফাহিম আছেন আমাদের সাথে, ফাহিমের পছন্দের টিম আর্জেন্টিনা। ওয়াও, আর্জেন্টিনার সাপোর্টার ভালোই দেখতে পাচ্ছি, দেখা যাক আমি আসলে কোন দল সাপোর্ট করি সেটা নিয়েও পরে কথা বলবো, আশা করছি অপেক্ষায় থাকবেন। যাই হোক বন্ধুরা, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, এখন একটা গানে চলে যাই। এখন আমরা লেট গো অ্যালবামে একটা গান শুনবো, যে গানটা করেছে কিন্তু আব্রিল। সো গানটার নাম হচ্ছে কমপ্লিকেটেড,
খুবই কমপ্লিকেটেড একটা গান, আশা করছি গানটা সবার পছন্দ হবে, ভালো লাগবে, এবং অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, মিড ডে ফিল্ডের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা এফএম 90.4 এর সাথেই কিন্তু থাকবেন বন্ধুরা। তো চলুন এত কথা না বলি, এখন আমরা ডিরেক্ট গানে চলে যাই।

0: পাহাড়ে যাবো কে কইছে রে?
1: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
2: লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Midday. Midday Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। হ্যালো লিসেনার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজে রিদম, কিন্তু আছি আপনাদের সাথে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। আশা করছি সবাই শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন, অনেক অনেক গল্প করবো, অনেক অনেক আড্ডা দিব। নতুন ঘন্টায় সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আশা করছি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। এবং আমি একটু ছোট করে বলে দিতে যাই, খুব সহজেই আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01849049004। এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন facebook.com/ilovethakafm। ফেসবুকে কিন্তু আমার পোস্ট চলে এসেছে, সো সেখানে কমেন্ট করতে পারেন। এবং আমি জিজ্ঞেস করেছি যে আসলে ফুটবল বিশ্বকাপ যেহেতু চলে এসেছে, কে কোন দলে সাপোর্ট করে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল নাকি অন্য কোনো দল? অবশ্যই আপনার মজার উত্তরটি জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং দেখি আসলে কোন দলের সাপোর্টার বর্তমানে আমাদের লিসেনারদের মধ্যে আছে। তারপর হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকেই যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন কিছু মেসেজ একটু পড়ে আসি, অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে। হাই ভাইয়া, আমি সুমি, এসএমএস করলাম রংপুর চিলমন থেকে। আমার এসএমএস যায় না ভাইয়া, আমি আর এসএমএস করবো না, আপনি আমার এসএমএস দেখেন না। হ্যাঁ, এই যে দেখলাম, পড়লাম, সবার এসএমএসই আমি পড়ি, সবার এসএমএসই পড়ার চেষ্টা করি, সেটার জন্য একটু সামান্য একটু ধৈর্য ধরলেই হবে। তাছাড়া আমার মনে হয় না যে এখানে কোনো রাগ অভিমানের কোনো মানে হয়। হাই, কেমন আছো, কোথায়? ভালো তো, কি করো, পড়ছো তো, কি পড়ছো, এসএমএস তো, কার এমএস, কার এসএমএস? আমার তো, আমি কে জানো তো? আবার একটু মিষ্টি করে হাসো তো। ঠিক আছে, ঠিক আছে। তাসলিমা ফ্রম লালমনিরহাট, তাসলিমা অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনার মেসেজ পড়লাম, খুব ভালো লাগলো, খুব খুশি হলাম যুক্ত হয়ে গেছেন আমার সাথে। তারপর নাইম আছেন রংপুর থেকে, নাইম আর্জেন্টিনা সাপোর্ট করে, বাহ বেশ তো। আমি তো দেখতে পাচ্ছি যে কি বলে আর্জেন্টিনার একটা ভালো সাপোর্টার কিন্তু আছে আমাদের এখানে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে কেউ একজন আছেন, নামটা লিখেননি, নামটা একটু কষ্ট করে লিখে দিলে হয়তো বা পড়তে সুবিধা হয়। যারা আমাকে টেক্সট করেন সবাই কষ্ট করে একটু নামটা লিখে দিবেন। কালকের এসএমএস পড়োনি কেন? সাফা তিতলি, সাফা তিতলি গতকাল আসলে এসএমএস পড়া হয়নি, তেমন কোনো রিজন নেই, এমনি পড়া হয়নি আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া, রংপুর থেকে ইভা, তোমাকে অনেকদিন থেকে শুনি, আজ প্রথমবার মেসেজ করলাম, তাই একটা গান শোনাও, টিপ টিপ টিপ টিপ বৃষ্টিতে, কি যে ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, বৃষ্টির গান অবশ্যই শুনবো। আর আপনারা একটু দোয়া করেন যাতে ঢাকায় একটু বৃষ্টি হয়, ভালো লাগছে না আর, একটু বৃষ্টি হলে মনে হয় ভালো লাগবে। বসুনিয়া পাড়া থেকে শারমিন আক্তার আছেন আমাদের সাথে। তারপর হাফসা আছেন আমাদের সাথে, হাফসা কোথায়? হাফসা, আসসালামু আলাইকুম ভাইয়া, কি খবর? আপনার স্যার সং প্লে করেন, আজকে মনটা ভালো নেই, জানি না কতদিন এমন থাকবে। রংপুর থেকে হাফসা, আচ্ছা আপনার মন খারাপের রিজনটা কি হাফসা একটু শেয়ার করেন শুনি। মন খারাপ মানে করে রাখা যাবে না, মনকে সবসময় ভালো রাখতে হবে, মনকে সবসময় প্রফুল্ল রাখতে হবে, সবসময় হাসি খুশি থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখন হয়তো অনেকে বলবেন যে গতকাল আপনি মন খারাপ করে আমাদের সাথে কথা বলেননি বা আড্ডা দেননি। ব্যাপারটা আসলে কিছু মোমেন্ট ক্রিয়েট হয়ে যায় যেটা খুবই সিরিয়াস, আমি সচরাচর আসলে ওভাবে মন খারাপ করি না, এই তো। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে সৈকত আছেন আমাদের সাথে, এবং সৈকতও কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করে, ওয়াও। তারপর কোথায় ভাইয়া, তুমি অনেক ফাঁকিবাজ হয়ে গেছো, পুরো এস এম এস পড়ো না, আমি কিন্তু আর আসবো না। লিলিপুট, না না লিলিপুট আমি পড়ি, অবশ্যই পড়ি। তারপর দেখতে পাচ্ছি ভাইয়া, কালকে আমার স্কুলে হ্যান্ডবল খেলা আছে, দোয়া করো যাতে জিততে পারি, তোমার রংপুর থেকে। তোমা, অনেক অনেক দোয়া রইল, আর অবশ্যই আমি চাই যাতে আপনি এই খেলা থেকে একটা প্রাইজ নিয়ে আসতে পারেন, এবং হচ্ছে অনেক অনেক দোয়া রইল, বেস্ট উইশেস ফর ইউ তোমা। চাচু এসে গেছি, তাসিন ফ্রম সিলেট, আপনি কোন দল সাপোর্ট করেন? আমি তো ব্রাজিল সাপোর্টার, আর কালকে আপনি আমাদের এস এম এস পড়লেন না কেন দুষ্ট? সবার এক কথা, যাই হোক ব্রাজিলের সাপোর্টারও কিন্তু পেয়ে গেলাম। তারপর কোথায় রিদম ভাই, কেমন আছেন? আপনার নতুন বন্ধু ইফতেকার হবিগঞ্জ থেকে। ইফতেকার অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, এবং আশা করছি এখন থেকে আমাদের এই ফ্রেন্ডশিপটা অটুট হয়ে গেল, খুব খুব আড্ডা হবে, প্রতিদিন আড্ডা হবে, অনেক অনেক গল্প হবে। তারপর জিনিয়া লিখেছেন, আমার বাবা আর্জেন্টিনা দলের বড় ফ্যান, সেখান থেকে আমার ভালো লাগা, ছোট থেকে দেখি, মেসি আমার প্রিয় খেলোয়াড়, আই লাভ আর্জেন্টিনা, আমার বাসার সব আর্জেন্টিনা ফ্যান। ওয়াও নাইস, আমি তার জন্য অপেক্ষা করব, যদি সে না করে। আগামীকাল আমার জীবনের একটা খারাপ দিন ছিল। কেন জিনিয়া, গতকাল কি হয়েছিল একটু জানিয়ে দেন তো আমাকে, কষ্ট করে এটা মেসেজই জানান, যদি পড়ার মতো হয় তাহলে পড়বো, আর তাছাড়া পড়বো না। আর যারা জানতে চাচ্ছেন আমি কোন দল সাপোর্ট করি, সেটার জন্য আমি আপনাদের একটা কোয়েশ্চেন করলাম, মানে একটা আপনাদের কাছে একটা কোয়েশ্চেন রাখলাম, আপনারা দেখি গেস করেন আমি কোন দলের সাপোর্টার হতে পারি। আমিও কিন্তু বিশ্বকাপ আসলে আসলে খুব প্রফুল্ল হয়ে যায় এবং মানে খুব এনজয় করি আর কি খেলাটা। তারপর দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে আমার সাথে আছেন, আচ্ছা সামান্তা নূর আরও একটা মেসেজ দিয়েছেন, সামান্তা নূরের মেসেজটা একটু দেখে আসি বন্ধুরা। সামান্তা নূর লিখেছে, এই যে মিস্টার আর যে কিং, এটা তো ঠিক হলো না, আপনার মন খারাপ তাই আমাদের মেসেজ পড়লেন না, জানেন আপনার মন খারাপের সাথে কাল আপনি আমাদের সবার মন খারাপ করে দিলেন। ও আম সরি। আচ্ছা আমরা কত কষ্ট করে মেসেজ করি আড্ডা দেওয়ার জন্য, অধীর আগ্রহ নিয়ে সেই কবে থেকে বসে থাকি না, আপনি তো এসব বুঝবেন না। কাল খুব রাগ অভিমান হয়েছিল, ভেবেছিলাম আর মেসেজ দিব না, শুধু শুনে যাব, কিন্তু একটা কথা আছে না, সবার সাথে সব জায়গায় অভিমান করে থাকা যায় না। মিস্টার আর জে কিং আপনিও সেই রকম, আপনার সাথেও চাইলে অভিমান করে থাকা গেল না, মন বড় বেপরোয়া, কোনো কথা শুনে না। তবে সব কথার একটা কথা হলো, যে সম্পর্কে স্বার্থ থাকে কোনো সেই সম্পর্কে রাগ বা অভিমান করা যায় না, বেহায়া মন বারবার সেই জায়গায় ছুটে যায়, বারবার আপনিও আমাদের সেই নিঃস্বার্থ বন্ধু, মন চাইলে মেসেজটা পড়বেন সেটা আপনার ইচ্ছা। আসলে ব্যাপারটা এরকম না যে আমার মন খারাপের কারণে আমি আপনাদের সাথে কথা বলিনি, ব্যাপারটা হচ্ছে ছিল মোমেন্টে আসলে এরকম ছিল যে হয়তো বা কথা বলতে পারিনি, যাই হোক এই যে আজকে আছি এবং আশা করছি আর কখনো এরকম মিস হবে না, সবসময় আপনাদের সাথে জমিয়ে আড্ডা দিব, জমিয়ে গল্প করব। যাই হোক বন্ধুরা চলুন একটা গানে চলে যাই, গান শেষে খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে কণা আর আরাফাতের করা একটা গান, কলিজা আর জান। ওয়াও গানটা মনে হচ্ছে আমার জন্য নাকি। তো যাই হোক বন্ধুরা খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার পছন্দ হবে এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, রিদমের সাথে যুক্ত থাকবেন, মিড ডে ফিজের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা এফএম নাইন কথা বলতে পারিনি। যাই হোক এই যে আজকে আছি এবং আশা করছি আর কখনো এরকম মিস হবে না, সবসময় আপনাদের সাথে জমিয়ে আড্ডা দিব, জমিয়ে গল্প করব। যাই হোক বন্ধুরা চলুন একটা গানে চলে যাই, গান শেষে খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে কণা আর আরাফাতের করা একটা গান, কলিজা আর জান। ওয়াও গানটা মনে হচ্ছে আমার জন্য নাকি। তো যাই হোক বন্ধুরা খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার পছন্দ হবে এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, রিদমের সাথে যুক্ত থাকবেন, মিড ডে ফিজের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন।

শোরুমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Hello listeners, this is RJ Rhythm back again with your favorite show Mid the Field. আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি RJ Rhythm কিন্তু আছি আপনাদের সাথে বিকাল 5টা পর্যন্ত এবং সেই দুপুর 2টা থেকে কিন্তু আছি আপনাদের সাথে। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন এবং সবার এই দুপুরের সময়টা ভালোই কাটছে। আর ঢাকাবাসীর জন্য একটা ভালো খবর, আমি কিন্তু বাইরে দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে আসছে। আশা করছি একটা বৃষ্টি হবে, মোটামুটি একটা ভালো বৃষ্টির কিন্তু একটা সংখ্যা দেখা যাচ্ছে। এই তো আমি স্টুডিওতে বসে বসে বাইরে দেখছি আর কি, খুব অন্ধকার হয়ে আসছে। দেখা যাক, সবাই দোয়া করতে থাকেন যাতে বৃষ্টিটা নেমে যায়। যাই হোক বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন এবং ফেসবুকের আমার ফেসবুকে যে পোস্টটা ছিল যে আসলে এই যে বিশ্বকাপ চলে এসেছে, সো বিশ্বকাপে কে কোন দল সাপোর্ট করেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার ফেসবুক কমেন্ট বক্সে কিন্তু একটা ভালো কি বলে একটা ঝড় বয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি মানে আর্জেন্টিনা অ্যান্ড হচ্ছে ব্রাজিল, এই দুইটা দলের সাপোর্টার দিয়ে কিন্তু হচ্ছে ভরে গেছে। সো দেখা যাক কে জিতে, আর্জেন্টিনা জিতে নাকি ব্রাজিল জিতে। অবশ্যই অবশ্যই যদি আপনি জানাতে চান যে আপনি কোন দলে সাপোর্ট করছেন এবং কোন দল আপনার পছন্দের, কোন দল আপনার ভালোবাসার, অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন এবং পোস্টে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ফেসবুক পেজে আসার জন্য যেটা করতে হবে, facebook.com/ILoveDhakaFM চলে আসেন, ওখানে কিন্তু আমার একটা পোস্ট করা আছে অলরেডি, সো সেখানে কমেন্ট করতে পারেন। চলুন দেখে আসি বন্ধুরা কে কে আছেন আমাদের সাথে কমেন্ট সেকশনে। আবু নাসিম আছেন আমার সাথে, আমি কোন দল সাপোর্ট করি না কিন্তু ফুটবল লাইক করি। আরিয়ান ফ্রম সিলেট, আচ্ছা আরিয়ান কি অবস্থা? তারপর ভাইয়া আপনি কোন দল সাপোর্ট করেন, লিখেছেন MD জাহিনুর ইসলাম। আমি কোন দল সাপোর্ট করি এটা এখন বলবো না, এটা আপনার গেস করেন, দেখা যাক দেখি কি হয়। আচ্ছা রোকন, আর রোকন একজন একটা কমেন্ট করেছে, কমেন্টটা পড়ে ভালোই লাগছে। ভাইয়া ভালো ছেলেরা সবসময় আর্জেন্টিনার দল সাপোর্ট করে, এটা ভালো ছিল। সো অবশ্যই জানিয়ে দিতে পারেন যে কে কে ভালো এবং হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করেন আর কে খারাপ সে ব্রাজিল সাপোর্ট করেন। না দুষ্টামি করলাম, অবশ্যই জানিয়ে দিবেন যে কে আসলে আর্জেন্টিনা সাপোর্ট করেন আর কে ব্রাজিল সাপোর্ট করেন বা অন্যান্য দল সাপোর্ট করেন। আচ্ছা সামান্তা শাহানুর একটা কমেন্ট করেছেন, মজার একটা গল্প বলি, আমি তো কোনো পক্ষে না বাট দুই দলের সাপোর্টার যখন চুলাচুলি করে, ভাই গো ভাই আমি বসে বসে চিপস খেয়ে তাদের তামাশা দেখি। পৃথিবীতে এই দুই দলের কিছু লোক আছে যারা নিজের খেয়ে একে অন্যের সাথে কি ঝগড়াটাই না করে বলার বাহিরে, অথচ যাদের নিয়ে এত কিছু তারা কিন্তু খুব মিলেমিশে আছে, যেমন মেসি নেইমার। তাহলে আপনার হুদায় কেন এত ঝামেলা করেন? আচ্ছা সামান্তা শাহানুর, আমি বলি ব্যাপারটা হচ্ছে কি, ফুটবল বলি ক্রিকেট বলি এই যে স্পোর্টসের যে বিষয়গুলো, এটা হচ্ছে আসলে ছেলে মানুষ বলেন, ছেলে মানুষের কিন্তু একটা ইমোশনের জায়গা। আর হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, এটা শুধু ছেলে মানুষ না, ছেলে মেয়ে উভয়ের কিন্তু একটা কি বলে যে এক্সাইটমেন্টের একটা বিষয়। দেখবেন যে বিশ্বকাপ যখন চলে আসে ফ্যামিলি জুড়ে কিন্তু একটা আনন্দ সৃষ্টি হয়ে যায় এবং হচ্ছে সবার ভিতরে দেখবেন যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। আচ্ছা তারপর কোথায় সামান্তা শাহানুর আরো একটা কমেন্ট করেছেন, এই যে মিস্টার আরজে কিং, আজ কিন্তু আমাদের সিলেটে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বাতাস বইছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ভালো লাগছে। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করছি, রেডিও শুনছি। মিস্টার আরজে কিং এই মুহূর্তেটা বেশ সুন্দর বলার বাহিরে, হ্যাঁ এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি, দেখি বৃষ্টিটা নামলে হয়তো আমার মনটাও ভালো হয়ে যাবে। AKM রুকমনুজ্জামান আছেন আমাদের সাথে, তারপর কোথায় MD রাকিব হোসেন, রাকিব আছেন আমাদের সাথে, ব্রাজিল সাপোর্ট করেন, বাহ। তবে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে মোটামুটি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টটাই একটু বেশি দেখা যাচ্ছে। তারপর কোথায় রিদম ভাইয়া, আপনি কি জাদু টাদু জানেন নাকি? যে মেয়ে এত রাগি, যেদি অল্পতে রাগ করে কথা বন্ধ করে থাকতো, সেই মেয়ে কাল আপনার সাথে অভিমান করেছিল, সে এখন দেখছি মেসেজ কমেন্ট করে রেডিও অফিস কাঁপিয়ে দিচ্ছে। বাহ ঘাটেরা বান্ধবী, বাহ কি খেলটাই না দেখালি গো, আমার সাথে তো রাগ করলে তেল মেরেও তোর রাগ অভিমান ভাঙাতে পারি না, বাহ বাহ বান্ধবী। দেখি আর কি খেল দেখাস। আসসালামু আলাইকুম ভাই, আমি শাহিন আহমেদ চৌধুরী, সিলেট থেকে আমি আপনার সাথে যুক্ত আছি, অনেক অনেক ধন্যবাদ। তারপর কে আছেন, এই দুষ্টু মিষ্টি রিদম, একটু কিউট করে হাসো তো উম্মে হাবিবা, আমি সারাদিন হাসি, আমি সারাদিন হাসি। তারপর আমার সাথে কে আছেন, হাই হ্যালো ভাই, আপনি বেশি কথা বলবেন, এত গান শুনে কি করব, আপনাকে শোনার জন্যই তো আসি আমি হুমায়রা। না এই যে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে, এই গানগুলো যদি আপনারা না শুনেন তাহলে কিভাবে হবে? আপনাদের পছন্দের গানগুলো নিয়েই তো আমার প্লেলিস্টটা সাজিয়ে থাকি, তো আপনারা যদি গান মিস করেন তাহলে তো আর হয় না। জান্নাতুল হীরা কিন্তু আছেন আমাদের সাথে এখনো, লিখেছেন, ভাইয়া গতকাল তুমি মন খারাপ করেছো কেন, আন্টি কি বকেছে তোমাকে, তুমি তো আমাদেরকে বলেছো মনটা হাসি খুশি রাখতে। না ব্যাপারটা আসলে এরকম কিছু না যে আমি কোনো কারণ নিয়ে খুব মন খারাপ হয়ে গেছিল, এরকম না, ব্যাপারটা এমনি কিছু বিষয় নিয়ে হয়তো বা একটু ফেরা ছিলাম, যার কারণে হয়তো গতকাল আসলে ওভাবে গল্প করা হয়নি। যাই হোক, আশা করছি নেক্সট টাইম এরকমটা আর হবে না। সিলেট থেকে মাহিমা আছেন আমাদের সাথে। তারপর ও মাহিমা ব্রাজিল সাপোর্ট করে, আচ্ছা হ্যালো ভাইয়া কেমন আছো, শারমিন ফ্রম রংপুর। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আর কে আছেন, কে আছেন কে আছেন, রুদ্র আছেন ফ্রম সিলেট। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন কে, সাউদা আছেন এখন পর্যন্ত যুক্ত আছেন। তারপর শরীয়তুল্লাহ রংপুর থেকে আছেন, আর্জেন্টিনা সাপোর্ট করে, ওয়াও। তারপর আহিবা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ রংপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আশা করছি সবাই শেষ পর্যন্ত কিন্তু যুক্ত থাকবেন, এবং দেখি এই যে আর্জেন্টিনা ব্রাজিলের ব্যাপারটা কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই কিন্তু জমে উঠছে, সো অবশ্যই অবশ্যই মেসেজ করে এবং হচ্ছে ফেসবুক কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দলে সাপোর্ট করেন। তো বন্ধুরা চলুন একটা গানে চলে যাই, আপনাদের পছন্দের একটা গান, অনেকেই গানটা শুনতে চান, তানজিল মিসবা আর কুইন সুমাইয়ার করা একটা গান, চাঁদ বদনে। তো আশা করছি গানটা ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন। চলুন গানে চলে যাই।

0: Nation, Axe Station.
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সমুদ্রটা কাটা আর গান শুনে শুনে।
3: Country's first full HD FM station, ঢাকা FM 90.4.

0: Midday. Midday Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। হ্যালো লিসেনার, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আমি আরজে রিদম, কিন্তু দুপুর দুইটা থেকে ছিলাম আপনাদের সাথে এবং দেখতে দেখতে কিন্তু আমরা বন্ধুরা আজকের শেষ ঘন্টায় চলে এসেছি, অর্থাৎ ঘড়ির কাঁটা কিন্তু চারটায় চলে এসেছে। হয়তো এই ঘন্টার শেষ মুহূর্তে আমাকে বিদায় জানাতে হবে আপনাদের থেকে, তবে আছি আপনাদের সাথে আরও কিছুক্ষণ। যেহেতু এত সুন্দর একটা ওয়েদারে চলে এসেছে, অর্থাৎ বাহিরে এত সুন্দর একটা ওয়েদার, মেঘলা একটা ওয়েদার, এই ওয়েদারকে আর আড্ডা না দিয়ে থাকা যায় নাকি, এই জন্যই কিন্তু আছি আপনাদের সাথে। অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, অনেকেই কিন্তু যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাত্র যারা শুনছেন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি, আমি আরজে রিদম, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। বন্ধুরা চলুন কিছু মেসেজ একটু দেখে আসি আমরা। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু যুক্ত আছেন আমাদের সাথে। পরীক্ষা দিয়ে এসেই আপনাকে শুনছি, খুব সুন্দর করে কথা বলতে পারেন তো। আমি আপনার ছোট বন্ধু সাম্মা তাবাসুন, তৃতীয় শ্রেণী রংপুর থেকে। ওয়াও, বাহ, ক্লাস থ্রিতে পড়ছে, আমাকে শুনছে, এটা আসলে খুব ভালো ছিল। আচ্ছা, তারপর আমাদের সাথে কে আছেন? ও, রেশমি কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। ভাইয়া রিদম, কি অবস্থা, কেমন আছেন? ভাইয়া আমাকে তো বলেই গেছেন, ভুলেই গেছেন মনে হয়, আমার SMS তো পড়েননি না আপনি। কি কি করা যায় এখন আপনাকে? আমি রেশমি, না রেশমি, এই যে পড়লাম আপনার মেসেজ, আপনার আমি মেসেজ পাওয়া মাত্রই কিন্তু আমি পড়ে ফেলি। আচ্ছা রেশমি, এই ব্যাপারটা একটু ইয়ে হয়ে গেল যে রেশমিও নাকি ব্রাজিল সাপোর্ট করে। যাই হোক, ভালো লাগলো, দেখা যাক আমরা মরাল অফ দ্য স্টোরি কি বুঝি বা কি হয় দেখি, যে আসলে কে কোন দলটাকে বেশি সাপোর্ট করে। আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, সেটা হতে পারে জার্মানি, সেটা হতে পারে পর্তুগাল, যে দলের সাপোর্টই করেন না কেন ফেসবুক কমেন্টে কিন্তু জানিয়ে দিতে পারেন আপনি কোন দলের সাপোর্ট করছেন। আচ্ছা ভাইয়া, তোমার হাসি আমার যে বালা লাগে, আমি শিউলি সিলেট থাকি। থ্যাংক ইউ সো মাচ শিউলি। তারপর দেখতে পারছি আমাদের সাথে কে আছেন আর, অনেকেই যুক্ত আছেন এখন পর্যন্ত। ওয়াও ওয়াও ওয়াও ওয়াও, কোথায় কোথায় কোথায় কোথায় মেসেজই তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু আছেন পাখি, কিন্তু যুক্ত হয়ে গেছেন রংপুর থেকে। চিনেছেন আমায়? আমি তো জানি না, চিনে বলছেন চিনি না না, পাখি অবশ্যই চিনেছি। আমার আমার সত্যি কথা বলতে আমার মুখস্থ হয়ে গেছে যে আমার বন্ধু বান্ধব কে কোথেকে যুক্ত হয়ে যায় আমার সাথে। আচ্ছা, তারপর লিখেছেন ভাই মনে হচ্ছে আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন। মনে হচ্ছে, আমি কোন দল সাপোর্ট করি এটা এখন বলবো না, তবে মনে হওয়াটাও কিন্তু ভুল না, মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে না ভালোই বলেছেন। আমি সবসময় ওয়ান সাইড লাভার মতো ব্রাজিল সাপোর্ট করি, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, ওল্ড ইজ গোল্ড। আমার মতে কোনো মেয়ের পিছনে ঘোরার থেকে ব্রাজিল সাপোর্ট করা অনেক ভালো। মুকিত রংপুর থেকে, মুকিত আপনি যে কথাটা বললেন এই কথা শুনে মনে হচ্ছে যে এখন আমিও ব্রাজিল সাপোর্ট করা শুরু করে দিই। আচ্ছা, তারপর আমার সাথে আর কি আছেন? ভাইয়া আমি তোমার সব শো শুনি। কোথায় কোথায়? তিনটি শো শুনতে পারিনি জানো ভাই, আমার নাম সামিয়া, আমার বাবা আমাকে আদর করে সামি বলে ডাকেন, আপুরা সামু বলে, আর ভাইয়া সামিয়া দুই পাড়ার ছেলেরা চাপাতা চামচ পুলিশের বউ ফান্ডা লাঠি বলে, আরো তুমি সাংজু বলে ডেকো, সিলেট থেকে সাংজু। আচ্ছা ঠিক আছে সামিয়া, আপনাকে এখন থেকে আমি সাংজু বলে ডাকবো। তারপর আচ্ছা ভাইয়া, তোমার চুলগুলো বড় রাখছো কেন? রংপুর থেকে সিনহা। আমার চুল আসলে এর আগেও বড় ছিল, আমার চুল মাঝখানে একদম ছোট করে ফেলেছিলাম, আসলে আম্মু পছন্দ করে না বড় চুল, যার কারণে চুল ছোট করে ফেলেছিলাম। এখন আবার চুলগুলো একটু বড় হয়ে গেছে, বাট আশা করছি খুব সুন হয়তো বা পার্লারে যাবো এবং আবার চুলগুলো ছোট করে ফেলবো, দেখা যাক। মানে চুল বড় করার পিছনে ওরকম কোনো রিজন নেই, আগে হয়তো একসময় ভালো লাগতো, আগে বড় চুল ছিল বা বড় চুলের একটা কি বলে এটাকে শখ ছিল আর কি। রূপগড় থেকে মিথিলা আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, কেমন আছো? স্কুল থেকে এসেই যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। আর কোথায় কোথায় তুমিও ব্রাজিল? আচ্ছা আপনিও ব্রাজিল সাপোর্ট করেন, বাহ। মানে দেখতে পাচ্ছি যে মোটামুটি ফেসবুকে দেখতে পাচ্ছি সবাই আর্জেন্টিনা সাপোর্ট করছে, এবং মেসেজে দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু মোটামুটি ব্রাজিলের সাপোর্টার। জানিয়ে দিন আপনার মতবাদ, আপনি কোন দলকে সাপোর্ট করেন এবং কেন সাপোর্ট করেন, কেন ভালো লাগেন। আশা করছি এই ব্যাপারটা নিয়ে একটা জমজমাট চ্যালেঞ্জ কিন্তু হয়ে যাবে। তোমার কটকটির মতো হাসিটার জন্য তোমাকে মাফ করে দিলাম লিলিপুট। ও থ্যাংক ইউ সো মাচ লিলিপুট। লিলিপুট আপনার নামটা খুব কিউট, এটা কি আপনার অরিজিনাল নেম নাকি হচ্ছে এটা আপনার কোনো নিক নেম, একটু জানাবেন কষ্ট করে। সালিহুর রহমান আছেন আমাদের সাথে, আপনার আমার টেক্সট কি যায় না? হ্যাঁ এসেছে তো ভাইয়া, এই যে আপনার টেক্সট পড়লাম। তারপর রশিদ আছেন রংপুর থেকে আমাদের সাথে, রশনিও কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তুমি আকাশের বুকে সরলতার প্রতিমা এই গানটা, ঠিক আছে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। তবে আমার যেটা মনে হয় যে যেহেতু আমি দেখতে পাচ্ছি বাইরে দুপুরটা এভাবে হঠাৎ করেই একদম অন্ধকার হয়ে গেল, মেঘে ছেয়ে গেল, মেঘলা দুপুর হয়ে গেল, তো আমার মনে হয় এরকম একটা গানই কিন্তু শোনা উচিত। তো বন্ধুরা চলো না এখন আমরা পড়শির মেঘলা দুপুরে গানটা শুনে আসি, আশা করছি এই মুহূর্তে গানটা সবার ভালো লাগবে বন্ধুরা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আইগ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আর জি রিদম কিন্তু এখনো আছে আপনাদের সাথে, কোথাও যায়নি, আছে কিন্তু বিকাল 5টা পর্যন্ত। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। দুপুর 2টা থেকে ছিলাম এবং এখন পর্যন্ত কিন্তু আছি আপনাদের সাথে, যদিও শেষ ঘন্টায় আছি, বাট আছি কিছুক্ষণ আপনাদের সাথে। অনেক অনেক কথা হবে, অনেক অনেক গল্প হবে। বাইরে দেখতে পাচ্ছি পুরো দুনিয়া কিন্তু অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। বৃষ্টিটা যে কখন আসবে, অনেক সময় হয় কি দেখা যায় সারাদিন কোনো বৃষ্টির খবর থাকে না, বা আকাশ মেঘলা থাকে, বা দেখা গেছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বাট আমি যখন আমার অফিস আওয়ার যখন শেষ হয়, আমি যখন বাসার উদ্দেশ্যে বেরোবো, বাসায় যাব, ঠিক তখনই সেই মুহূর্তে বৃষ্টিটা নামে। সবসময় আমার সাথে এটা হয়, আমি জানি না এটা কেমন ব্যাড লাগ নাকি অন্য কিছু। আচ্ছা বন্ধুরা, অনেকেই কিন্তু যুক্ত আছেন আমার সাথে, সবে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। বন্ধুরা চলুন কিছু মেসেজ একটু দেখে আসি। হ্যালো মিস্টার আরজে, আপনি কি আমাদের মেসেজ দেখেন না? আই অ্যাম ফ্রম স্যালিট। হ্যাঁ অবশ্যই দেখি। এই তো আপনাদের মেসেজ, এই যে সিরিয়ালি আসছে আর কি, সিরিয়ালি উপর দিকে ছিল আপনাদের মেসেজ, আমি নিচ থেকে পড়ে পড়ে উঠছি। সো সবার মেসেজের রিপ্লাই করা হবে, কোনো সমস্যা নেই। ফাহিম আছেন রংপুর থেকে, আর্জেন্টিনা সাপোর্ট করে ফাহিম, ওয়াও। রংপুর বিভাগ থেকে কুড়িগ্রাম জেলা থেকে আছেন আমাদের সাথে সুব্রত, এসএসসি পরীক্ষার্থী, যার কারণে হচ্ছে আমাকে বেশি শুনতে পারছে না। কোনো সমস্যা নেই, পরীক্ষাটা শেষ করেন, তারপর আমার এসএসসি পরীক্ষার্থী যারা আছে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, সবার সাথে ভালোভাবে আমরা গল্প করবো। শোনো শোনো শোনো রিদম ভাইয়ের শাস্তি, ভাই মেসেজ দিব না বলতে বলতে 2টা মেসেজ দিলাম কালকে। কালকে মেসেজ পড়ানোর জন্য তোমার শাস্তি, সবাইকে তোমার কণ্ঠে গান শোনাতে হবে, তাহলে সবাই তোমার উপর আর রাগ করবে না, বলো ঠিক না? রংপুর থেকে নবাব, নবাব গান গান করব, অবশ্যই গান করব। এই গান নিয়ে আমি বুঝি না, গান নিয়ে কেন এত মানে মাথা কামাকামি, আমি এই ব্যাপারটা নিয়ে আমি বুঝতে পারি না। আচ্ছা তারপর আমার মন খারাপ, কারণ আমার ফ্রেন্ড আমার সাথে ফ্রেন্ডশিপ রাখতে চায় নাই, তা আমি নিজে থেকেই চলে আসছি, বাট ওই অনেক ভালো বুঝাই তো আমায়, তাই বেশি একটু খারাপ লাগছে। আমি হাফসা, বন্ধুত্ব নষ্ট করার বা বন্ধুত্ব শেষ বলতে আসলে কিছু নেই, মনোমালিন্য তো হতেই পারে, ভুল বোঝাবুঝি হতেই পারে, দুজনের মন মানসিকতা না মিলতেই পারে, দুজন বসে সুন্দরভাবে মিলিয়ে ঝিলিয়ে বন্ধুত্বটাকে আবার ঠিক করে ফেলুন, বিকজ বন্ধুত্ব ইজ এ গড ব্লেসিং, সো এটাকে নষ্ট হতে দেওয়া যাবে না। হ্যালো আমার নতুন ফ্রেন্ড কোথায়, রায়ান শুনছি রংপুর থেকে, রায়ান ব্রাজিল সাপোর্ট করে, ওয়াও। আসসালামু আলাইকুম রিদম ব্রো, কোথায় কোথায়, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ গুড। সিলেট থেকে সায়েম আছেন আমাদের সাথে, সায়েম অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। তারপর আমাদের লিখেছেন আমি বাংলাদেশি, হ্যাঁ আমিও বাংলাদেশি। তহিদুল আছেন বনশ্রী থেকে, শুনছি কেমন আছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, অনেকদিন পর আপনাকে পেলাম তহিদুল, কোথায় আপনাকে ইদানিং দেখা যায় না কেন, সরি আপনার মেসেজ ইদানিং দেখা যায় না কেন। হাই কেমন আছো, মনিকা বলছি, আপনি তো বললেন আপনি ব্রাজিল সাপোর্টার, আমি ব্রাজিল সাপোর্টার, আচ্ছা ঠিক আছে এই বিষয়টা নিয়ে পরে কথা হবে, বাট আমি ব্রাজিল সাপোর্টার এই কথাটা কখন বললাম আমি তো বুঝলাম না। আচ্ছা যাই হোক, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা। তারপর মেসেজ এসেছে অনলি আর্জেন্টিনা, ওয়াও। এই রিদম আপনার প্রোফাইল কেন খুঁজে, আচ্ছা প্রোফাইল কেন খুঁজে পাচ্ছেন না, প্রোফাইল খুঁজে পাবেন কিভাবে? আপনি আমাকে যেখানেও যে মেসেজটা করেছেন, আমার নামের বানানটাতে তো একটু ঝামেলা আছে, স্পেলিংটা একটু ঠিক করলেই কিন্তু আমাকে পেয়ে যাবেন। আপনি যেটা লিখেছেন RIDOM রিদম, এটা হবে না, আমার বানানটা হচ্ছে RYTHOM টি, আমরা যে চা খাই টি সেই টি আর কি, RYTHOM। আর যে রিদম, এটা আমার একটা ছোটোখাটো পেজ আছে, অ্যান্ড রিদম খন্দকার এটা হচ্ছে আমার প্রোফাইল। সো চলে আসবেন অবশ্যই সোশ্যাল মিডিয়াতে, চলে আসবেন সবার সাথেই আমরা ফ্রেন্ডশিপ হবে, সবার সাথেই কথা হবে, আড্ডা হবে। তারপর কোথায় ভাইয়া, আমি তো বৃষ্টিকে পাঠিয়ে দিয়েছি ঢাকায়, এখনো যায় নাই, 2 ঘন্টার মধ্যে যাবে বৃষ্টি ঢাকায়। মেজবা মেজবা অলরেডি চলে এসেছে, ও চলে চলে আসেনি বন্ধুরা, অলরেডি কিন্তু পড়ছে, ও মাই গড, খুব ভালো লেভেলের একটা বৃষ্টি কিন্তু হচ্ছে বাইরে। ও যাক মনটা বেশ ভালো হয়ে গেল, বেশ ভালো হয়ে গেল মনটা, ওয়াও। তারপর ইমরুল আছেন সিলেট থেকে, ইমরুলও মোস্ট প্রবলি কোথায় ব্রাজিল, আর ব্রাজিলের সাপোর্টার। ওয়াও নাইস নাইস, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি এখানে মোটামুটি কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনার একটা ভালো হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলছে। হাই রিদম ভাইয়া, আমি আর আমার বড় বোন শুনছি তোমাকে রংপুর থেকে, আফসানা মিমি। মিমি অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার আপুকে সহ শুনছেন, আপনাকে এবং আপুকে অনেক অনেক ভালোবাসা। জান্নাতুল হীরা কিন্তু এখনো আছেন, জান্নাতুল হীরাও কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করে। ও আচ্ছা আচ্ছা, সে লিখেছে আমি সাপোর্ট করি আর্জেন্টিনা, তার চেয়েও বেশি সাপোর্ট করি তোমাকে। ও মাই গড, নাইস নাইস। ইউসুফ শিকদার আছেন আমাদের সাথে, সেও আর্জেন্টিনা সাপোর্ট করে। সানিম কিন্তু চলে এসেছেন আমাদের সাথে। তারপর আমার সাথে কে আছেন, আমার সাথে আছেন হাসি, আচ্ছা তাসলিমা, তাসলিমা আছেন লালমনিরহাট থেকে। সে একটা কোয়েশ্চেন করেছে, ভাই কত তোমাকে শুনতে এত ভালো লাগে কেন, তোমার হাসিটা আরো বেশি। তুমি জানো আমি তোমাকে শুনি, দেখে আমার বান্ধবীও শুনে। ওয়াও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালোবাসাতেই আমি এই তো টিকে আছি এবং প্রতিদিন চলে আসি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি আরো একটা মেসেজ আছে হোয়াটসঅ্যাপে, চলুন মেসেজটা একটু পড়ি। এই যে মিস্টার শ্যাম সুন্দর পুরুষ, যেমন কল্পনা আপনি বাস্তবেও তেমন। আর একটা কথা মিস্টার আরজে কিং, এই গেট আপটা আপনাকে অসম্ভব সুন্দর লাগছে, বড় চুল থেকে যে কোনো পুরুষকে ছোট চুলে বেশি সুন্দর লাগে, আপনাকে সে সুন্দর লাগে। আর যেহেতু আপনার আম্মুরও বড় চুল পছন্দ না, তাহলে ছোট চুল রাইখেন, এটা ভালো হয়। এখন বাদ বাকি আপনার ইচ্ছা মিস্টার শ্যাম সুন্দর পুরুষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। না আমার আম্মুরও আসলে, হ্যাঁ এটা সত্যি কথা যে আমার আম্মুরও বড় চুল তেমন একটা পছন্দ না। হ্যাঁ চুল ছোট করে ফেলবো, দেখি আসলে সময় পাচ্ছি না বা ওভাবে হয়ে উঠছে না, করে ফেলবো, দেখা যাক। বন্ধুরা চলুন, এত সুন্দর একটা বৃষ্টি নেমেছে বাইরে, এত সুন্দর একটা বৃষ্টি নেমেছে বলার বাইরে। আমার মনে হচ্ছে যে আসলে আমাদের এইরকম একটা ওয়েদার নিয়ে কিন্তু গান শোনা উচিত। চলুন এখন আমরা একটা মাসফিকার করে একটা গান শুনে আসি, এই মেঘলা দিনে একলা। হ্যাঁ বন্ধুরা, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কুমন, বেশ সুন্দর একটা গান কিন্তু, আশা করছি গানটা সবাই এনজয় করবেন। আর বৃষ্টিও হচ্ছে বাইরে, সবাই বৃষ্টি এনজয় করতে করতে, সরি গানটা শুনতে শুনতে বৃষ্টিটা এনজয় করুন। আমি আছি আপনাদের সাথে একদম শেষ পর্যন্ত। চলুন এত কথা না বাড়িয়ে এখন আমরা সোজা গানে চলে যাই বন্ধুরা।

0: Gas United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Gas
1: United. Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা, নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4.

0: সাথে 90.4
1: হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আর জি রিদম কিন্তু এখনো আছে আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে। যাই হোক, একদম আসলে সত্যি কথা বলতে কিন্তু দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এলাম, হয়তো আজকের মতো এখানেই বিদায় জানাতে হবে আপনাদেরকে। জানি হয়তো আজকে ওইভাবে আমরা ঠিক গল্প করতে পারিনি, বাট আবারও গল্প হবে, সবার সাথে অনেক অনেক গল্প করবো, সবার সাথে অনেক অনেক আড্ডা দিব। বাহিরে যা বৃষ্টি হচ্ছে বাবা, হঠাৎ করে যে এত সুন্দর বৃষ্টি নেমে যাবে বা এরকম ঝুম বৃষ্টি নামবে আসলে কল্পনাও করিনি। অনেকেই যুক্ত ছিলেন আমার সাথে, সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। সত্যি কথা বলতে এখন পর্যন্ত অনেকের মেসেজই কিন্তু আমি পড়তে পারিনি, আর আমি সব এর জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। যাদের মেসেজ পড়তে পারিনি অবশ্যই অবশ্যই আগামীকাল সবার সাথে গল্প হবে, সবার সাথে আড্ডা হবে। আগামীকাল কিন্তু চলে আসছি উইকেন্ড বাজে, সো কালকে ঢাকা এফএম 90.4 কিন্তু আমাকে একটু ভিন্ন সময় পাচ্ছেন, সেটা হচ্ছে বিকাল 5টার দিকে কিন্তু পেয়ে যাবেন। আমি উইকেন্ড বাজ নিয়ে থাকবো, অর্থাৎ পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমকে মিস করেন বা রিদমের সাথে যুক্ত থাকতে পারেন না তাদের জন্য কিন্তু আর জি রিদম চলে আসবে বিকাল 5টার দিকে উইকেন্ড বাজ নিয়ে, অনলি অন ঢাকা এফএম 90.4। সো আশা করছি অবশ্যই বিকালবেলা 5টার দিকে ঢাকা এফএম 90.4 টিউন করে ফেলবেন এবং যুক্ত হয়ে যাবেন আমার সাথে। আজকের মতো এখানেই বিদায় জানাতে হচ্ছে সবাইকে, এবং মোটামুটি দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে একটা ভালোই কমেন্ট চলছে, মেসেজ চলছে। আর আমি যদি বলি যে আমি কোন কোন দল সাপোর্ট করি, এটা একদম একটা টুইস্ট রেখেছিলাম, আমি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। আসলে ছোটবেলা থেকে মানে যখন থেকে খেলা বুঝছি বা খেলা বুঝি তখন থেকেই দেখেছি যে বাবা মা আর্জেন্টিনা সাপোর্ট করছে, এবং সেই থেকেই কিন্তু আর্জেন্টিনার প্রতি একটা ভালো লাগা আর কি। আর এই তো দেখতে দেখতে তো 2026 ফিফা চলে এলো, এই তো আমিও আর্জেন্টিনা সাপোর্ট করি অ্যান্ড সবার প্রতি আসলে ভালোবাসা, কারণ সবাই ভালো খেলে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আমরা যেহেতু ঝুম বৃষ্টি হচ্ছে, ঝুম গান শুনতে শুনতে, মিনারের ঝুম গানটা শুনতে শুনতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা এফএম 90.4 এর সাথেই কিন্তু থাকবেন বন্ধুরা।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Okay.
1: শাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।
2: They say the devil takes the best of us.

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ এবং আপনার বন্ধু এই বৃষ্টি স্নাত বিকালে কিন্তু হাজির হয়ে গেছে এবং ফেসবুকে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে এই যে মাত্র কিছুক্ষণ আগে এই ছোট্ট এই ভিডিওটি করা, একেবারে কিছুই দেখা যাচ্ছিল না বাইরে, এত মানে এমন ঝুম বৃষ্টি এবং কোনো খুব বেশি বাতাস নেই কিন্তু বজ্রপাত কিন্তু আছে। তো এই সময়টাতে এপ্রিল মে মাসের দিকে কিন্তু আসলে এই বৈশাখী ঝড় বা বজ্রপাতের একটা মানে প্রবণতাটা অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার মতো দেখেন, বাইরে থেকে বৃষ্টি দেখেন, উপভোগ করেন, চা কফি খান, নিরাপদ দূরত্বে থাকেন এবং সেখানে কিন্তু খুব চমৎকার একটা গানও আমি অ্যাড করার চেষ্টা করেছি এবং আপনি অবশ্যই সেখানে আমি সবাইকে আমন্ত্রণও জানিয়েছি আমার এই শো এর মধ্যে মানে আমাদের এই ঢাকা মেট্রো 9040 এই আড্ডায় যুক্ত হওয়ার জন্য। অবশ্যই মুখেও বলে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে আপনি SMS এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিন্তু আমার সঙ্গে যুক্ত হতে পারেন। 01841904904 এটা আমাদের নম্বর এবং যেখানে ভিডিওটা আপ করেছি সেখানে কিন্তু কমেন্ট আকারেও আপনার কথা লিখতে পারেন, facebook.com/ilovedhakafm। তো আজকে এটা নিয়ে কথাবার্তা হতে পারে যে হঠাৎ করে যে এমন একটা বৃষ্টি শুরু হলো এবং এই বৃষ্টি দেখার সাথে সাথে আপনার মনে আসলে কি আসে, মানে খিচুড়ি খাবো এরকম নাকি পুরনো স্মৃতি মনে পড়ে যায়, কোনো গান মনে পড়ে যায়, অনেক কিছু মনে পড়তে পারে। তো সেটাই আমাকে জানাতে পারেন, অবশ্যই সেটা যদি শেয়ার করার মতো হয়। হুমায়ুন আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সো সুইট, থ্যাংক ইউ ভেরি মাচ হুমায়ুন আহমেদ। এবং আছেন আমাদের সঙ্গে আরো আরো অনেক, অমৃত বোস যুক্ত হয়ে গেছেন কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ বিকাল, শুভ বিকাল অমৃত বোস, কি অবস্থা, কলকাতায় বৃষ্টি হচ্ছে নাকি নাকি রোদ, সেটা জানাবেন অবশ্যই। আছেন আমাদের সঙ্গে সিবাদ ভাইয়া, কি খবর, সকালে খুব বৃষ্টি হয়েছে, দুপুরে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে বুঝছো। আয়াপুরসি তমা ফ্রম সিলেট, সিলেটি তমা স্বাগত জানাচ্ছি আপনাকে এবং আড্ডা জমে যাবে অবশ্যই। আমাদের সালিহুরকে দেখতে পাচ্ছি, সালিহুর গতকালকে বলেছিল ভাই অনেকগুলো SMS করলাম একটাও পড়লেন, আজকে একদম প্রথমেই পেয়ে গেছি, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো? তো ভাই আজ সকালের দিকে এখানে 2 ঘন্টার বেশি সময় ধরে এখানে বৃষ্টি আপা ছিল, আর আচ্ছা তারপর দুপুর থেকে আপনার কাকা আমার মামা আসেন, তাও গতকাল আবার আমার একটাও টেক্সট পড়া হয়নি, না শেষের দিকে কিন্তু আপনার 2-3টা টেক্সট আমি পড়েছি, আমি নিজে জানি। তো আমি আসলে আমার বন্ধুদেরকে বলতে চাই যে যখন এই রেগুলার শোগুলো বা এই যে মঙ্গল বুধবার শোগুলো থাকবে আপনাদের মজার কোনো কথাবার্তা শেয়ার করবেন, কেমন আছি, ভালো আছি, এই তথ্যগুলোর চেয়ে সেই তথ্যগুলো আরো বেশি পরিমাণ মজার হয় এবং সেখানে যেহেতু আমরা বেশি বেশি করে গান শুনি তো সেই ক্ষেত্রে আসলে সবগুলো SMS আসলে পড়ার মতো সময় সুযোগ আসলে সবসময় হয়ে ওঠে না। তো আশা করি আমার বন্ধুরা সেই ব্যাপারগুলো বুঝেন। তো আজ হোক কথাবার্তা বৃষ্টি নিয়ে, আর অনেক কথাবার্তা বলে ফেললাম প্রথমে এসেই, এখন একটা চমৎকার গানে যাবো যে গানটা অলরেডি আপনি আমাদের পোস্টে পেয়ে গেছেন এবং সবার মনের মণিকোঠায় কিন্তু গানটি আছে, সেটা হচ্ছে নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠে আজ এই বৃষ্টির কান্না দেখে। চমৎকারী গানটি শুনতে থাকুন, বাইরের বৃষ্টি উপভোগ করতে থাকুন এবং কানে যেন থাকে ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
3: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

0: 全タカ FM 90.4
1: Dhaka Metro 9040.
2: Let's talk more music. Hot music.
3: আচ্ছা, যে কথাটা বলতে আবার আসলাম, ঢাকা এফএম এর দুইটা ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেছেন তো? আর যদি না করে থাকেন, নো প্রবলেম, অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এখনই আপনি করে ফেলতে পারেন। একটা হচ্ছে youtube.com/ilovedhakafm এবং আরেকটি হচ্ছে youtube.com/dfm904, মানে ঢাকা এফএম 90.4 লিখিয়ে আপনি পেয়ে যাবেন। এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ঘুরে আসুন, আর আপনার অবশ্যই ভালো লাগবে আশা করছি। শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সিফাত আছি আপনার সাথে, আপনি আছেন কিনা জানিয়ে দিতে পারেন আমাকে 01841 904 904 এই নম্বরে। SMS আর হোয়াটসঅ্যাপ যেটাই করেন, আপনার যেটাই ইচ্ছা, যেটা আপনার কাছে সহজ মনে হচ্ছে সেটা আপনি করতে পারেন। হোয়াটসঅ্যাপের সুবিধাটা হচ্ছে আপনি সেখানে ছবিও আমার সাথে শেয়ার করতে পারবেন। ওকে, আপনার জন্য পরবর্তী গান শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা মেট্রো 9040.

ঢাকা এফএম 90.4 এ সিফাতের সঙ্গে চলছে ঢাকা মেট্রো 9040 এবং বাইরে চলছে খুব চমৎকার একটি বৃষ্টি। যাই হোক, তারপরে বজ্রপাতের কিন্তু দেখেছি, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই আমার বন্ধুদেরকে অবশ্যই সাবধান করতেই চাই যে আপনারা বৃষ্টিতে আপাতত গোসল না করে বাইরে যেয়ে নিরাপদ জায়গা থেকে বৃষ্টি উপভোগ করেন, দেখেন, গান লিখেন, কবিতা লিখেন, বা যে যে কাজ আছে, যে কথা মনে পড়ছে সেগুলোকে আরো বেশি করে মনে করেন, ঠিক আছে? তো একটু নিজেকে সেভ করে করতে হবে আর কি। তো যাই হোক, যারা যারা আমাকে লিখেছেন, আমাদের বন্ধুরা, আমাদের ইউসুফ শিকদার কি লিখেছেন দেখি একটু। তিনি অবশ্য আরো বহু আগে লিখেছিলেন, তারপর লিখেছেন এখানে আরেকজন বন্ধু, আসসালামু আলাইকুম, কেমন আছো সিফাত ভাই? রংপুর থেকে আমাদের বন্ধু সুমাইয়া। ও ভাইয়া, তোমার কণ্ঠে একটা গান শোনাবেন, না শুনলে মার দিব। আমি গতকালকেই তো গান গেলাম, প্রতিদিন তো গান গাওয়া যাবে না, তাহলে তো আমাকে মাইট দিবে। যাই হোক, হাই ভাইয়া, যুক্ত হয়ে গেলাম, তোমার সাথে আছি পুরোটা সময়। সিলেট থেকে আমাদের সুমাইয়া শিফা, ধন্যবাদ। তহিদুল বনশ্রী থেকে আছেন আমাদের সঙ্গে, সিওয়াদ ভাইয়ের আগমন ঢাকা মেট্রো 9040 স্বাগতম। আহাহা, সুন্দর, ধন্যবাদ তহিদুল। অবশ্য আমাকে সবসময় এভাবেই স্বাগত জানায়। এখানে সানিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সানিম স্বাগত জানাচ্ছি আপনাকে। আরও আছেন আমাদের সঙ্গে মেজবা, একজন বন্ধু আছেন, লিখেছেন মনটা ভালো, তো মনটা তো ভালো কিন্তু আপনার নাম ঠিকানা তো কিচ্ছু নাই। আচ্ছা, হাই, কেমন আছো? আমি মিষ্টি মেয়ে। আচ্ছা, মিষ্টি মেয়ে, রংপুর থেকে বলছি, আমার ভীষণ মন খারাপ, ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম বুঝি, তাকে আমি খুব ভালোবাসি। হাই, আমি কি আপনার বন্ধু হতে পারি না? আপনি তো অলরেডি আমাদের বন্ধুই আছেন, আপনি যেহেতু এস এম এস করেছেন, বন্ধুত্বের অধিকার নিয়েই তো এস এম এসটা করেছেন, এবং প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছেন, ঘটনা আসলে আমরা পুরোপুরি জানি না, সো পুরোপুরি জানার আগে কোনো জাজমেন্ট দেওয়াটা আসলে ঠিক হবে না। তো সেই ক্ষেত্রে আসলে বলবো যে জীবনে আসলে যোগ বিয়োগটা থাকবেই, এর মধ্যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যাবতীয় যা যা দরকার সেটা আপনি অবশ্যই চেষ্টা করে যাবেন আপনার পুরো মনোযোগ দিয়ে, এবং মনটা ভালো করার চেষ্টা, মানে ভালো রাখার চেষ্টা করবেন। আর আমরা তো আছি আপনার সঙ্গে, আমি যে কথা বলছি, সুন্দর সুন্দর গান প্লে হচ্ছে, সেগুলো যদি অনুভব করতে পারেন অবশ্যই আপনার মন ভালো হবে, অবশ্যই জানাবেন যে মনের কি অবস্থা। ভাইয়া, থ্যাংক ইউ আমার পছন্দের গান শোনানোর জন্য, মোস্ট ওয়েলকাম। সারিহু, আজ সকালে বেলা একটু বৃষ্টিতে ভিজেছিলাম। আচ্ছা, আমি বৃষ্টির সময় একা থাকি, তাই ওই সময় মনটা খারাপ হয়ে যায়, আবার কখনো অনেক পছন্দের খাবার খাই। আচ্ছা যাক, আমরা সালিহুরেরটা পেলাম যে বৃষ্টি যখন আসে হঠাৎ করে, তার আসলে প্রথম পজিশনে আছে হচ্ছে তার মনটা খারাপ হয়ে যায়, অথবা কখনো অনেক পছন্দের খাবার খাবে, চমৎকার। তবে মন খারাপ হলে সাথে সাথে আপনি অবশ্যই মনটাকে ভালো করার জন্য গান শুনেন বা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, মন খারাপ করা যাবে না। আচ্ছা, আছেন সিলেট থেকে আমাদের বন্ধু শিবু ভাই, হাউ আর ইউ? সায়েম, আমাদের বন্ধু সায়েম সিলেট থেকে আছেন। জানেন কি, সকাল থেকে সিলেটে বৃষ্টি, অনেক কষ্ট করে এক্সাম দিয়েছি, এখন তো নেই। ওকে, যাক, মোটামুটি তিনি লিখেও দিয়েছেন যে আপডেট, থ্যাংক ইউ, খুব সুন্দর করে আপনি প্রেজেন্ট করেছেন আপনার এই আপডেটটা সায়েম। রংপুর থেকে তুষার আছেন, শুভ বিকাল জানিয়েছেন, শুভ বিকাল তুষার। হাই ভাই, আমি রংপুর থেকে, রংপুরের আরেকজন বন্ধু প্রতিভা। আজ আমাদের রংপুরে সকালে অনেক বৃষ্টি ছিল, এখন সূর্য ভাইয়া এসে বলছে হাই প্রতিভা, তোমার খুশি আর দেখতে পাচ্ছি না, তাই এসে বললাম। ওকে, তাহলে বললেন যে আসেন, একটু ঘরে আসেন, চা খেয়ে যান, সূর্যকে একটু চা খাইয়ে দেন। আচ্ছা, বৃষ্টির দিনে জানালার পাশে চুল ছেড়ে বসে থাকতে খুব ভালো লাগে, একটার পর একটা গান গাইতে ভালো লাগে, ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগে, বুঝছো, আরো ঘুমাইতে ভালো লাগে, তখন যেটা পারি সেটা করি। তমা, তমা, অনেক অনেক ধন্যবাদ। তোমার আসলে থটস গুলার সাথে মিলে, আমিও মাঝে মাঝে এরকম আসলে চিন্তা করি, আমার তো আসলে চুল ছেড়ে জানালার সামনে যাওয়ার দরকার নেই, তবে আমার এমন, আচ্ছা আচ্ছা, সেই গানটা নিয়ে আসলে বলতে চান, তবে এইটুকু বলতে পারি যে এমন একটা গান আছে যে গানটা আমি এখনো রিলিজ করিনি, গানটার বয়স এক যুগের বেশি হয়ে গেছে, এবং সেই গানটার ভিতরে এই ধরনের কিছু কল্পনা থেকে আসলে করা হয়েছিল। তো যদি বেঁচে থাকি এবং তমার সঙ্গেও যদি কথাবার্তা হয়, তো আশা করি সামনে এই গানটা পাবেন। এবং তমার কথা বলছিলাম যে তমার যে ইমাজিন বা মানে পছন্দগুলো বা এনভায়রনমেন্টগুলো, সেটা আসলে অনেক ক্ষেত্রে মিলে যায়, আমার মনে আমার সাথেও মিলে যায়, আমার অনেক বন্ধুর সঙ্গে মিলে যাবে। ভাইয়া, তোমার শো কোন দিন থাকে? তোমার শো ছাড়া অন্য কারো শো আচ্ছা আমার ভালো লাগে না। ভাইয়া, আমি সিদ্ধরাত রংপুর থেকে, সিদ্ধরাত আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আমার শো এর কথা বলে দিচ্ছি। প্রতি মঙ্গলবার বুধবার বিকাল 5টা থেকে আমাকে পাবেন, এবং প্রতি রবিবারে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত চক্কর বক্কর বাতচিত, মানে ঢাকাইয়া শো নিয়ে কিন্তু আমি থাকি, এবং অনেক মজা হয়। তখন আমি সবার বেশি বেশি করে এসএমএস কমেন্ট করি এবং তাদের একটা থেরাপি দেওয়ার চেষ্টা করি, যারা যেই থেরাপি চান বা সমস্যার সমাধান চান। রংপুর থেকে জান্নাত আছেন আমাদের সঙ্গে, সবাই, আচ্ছা আমার মন অনেক খারাপ কারণ সবাই ভুলে গেছে কাল আমার বার্থডে। আচ্ছা, কষ্ট হতে গভীরে সুখ তত নিকটে, রাত যত গভীরে দিন তত নিকটে, বয়স যত গভীরে মৃত্যু ততই নিকটে, তাহলে আপনি কেন মন খারাপ করছেন? বার্থডে একটা নতুন করে আসা মানেই তো আমরা মৃত্যুর আরেক বছর এগিয়ে গেলাম, তো ওই বিষয়ে আপনাকে বারবার সবাই মনে করিয়ে
দিলে এটাকে আনন্দের হওয়ার কথা? এবার আপনি নিজেই বলেন, দুইটা লাইনে আপনি বলেছেন, আমি আপনার দুইটা লাইনে মানে দুইটা লাইনে সাংঘর্ষিক এইটাই আমি বললাম আর কি। এখন আপনি একটু ভেবে দেখেন কাহিনী কি। আচ্ছা কেমন আছেন ভাইয়া? কাল রাতে আমি FM শুনছিলাম দুইটায়, তখন হঠাৎ ফোন চিল্লায় উঠল, টাইম চেক। আচ্ছা হ্যাঁ আচ্ছা ওকে। তখন আমার গরম হয়ে উঠলো, কারণ তা আমার একটা প্রিয় গান বাজছিল রংপুর থেকে, তুষার। আচ্ছা তুষার, প্রিয় গান আপনি আসলে সারাদিনই পাবেন, হয়তোবা সেই গানটা সেই ঘন্টার ভিতরে পড়েছিল, আবার শুনে নেবেন, সমস্যা কি? প্রিয় গান কোনটা ছিল এটা একটু বলেন, এটা একটু জানিয়ে রাখবেন। আচ্ছা বৃষ্টি স্নাত বিকালে, আমি বৃষ্টিহীন বিকালে মিস করি, আবার বৃষ্টিহীন বিকালে বৃষ্টি স্নাত বিকালকে মিস করি। বাহ চমৎকার, কারণ বৃষ্টিহীন বিকালে ঘোরাঘুরি করা হলেও হারিয়ে যায় আমার প্রিয় ঘুম, আর বৃষ্টি স্নাত বিকালে ঘুম হলেও সুযোগ হয় না ঘোরাঘুরির। এম হাসান, বাহ চমৎকার, আপনি তো মানে খুব সুন্দর করে বিভিন্ন ভাবে যে কি বলে অ্যাক্টিভ প্যাসিভ এরকম আর কি সুন্দর করে বুঝিয়ে দিলেন, থ্যাংক ইউ। আচ্ছা আছেন আমাদের বন্ধু, আজকে এই জন্য আসলে আমার বন্ধুদেরকে থ্যাংক ইউ দিতে হয় যে একটা টপিক দিয়েছিলাম যে বৃষ্টিতে আসলে কি আপনার মনে আসে বা ভালো লাগে। আমাদের ম্যাক্সিমাম বন্ধু কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলছেন। আচ্ছা ভাইয়া জানো, গতকাল একটা ভুল করে ফেলেছি, কফি বানাতে গিয়ে কফির কাচের বয়াম ভেঙে ফেলেছি, বকা খাওয়ার ভয়ে কাউকে বলিনি, এখন আমার কি করা উচিত? আমি চাঁদনি ফ্রম রংপুর, যেহেতু ভেঙে ফেলেছেন মিথ্যা বলাটাও ঠিক হবে না, এবং ইনস্ট্যান্ট মানে যখন যে ঘটনাটা ঘটে সেই সময় উত্তেজনাটা বেশি থাকে, তো আপনি একটু সময় নেন, মানে কে বকা দিতে পারে, আম্মু বকা দিতে পারে না আব্বু বকা দিতে পারে, তো মোটামুটি একটা সময় তো আপনি পার করছেন, বা একদিন দুই দিন তো চলে গেছে তাই না, তারপর আপনি দেখেন যে অবস্থাটা কি, মানে তাদের মনের অবস্থাটা কি, তারা হাসি খুশি আছে নাকি কোনো কারণবশত মেজাজ গরম করে আছে। যদি হাসি খুশি থাকে অন্য এক কথায় দুই কথায় বলে দিবেন যে কালকে আমার দ্বারা একটা অঘটন ঘটে গেছে এবং আমি নিজে আহত হতে নিয়েছিলাম, কিন্তু ওটাকে আসলে বাঁচাতে পারিনি, ওইটা ভেঙে গেছে, আমি একান্তভাবে দুঃখিত, এটার জন্য আসলে কি করা উচিত বলতো, মাইট ট্রিট দিবা এরকম, মানে জিনিসটাকে একটু হালকা করে দেয় আর কি। ঠিক আছে, তো চেষ্টা করেন, আর আমরা একটা গানে চলে যাই, কামাল খানের কণ্ঠে ইশকে সুফিয়ানা, শুনতে থাকুন সঙ্গে থাকুন।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

নতুন ঘন্টায় স্বাগত জানাচ্ছি আপনার পুরনো বন্ধু সিফাত এবং পরন্ত বিকাল বলা যেতে পারে, কিছুক্ষণ পরেই, কিছুক্ষণ পরে না, মোটামুটি সময় আছে, তারপরে আমরা সন্ধ্যার দেখা পাবো। তবে সন্ধ্যা নামার আগেই বৃষ্টির যে ভাবসাপ সেটা কিন্তু সন্ধ্যার একটা ফিল দিয়ে দিয়েছে, মানে অন্ধকার হয়ে গিয়েছিল। আমি যদি আমার কথা বলি, আমি যেহেতু সবার কাছে জিজ্ঞেস করেছিলাম, আমি নিজেই আর কি বেলকনিতে দাঁড়িয়ে দেখছিলাম, একদম দূরে আর কি বিজলি চমকাচ্ছে এবং বোঝা যাচ্ছিল যে সেখানে বৃষ্টি হচ্ছে। তো বলছিলাম আমার কলিগদের যে এই বৃষ্টি এদিক দিয়ে যাবে এবং শিওর এখান দিয়েই মানে বৃষ্টি হয়ে তারপর যাবে, এবং ফর্চুনেটলি এখান দিয়ে গেছে, কারণ আজকে মোটামুটি ভালোই একটা গরম ছিল, গতকালকেও মোটামুটি এরকম একটা গরম ছিল। তো এই স্বস্তির বৃষ্টিটার খুব দরকার ছিল, তবে সাবধানতারও অবশ্যই দরকার আছে আমাদের সকলের। সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি, ঢাকা এফএম 90.4 এ চলছে ঢাকা মেট্রো 9040-র আড্ডা, এবং আমাদের আড্ডাবাজি তো চলবেই বৃষ্টির সঙ্গে, বৃষ্টি গান আর আড্ডা, আহা, সাথে চা হলো খারাপ হয় না। অবশ্য চা আমি পান করেছি, আপনি পান করেছেন কিনা সেটাও জানাতে পারেন। জানবি আছেন আমাদের সঙ্গে, জয়েন হয়ে গেলাম সিলেট থেকে, থাকবো শেষ পর্যন্ত, থ্যাংক ইউ ভাইয়া, গানগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ জানবি। এবং আমি আরেকটা কথা আসলে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই যে ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে যাচ্ছে, আর মাত্র 28-29 দিনের মতো আছে, 11 জুন থেকে শুরু হচ্ছে, এবং এবারের ওয়ার্ল্ড কাপ কিন্তু অন্যান্য বারের চেয়ে অনেক ডিফারেন্ট, প্রায় 1.5 মাস লাগে এই খেলাটা হবে এবং 48 দলের মতো এখানে পারফর্ম করছে। সো 3 দেশে এই এই খেলার আয়োজন করা হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে এই এই খেলাগুলো যখন হয়, স্পেশালি যখন ফুটবল, তো তখন আসলে আমরা পুরো আমাদের দেশের ভিতরে যেটা হয় আর্জেন্টিনা ব্রাজিল একটা ভাগ হয়ে যায়, তারপরে হচ্ছে আপনার দেখবেন যে জার্মানি স্পেন এরকম বিভিন্ন দলে আর কি এক একজন ভাগ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে সবার স্বপ্ন একটু অনেক বেশিই থাকে। তো সেই ক্ষেত্রে এই দুই দলের ভিতরে দুইটা প্লেয়ার কিন্তু, মানে আমাদের পরিচিত দুইটা প্লেয়ার কিন্তু এবার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আপনি জানেন কিনা আমি জানি না, তো বন্ধু হিসেবে শেয়ার করতেই পারি, আড্ডাতে তো আমরা অনেক কথাবার্তাই বলি। সেটা হচ্ছে পাওলো দিবালা এবং হচ্ছে এস্তেভাও উইলিয়ান, ব্রাজিলের এস্তেভাও উইলিয়ান। সেটা হচ্ছে যে এই পাওলো দিবালা, তিনি আসলে তার খারাপ পারফরমেন্স বা ফর্মে না থাকার কারণে এবং তার ইঞ্জুরির কারণে কিন্তু তিনি আসলে এইবারের ওয়ার্ল্ড কাপে সম্ভবত থাকতে পারছেন না, কারণ আর্জেন্টিনার যে কোচ স্ক্যালোনি তিনি কিন্তু অলরেডি যে 55 জনের প্রাথমিক দলে কিন্তু তাকে আসলে রাখেননি, এবং তার এই কারণটা আসলে দেখানো হয়েছে তার দীর্ঘদিন ধরে তিনি আসলে এই ইঞ্জুরিতে ভুগছেন এবং তার ফর্মও খুব একটা মানে আর কি ভালো অবস্থায় নেই। তো সেই ক্ষেত্রে আসলে সম্ভবত স্ক্যালোনি রিস্ক নিতে চাচ্ছেন না। আর ওদিকে যদি বলি, যেমন ব্রাজিলের তিনি হচ্ছেন এস্তেভাও উইলিয়ান, তিনিও কিন্তু হ্যামস্ট্রিং এর যে চোটে পড়েছেন সেখান থেকে সুস্থ হয়ে আসতে পারবেন কিনা এবং এই ম্যাচে মানে এই টুর্নামেন্টে তিনি জয়েন করতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তো মন খারাপ করার কোনো কিছু নাই, তারা ছাড়াও আরো মানে ওই যে বলে না শো মাস্ট গো অন, তো তারা ছাড়াও কিন্তু আরো অন্যান্য প্লেয়াররা আছে যারা আমাদের পরিচিত এবং আমরা অবশ্যই আবার সেই উদ্যমেই খেলা দেখা শুরু করে দিব। এবং এটা আসলে আমার একটা ব্যক্তিগতভাবে আমার একটা চাওয়া ছিল আসলে, মানে মনে মনে আমি চাচ্ছিলাম যে না, এই খেলাটা যদি আরেকটু দীর্ঘদিন হতো তাহলে খুব ভালো হতো, এবং গতবারই সেটা আরো বেশি মনে হয়েছে যে না, ম্যাচ মানে খেলাগুলো আরেকটু যদি লং টাইম হতো, কারণ একটা অভ্যাস হয়ে যায়, 1 মাস বা 20-25 দিন একটা অভ্যাস হয়ে যায়, তখন মনে হয় যে প্রতিদিন টিভি সেটের সামনে বসে যে কার খেলা হচ্ছে। এবার আমি আর্জেন্টিনা সাপোর্টার হই, ব্রাজিলের সাপোর্টার, আমি মোটামুটি সবগুলো খেলাই দেখার চেষ্টা করি, কারণ একটা অন্যরকম একটা মজা থাকে এটার মধ্যে। তো আশা করছি এবারও খেলা অনেক জমে উঠবে। তো কে কোন দলের সেটা এই বিষয় নিয়ে আমরা কথাবার্তা হয়তো সামনের কোনো আড্ডায় করবো, তবে আজকে বৃষ্টি নিয়ে কথাবার্তা হোক। সিফাত ভাইয়া জয়েন হয়ে গেলাম, তুমি কেমন আছো? আমি তোমার নতুন ফ্রেন্ড রায়ান, তোমার এখানে আসতে আমার টেনশন ফ্রি হয়ে যায়, তাই নাকি? ও থ্যাংক ইউ। আচ্ছা কেন হয় এটা, মানে বুঝতে পেরেছেন কেন হয় এটা একটু জানাবেন। আচ্ছা কাল এসএসসি মানবিক বিভাগে পৌরনীতি পরীক্ষা আছে সিফু দাদা, পচারি দমভুতকে আফরিনের পক্ষ থেকে একটা ধন্যবাদ দিবেন, তেরি মেরি প্রেম কাহানি গানটা বাজানোর জন্য। ওকে, কেন কালকে আপনি জয়েন করবেন, কালকে জয়েন করে বলে দিবেন রিদমকে, তাহলেই তো হয়। ভাবছিলাম বাকি সময়টা ভালো যাবে, গেল না সেখানে যেতে হবে মনে হয়। আচ্ছা এটা হচ্ছে আমাদের বন্ধু আফরিন, এবং আফরিন আরো লিখেছিল সিফু দাদা আজ বেশিক্ষণ শুনবো না, মন খারাপ আমার বড় খালার, আচ্ছা তিনি অসুস্থ আর কি, তার ক্যান্সার আর কি ধরা পড়েছে, তো এখন শুধু নাড়ি চলছে, আম্মু ফোন দিয়েছিল শুনলাম, আর বেশি কিছু জানি না, আমার খালার জন্য দোয়া করবেন।
অবশ্যই অনেক অনেক দোয়া রইল আফরিন, আমরা আমাদের সকল বন্ধুর জন্য এবং তাদের পরিবার পরিজনদের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করি। ঠিকঠাক মতো কেয়ার নিন, আশা করি ইনশাল্লাহ, আসলে অসম্ভব কোনো কিছুই না, যে কোনো জায়গা থেকেই আল্লাপাক যে কোনো মানুষকে সুস্থ করে আনতে পারেন। হালিমা রংপুর থেকে আছেন, ভাইয়া কেমন আছো? ভাইয়া সারাদিন বৃষ্টি বৃষ্টি সময় কাটছে, এখন তোমাকে শুনতে পেরে অনেক ভালো লাগছে। যাক, আমারও খুব ভালো লাগলো হালিমা, আপনি জানিয়ে দিলেন যে আপনি আছেন আমাদের সঙ্গে। তারমিন আছে, তারমিন আছি আছি, ওকে তারমিন, আমিও আছি, আমি সিফাতও আছি। প্রাইভেট শেষে চলে আসলাম লামিম রংপুর থেকে, লামিম স্বাগত জানাচ্ছি বন্ধু আপনাকে। সিফাত ভাই কেমন আছেন? আপনার নতুন বন্ধু ইফতেখার হবিগঞ্জ থেকে, ইফতেখারকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আর অনেক অনেক কথাবার্তা আছে, সেগুলো পড়ব, তবে আমার মনে গানে যাওয়া দরকার, অনেকক্ষণ ধরে কথা বলছি। যে গানটা শুনবো সেটা হচ্ছে ঈশান মজুমদারের চমৎকার একটি গান, যাবো যাবো মন। গানটা শুনলে আমি একটা ভাইব পাই, যেমন হেমন্ত মুখোপাধ্যায় এবং সেই সময়ের যে গানগুলো ছিল ওইটার একটা সুরের একটা ফিল আমি এই গানটার মধ্যে পাই। দেখেন আপনি খুঁজে পান কিনা, এই বৃষ্টির ভিতরে ঢাকা এফএম কানে এই আড্ডার ভিতরে এই গানটি হাতে যদি চা থাকে সাথে অনুভব করতে পারেন এটা। আর যারা বাসে আছেন, বাসায় ফিরছেন, তারা কিন্তু আসলে যে জানালার ভিতরে দেখবেন যে একটু ঘোলাটে হয়ে থাকে বৃষ্টির কারণে, এবং এটা দেখতে খুব ভালো লাগে। হাত দিয়ে একটু মুছে একটু পরিষ্কার করে বাইরের যে বৃষ্টি হচ্ছে সেটা দেখতে দেখতে কানে এই গানটা বাজছে, আহা হা সুন্দর। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা এফএম 90.4 এর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।
0: বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Dhaka FM 90.4.
2: Dhaka Metro 9040.

ঠিক যাক, বৃষ্টি উপভোগ করতে করতে, গান উপভোগ করতে করতে সাথে একটু কথাবার্তাও তো দরকার। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, সিফাত আপনার সঙ্গে আছে ঢাকা মেট্রো 9040 নিয়ে। তো যেটা হচ্ছে কথা, আমার বন্ধু বান্ধব কিন্তু অনেকে আসলে কথাবার্তা শেয়ার করছেন বিভিন্ন মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং অনেকে ফিরছে এখন বাসায়, তো একটু সাবধানে ফিরবেন, যেহেতু একটা খুব ভালোই একটা বৃষ্টি হয়েছে, তো রাস্তাঘাটে পানিও জমেছে, একটু সাবধানে চলাফেরা করাটা উচিত। রাস্তাঘাট অনেক পিছিল হয়ে যায়, তো সেক্ষেত্রে দেখা গেছে যে চলাচলটা একটু কঠিন হয়ে যায় এবং গাড়ি ঘোড়ার ক্ষেত্রেও কিছুটা জটিলতা দেখা দেয়। তো যাই হোক, আমাকে যারা ফেসবুকে লিখেছেন, আমাদের রাকিব হোসেন, রাকিব নেইমার জুনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন নাকি? আমি ব্রাজিল, আচ্ছা ব্রাজিলেরটা একদম ফাইনাল যেই স্কোয়াডটা সেটা হয়তো বা আর কিছুদিন পরে জানা যাবে। আর্জেন্টিনাটা মোটামুটি ফিক্সড হয়ে গেছে এবং সেটা আরো মানে এই দুই দল বলেন বা আরো যে যে দলগুলো আছে সেগুলো সম্পর্কে আরো কনফার্ম হওয়া যাবে। আরো কয়েকটা দিন গেলে আরো একদম পুরোপুরি আপনি সবগুলো নিউজ আপনি পেয়ে যাবেন। এবং চট্টগ্রাম থেকে আমাদের এই বন্ধু আছেন রাকিব, তিনি বলেছেন যে বৃষ্টিতে আসলে ভিজতে ভালো লাগে, কিন্তু চট্টগ্রামের বৃষ্টি নাই, আহ কি যে কষ্ট, ভালো লাগছে না, আসবে সমস্যা কি? আরো আছেন চট্টগ্রামে যেমন বৃষ্টি নাই, পাশে তো সমুদ্র আছে তাই না, পতেঙ্গায়, তো ওদিকে তো আবার ঢাকায় তো সমুদ্র নেই। আচ্ছা তহিদুল ইসলাম লিখেছেন এসো না, নো নো নো কাল বৈশাখী। আচ্ছা সুমাই সেবা লিখেছেন, আচ্ছা যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে রংপুর থেকে। আরো আছেন আমাদের সঙ্গে এসএমএস এর মাধ্যমে অনেক বন্ধুরা, তো বাকি বন্ধুরা মনে বৃষ্টিতে আজকে গোসল করছেন। আমাদের পুরনো বন্ধু ফাতিমাকে দেখতে পাচ্ছি না অনেকদিন ধরে, আমার মনে হয় তিনি কোথায় আছেন, বৃষ্টি উপভোগ করছেন না কোথায় আছেন আমি জানি না, অথবা অনেক সময় উনি শুধু শুনতে থাকেন কিন্তু লেখেন না কোনো কিছু বা লিখতে পারেন না অনেক ক্ষেত্রে সিচুয়েশনের কারণে। যাই হোক, আমরা এসএমএস এ চলে যাব। আমাদের নেত্রকোনা থেকে সৈকত আসছেন, আছেন আমাদের সঙ্গে, আছেন আমাদের সঙ্গে সানিম। সানিম কি লিখেছে, বলি কি করি সিফাত ভাই আমি, আচ্ছা কষ্টে আছি, কি করবেন, কষ্টে আছেন, এখন কষ্ট থেকে বের হওয়ার চেষ্টা করবেন, আর কি করবেন, যখন যেমন অনেকে বলে না যে আমি কান্না করছি এখন আমি কি করবো, আগে চোখের পানি মুছবেন তারপরে বাকি যা করার করবেন। আচ্ছা ফারিয়া বলছি তোমাকে ঢাকা এফএম 90.4 এ স্বাগতম, ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। আচ্ছা আরো কে আছে দেখি একটু, আচ্ছা আমাদের সঙ্গে সালিহুর রহমান, বিকেলবেলা বৃষ্টি আসলে কাছে মরিচে পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়ি মাখা, আহা হা হা, খেতে সেই লাগে, তারপর এক কাপ চা, এটা আপনার কেমন লাগে, সুপার লাগে, এই সালিহুর মিলে গেছে তো আমাদের সঙ্গে। আচ্ছা কাঁচামরিচ পেঁয়াজ, তবে আমি আরেক কিছু অ্যাড করি আর কি সাথে, কাঁচামরিচ পেঁয়াজ শুধু না, কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণটা একটু কম থাকে, সাথে সরিষার তেল, সাথে যদি মনে করেন আমি আরেকটা খেয়েছিলাম ওইটা আমার ভালো লেগেছিল, আমার কাজিন খাইয়েছিলেন যদিও, সেটা হচ্ছে যে এরকম এটার সাথে আবার টমেটোর একটা ফিল দিয়ে দেওয়া, আহা হা, যত বলি আরে আমি এগুলো বলতে যেতে আমার খিদা লেগে যাচ্ছে। সালিহুর আপনি কিন্তু ভেজাল লাগাচ্ছেন। আচ্ছা ভাইয়া গো কেমন আছো, আমি পাখি রংপুর থেকে বলছি। ভাইয়া জানো মানুষের সাথে থাকলে দাম থাকে, কি মানুষের স্বার্থ থাকলে দাম থাকে, আর যখন স্বার্থ থাকে না, ও স্বার্থ থাকে না তখন প্রিয় মানুষটা চলে যায়, এটা আমি নিজের কাছ থেকেই দেখলাম। অনেকে আছে এরকম, তারাই হলো প্রকৃত মানুষ, যে স্বার্থ দেখে ভালোবাসে না, তারাই হয় বড় মনের মানুষ। এটা তো এরকম তো একজন দুজনকে পাবেন আপনি, মা বাবা, বাকি সবার কোনো না কোনো স্বার্থ থাকে, হয়তো বা কম থাকে বা বেশি থাকে, বাট স্বার্থ ছাড়া কেউ কোনোদিন কোনো কিছু করে বলে মানে এটা খুব রেয়ার কেস, ঠিক আছে? তো আপনি ওইভাবে চিন্তা করবেনই না, এত ডিপলি চিন্তা করতে গেলে তো আপনি যে কোনো বিষয়ে কষ্ট পাবেন। স্বার্থ যেমন আপনি যাকে চাচ্ছেন তাকেও আপনি নিঃস্বার্থভাবে চাচ্ছেন না, এটার পিছনে কোনো না কোনো একটা স্বার্থ হচ্ছে, যেমন আমার ভালো লাগে, যেমন আমার তাকে সামনে পেলে তার সঙ্গে কথা বললে আমার ভালো লাগে, এটা একটা স্বার্থ। তারপরে তার সঙ্গে আমি কথা বলে বা যেই কথাটা আমি অন্যজনের কাছে হয়তো বা দুই ঘন্টায় বুঝবো তার কাছে আমি দুই মিনিটে বুঝি, এই যে দুই মিনিটে বুঝতে পারি এজন্য তার সঙ্গে কথা বলি, এটাও একটা স্বার্থ। তো স্বার্থ ছাড়া তো মানুষ হয় না, স্বার্থহীন মানুষ খুব কম হয়। আর সম্পর্কের দিক থেকে যদি বলেন যে স্বার্থহীনভাবে কারা আমাদেরকে ভালোবাসে, তারা হচ্ছেন আমাদের মা বাবা। মা বাবার বাইরে, সৃষ্টিকর্তার বাইরে এরকম স্বার্থ ছাড়া আসলে কেউ ভালোবাসে না, কেউ থাকে না। আচ্ছা আমি থাকবো যতদিন থাকবে ঢাকা এফএম, যতদিন থাকবা তুমি, বুঝলা ব্রো, তমা, ওকে তমা, আমি এটা বিশ্বাস করি অবশ্যই। আচ্ছা এখানে আছে আমার সঙ্গে এসএমএস, ডুইং ডুইং, আই এম সো টায়ার, আচ্ছা বাট সিফাত ভাই নট রিডিং, ট্রান্সলেট করে বুঝে নেন। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আপনার ইংলিশ আমার ইংলিশ একই, এই জন্য আমি বুঝেছি। আচ্ছা আবার ইংলিশ ছাড়া কথা তেমন বলতে পারি না। রংপুর থেকে বাবু, বাবু ধন্যবাদ আপনাকে, আমি বুঝে গেছি। আচ্ছা আরো আছেন, আপনার এস এম এস পর্যন্ত আসতে তো আমার একটু সময় লাগবে তাই না? সিফাত ভাইয়া রুদ্র যুক্ত হয়ে গেলাম বৃষ্টির দিনে, ভুনা খিচুড়ি, আহা হা, খাইতে ভালো লাগে, ভুনা খিচুড়ির মধ্যে একটা টেস্ট আছে অন্যরকম।
আমি কিন্তু প্রায় সময় আহা হা এটা বলে মনের ভাব প্রকাশের জন্য চলে আসে, আবার গানের ক্ষেত্রেও চলে আসে। আচ্ছা লাগে আমার আমার আর আমার মা যদি আমি কই যে আমার ভুনা রান্না করিয়ে দাও খাইতাম, আমার শখ হইছে খাইবার আর আমার মা আমাকে বলবে তোর শখ লাগছে তুই বানায় খা। এটা মাদের কমন ডায়লগ, কিন্তু আলটিমেটলি মাই বানিয়ে দেয়। আচ্ছা বলেন তো ভাইয়া কিতা করা যায়, আর মা হুন্ডার না আপনার তাইন এখন ঘুমো আসোন নির ভয়ে কইতে পারেন আপনি, সমস্যা নাই। এটা মায়েদের ডায়লগ থাকে, এটা আস্তে আস্তে দেখবেন যে আপনি যদি আরেকটু সুন্দর করে বলেন, আরেকটু বারবার বলেন, বিভিন্নভাবে বলেন, তাহলে তিনি কনভিন্স হবেন এবং তিনি খাইয়ে দেবেন। এবং সারাদিন আসলে তারা এত বেশি পরিমাণ ব্যস্ত থাকেন, যারা হাউসওয়াইফ তারাও সারাদিন এত প্রচন্ড পরিমাণ ব্যস্ত থাকেন সকাল থেকে, আমার মনে হয় এটা খুব মানে বড় একটা প্রফেশন। এই যে আপনার আমার মতো হয়তো বা 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটির চেয়ে তাদের ব্যাপারটা আরও বেশি পরিমাণ কঠিন। তারা সারাদিন এত এত বিষয়ের ভিতরে নিজেদেরকে মনোযোগ নিজের মনোযোগটা দেন এবং এত এত কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তার মাঝখান থেকে তারপরে যে তারা আমাদেরকে কথায় কথায় ম্যাট দেন না, এটা তো আসলে একটা বিশাল ব্যাপার, তাই না? তো ওইভাবেও চিন্তা করতে হবে। তো আচ্ছা জয়েন হয়ে গেলাম রংপুর থেকে আমাদের মেজবা। বৃষ্টি এলে আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ বৃষ্টির সময় আমার বড় আব্বু আদরের বড় ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। শুধু বড় আব্বুর আদরের সন্তান না, পরিবারের সকলের আদর সন্তান ছিলেন তিনি, তাই আমার পরিবারের সবার মন খারাপ থাকে। আজ তার মৃত্যুবার্ষিকী এবং আজকেও বৃষ্টি। আমি মেজবা তার জন্য আমরা অবশ্যই মন থেকে অনেক অনেক দোয়া করি। সৃষ্টিকর্তা তাকে নিয়ে গেছেন, অবশ্যই তাকে ভালোই রেখেছেন, আমরা সেটাই প্রার্থনা করি এবং তার আপনারাও বেশি বেশি করে দোয়া করবেন। শুধু এই দিন সেই দিন বৃষ্টির দিন এমন না, এটা অবশ্য আমার বলার দরকার নেই, আপনাদের প্রিয় একজন মানুষ হারিয়েছে, আপনারা নিঃসন্দেহে খুব ভালো বোঝেন এই ব্যাপারে, অবশ্যই তার জন্য অনেক অনেক দোয়া রইল। আমরা এখন আবার একটু গানে যাব, তারপরে ফিরবো কিছুক্ষণ পরে আবার আরো কথাবার্তা নিয়ে। যে গানটি শুনবো ডিফারেন্ট টাচের গান শ্রাবণের মেঘ, শুনতে থাকুন সঙ্গে থাকুন।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: You're listening to Dhaka FM 90.4.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কে? রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।
5: ঢাকা মেট্রো 9040 নিয়ে আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গে কিন্তু আছি। আপনি আবার ভাববেন আমি চলে গেছি, চলে যাওয়ার তো প্রশ্নই আসে না, কারণ হচ্ছে আমি আছি আপনার সঙ্গে 8টা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ, এবং আপনি বাকি বন্ধুদেরকেও জানাতে পারেন। আচ্ছা, এটা তো শুধুমাত্র আমার সাথে না, বন্ধুদের সঙ্গেও কিন্তু এই বৃষ্টি নিয়ে কথাবার্তা হতেই পারে। তবে আরেকটা ব্যাপার একটু বলে রাখি, সেটা হচ্ছে বলবেন তো অবশ্যই, কিন্তু কথা হচ্ছে যে বৃষ্টি বা বজ্রপাতের সময় ফোন চার্জে থেকে দূরে রাখেন, ফোন থেকে কথা বলা থেকে দূরে থাকেন কিছুটা। অনেক সময় হয় এটা যে না গল্প করতে, এই দেখেছিস অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বিজলি চমকাচ্ছে ইত্যাদি, এই যে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, এক্ষেত্রে কিন্তু একে তো হচ্ছে ফোনে দীর্ঘক্ষণ কথা বলাটা আপনার জন্য ক্ষতিকর, সাথে হচ্ছে যদি এরকম বজ্রপাতের সময় আপনি ফোনে কথা বলতেই থাকেন, যে কোনো সময় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে বা একটা রিস্ক থেকে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা আমরা অবলম্বন করব। এত এত প্রতিবারই কথা বলছি, এই বিষয় নিয়ে কথা বলছি, কারণ হচ্ছে বৃষ্টি দেখে বৃষ্টি নিয়েই সব কথাবার্তা আসছে, খিচুড়ি আসছে, বারান্দায় বসে চা খেতে খেতে বৃষ্টি দেখার ব্যাপার আসছে, আমাদের তমা আবার অনেক কথাবার্তা শেয়ার করলো। তো সব মিলিয়ে আর কি একদম একটা বৃষ্টিময় আড্ডা হয়ে গেছে আজকে। ধন্যবাদ আমার সকল বন্ধুকে যারা আমাকে এখনো লিখছেন, এবং অবশ্যই লিখতে পারেন যারা এই মুহূর্তে টিউন করেছেন ঢাকা এফএম 90.4। আমাকে লিখতে হলে যে নম্বরটিতে পাঠাতে হবে আপনার কথাবার্তা, সেটা হচ্ছে 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। এবং এই নম্বর কিন্তু আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, তারপর আপনার এরিয়ার ছবিও দিতে পারেন আমাকে, বৃষ্টিতে কোন দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে, হোয়াটসঅ্যাপে যেহেতু এই সুবিধা আছে তো আপনি কিন্তু অবশ্যই সেটা করতে পারেন। আর যদি চান যে না আমি ফেসবুকে কমেন্ট করবো, আমি ফেসবুকে আছি, নো প্রবলেম, facebook.com/ilovedhakafm, এটা হচ্ছে আমাদের ঠিকানা, আমাদের পেজের ঠিকানা। তো অবশ্যই আপনি কিন্তু এখানে এসে একটা পোস্ট পেয়ে যাবেন, সেটা একটা ভিডিও পোস্ট। আমি এই আয়োজনে শুরু করার আগে বারান্দা থেকে দেখছিলাম আসলে আমাদের বৃষ্টির যেই ভাবভঙ্গি সেটা আসলে দেখছিলাম, তো খুবই চমৎকার লাগছিল। এবং পরবর্তীতে যেইভাবে আসলে বিজলি চমকাচ্ছিল এবং শোয়ের টাইমও হয়ে গিয়েছিল, আমি আবার সেখান থেকে চলে আসি, অনেকটা দৌড়েই চলে আসি আর কি ভয়ে। যাই হোক, আমাদের সঙ্গে SMS আছেন অনেক বন্ধুরা, হেনা আছেন আমাদের সঙ্গে, হেনা স্বাগত জানাচ্ছি। নাইম আছেন রংপুর থেকে, নাইম আমি কালকে আপনাকে বলেছিলাম যে আপনার আসলে প্রশ্নগুলো এমন থাকে যেগুলো আসলে এখানে উত্তর দেওয়ার মতো থাকে না আসলে। হ্যাঁ, তো আপনি কোনো একদিন চলে আসেন, আমরা চা খেতে খেতে তারপরে আড্ডা দিই, মানে অনেক কঠিন কোনো প্রশ্ন না, বাট কিছু কিছু প্রশ্ন থাকে না যে না ফাইন আমরা একসাথে সামনে বসে করতে পারি, কিন্তু এটা সবার জন্য না, এরকম প্রশ্ন থাকে না এরকম। নাইম, সো আপনি প্রশ্নটা অবশ্যই পরিবর্তন করতে পারেন। সিলেট থেকে আছেন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ গান শোনানোর জন্য, তুমি যখন গান গাইছো তখন আমি রেকর্ড করেছিলাম, এখন শুধু সেটা শুনি, হাই হাই। আচ্ছা, খালি গলায় তোমার ভয়েস খুব সুন্দর, থ্যাংক ইউ। ভরা গলায় আমার কণ্ঠ মনে তেমন খারাপ না মিউজিকের সাথে, কি বলেন? যাই হোক, আচ্ছা আরো কে কে আছেন একটু দেখি আমি, আরো অনেক অনেক বন্ধুরা আমাকে লিখছেন, ধন্যবাদ। এই বৃষ্টির দিনও আমার কথা যে অ্যাটলিস্ট মনে আছে আপনার। আচ্ছা সিওয়াদ ভাইয়া, আমি তাহিরা, এখন রংপুরে বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, মানে আমাদের এখন এটা এখন যেটা হচ্ছে সেটা আগেই রংপুরে হয়ে গেছে, সিলেটে হয়ে গেছে, সেটাই আমাদের এখানে আসছে আবার। আচ্ছা, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে ঘুমাতে ভালো লাগে, কিন্তু নাইনে পড়ি তাই ঘুমানোর পারমিশন মা দেয় না। নাইনে পড়লে ঘুমের পারমিশন দেওয়া যায় না, কি জানি, আমি তো 9 ক্রস করে এসেছিলাম তখন তো ঘুমাচ্ছিলাম আমি। যাই হোক, যেমন এটা তো স্কুলে পড়েন বিভিন্ন সময় ঘুমাতে পারেন, যারা আসলে চাকরিজীবী কর্মজীবী তারা আসলে ওই সময়টাও পায় না। তো বৃষ্টির ভিতরে নিঃসন্দেহে বৃষ্টি আর ঘুমের একটা খুব চমৎকার একটা সম্পর্ক আছে, কিন্তু সেটা আসলে সবার ভাগ্যে হয় না। আচ্ছা হালিমা রংপুর থেকে আছেন, ও ভাইয়া থ্যাংক ইউ এস এম এস পড়ার জন্য, সাথে আছি পুরোটা সময়। ওকে হালিমা। আরো আছেন আপেল শুনছি শ্যামপুর থেকে, এই যে আপেলের কথা গতকালকে আমরা পড়েছিলাম, কালকে আমার এসএসসি ভোকের উচ্চতর পরীক্ষা, কাল থেকে পরীক্ষা শেষ, এখন থেকে নিয়মিত তোমাকে শুনতে হবে। থ্যাংক ইউ। শ্যামপুরের কোথায় থাকেন আপনি সেটাও অবশ্যই আমাকে জানাতে চাইলে আপনি জানাতে পারেন, কিন্তু আপেল যে শ্যামপুরের কোথায় থাকেন আপনি, মানে ওইখানে কিন্তু কয়েকটা ভাগ আছে, শ্যামপুর আছে, নামা শ্যামপুর আছে, তারপরে জুরাইন আছে, আরো আরো আরো অনেক অনেক জায়গা আছে, আলিবহর আছে, সো আপনি আসলে কোথায় আছেন, তারপর শ্যামপুর পালপাড়া আছে, কদমতলি আছে, অনেক আছে এরকম বিভিন্ন এরিয়ায়, আপনি দেখবেন যে এক একটা নাম থাকে, মিরপুরের ভিতরে অনেক নাম আপনি পাবেন, তারপরে পুরান ঢাকার ভিতরে এরকম অনেক পাবেন, মানে পুরান ঢাকা বলতে আমরা শুধু পুরান ঢাকা বলে একটা এরিয়াকে বুঝাই, বাট পুরান ঢাকার ভিতরে বিভিন্ন এরিয়ার নাম বিভিন্ন, যেমন বাবুবাজার আছে, নারিন্দা, দয়াগঞ্জ, শাখারিপট্টি, তো অনেক আছে অনেক। যাই হোক, তমা আছেন আমাদের সঙ্গে, ভাইয়া আমার সিস্টার কই, হ্যালো ভাইয়া আমার সিস্টার, বুঝি নাই তমা আপনার প্রশ্নটা বুঝি নাই, ভাইয়া কেমন আছেন? লিপ্তি বলছি, ভাইয়া জানেন কাল রাতে ঘুমের সাথে যুদ্ধ করেছি, কিন্তু একটুর জন্য জিততে পারিনি, আশা করি আর জিতবো। ঘুমের সাথে কেন? ও আচ্ছা, পড়ালেখা নিয়ে নাকি? হ্যাঁ, তো যুদ্ধ করার দরকার, এটা একটু কয়েকটা দিন একটু কষ্ট হবে লিপ্তি, আপনি ঠিকই আছেন, মানে কয়েকটা দিন একটু কষ্ট হবে, বাট যখন আপনি আসলে সিস্টেমটা বুঝে যাবেন তখন দেখবেন যে এটার কোনো ব্যাপারই না। এবং আমি এটা আগেও বলেছি আজকেও বলি, সেটা হচ্ছে যে ঘুম নিয়ে আমাদের বেশ কয়েকটা মানে ভুল ধারণা আছে, যেমন ধরেন সারাদিন ঘুমাই নাই এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, সেটা তো পাবেই, কিন্তু অনেকক্ষণ ঘুমানোর পরে আবার কেন ঘুম পাচ্ছে এটা নিয়ে আবার প্রশ্ন তুলুন, অনেকক্ষণ ঘুমের পরে ঘুম আবার পাবে এটাই স্বাভাবিক, আপনি যত বেশি পরিমাণ ঘুমাবেন ঘুমের পরিমাণ তত বেশি পরিমাণ বাড়তে থাকবে। অনেককে দেখবেন কি যে দুপুরবেলা ঘুমিয়েছে, সন্ধ্যার পর ঘুম থেকে উঠে দুই ঘন্টা পরে আবার ঘুমের জন্য তার আসলে অস্থির লাগছে, তো এটা কিন্তু হয়, যখন আপনি একটা হ্যাবিটের মধ্যে চলে আসবেন তখন ওই হ্যাবিটটাই হতে থাকবে, আপনি কতক্ষণ ঘুমাচ্ছেন ওইটা ইম্পর্টেন্ট না, ঘুম মনে করবে যে আপনি যেহেতু বিছানায় আছেন মানে ঘুম এখন আমার আসতে হবে, বিষয়টা অনেকটা এরকম। সো আপনি মোটামুটি যদি একটা রুটিন করে ফেলেন, সকালে আপনি ভোরবেলা ঘুম থেকে উঠলেন, পড়ালেখা করলেন, আপনার বাকি কাজকর্ম করলেন, দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেলেন, এক ঘন্টা আধা ঘন্টা বা দেড় ঘন্টা আপনি ঘুমালেন যদি কাজ না থাকে, ঘুম থেকে উঠে আবার একটু ঘোরাফেরা করলেন, পড়ালেখা করলেন, সবকিছু করলেন, আবার রাতে যথাসময়ে আবার ঘুমাতে চলে গেলেন, এটা যদি আপনি এই সার্কেলটা ঠিকঠাক মতো রাখতে পারেন দেখবেন যে পরবর্তীতে আপনি এই সাইকেলের মধ্যেই সবকিছু চলতে থাকবে। একটা কথা বলি তারপরে গানে যাই, পরবর্তীতে এসে আবার বাকি এস এম এস কমেন্ট পড়বো। আপনি দেখবেন যে যেদিন আপনার খুব প্ল্যান থাকে যে আপনার সকালবেলা উঠতে হবে, ভোর ছয়টায় কোন একটা বিশেষ কাজে আপনাকে উঠতে হবে, মানে যারা উঠেন না ছয়টায় আর কি, ছয়টায় আপনাকে উঠতে হবে, দুইটা ব্যাপার ঘটতে পারে। এক হতে পারে যে ওইটা যদি অনেক বেশি পরিমাণ টেনশনযুক্ত কাজ হয় সেটার জন্য আপনার ঘুমিয়ে আসবে না, অথবা যদি আপনার সেটা এমন কোনো, আপনি যদি কুল মাইন্ডেড হন আপনি দেখবেন যে প্রতিদিন আপনার সকালবেলা উঠে ছয়টা বাজে উঠে যদি অভ্যাস হয়ে থাকে, আপনার ছুটির দিনও যেদিন দেখবেন যে যেদিন ছয়টা বাজে ওঠার দরকার নাই সেদিনও আপনার ছয়টা বাজে ঘুম ভেঙে যাবে, কারণ ওই যে অভ্যাস, তো মানুষ অভ্যাসের দাস, আপনি আপনার অভ্যাসের উপরে মানে অভ্যাসটা আপনি আপনার মতো ক্রিয়েট করে ফেলেন, তারপর অভ্যাস আপনাকে আপনার সাথে নিয়ে চলবে, ঠিক আছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এত কথা বলতে ভালো লাগে না, এটা অনেক বন্ধুরা বলেন যায় এত কথা শুনতে ভালো লাগে না, তো আমরা গানে চলে যাচ্ছি, হৃদয় খানের গান ভালো লাগে না, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা সাতটা। ঢাকা মেট্রো 9040।

শেষ ঘন্টা শুরু হয়ে গেছে, সিফাত আপনার সঙ্গেই আছি, কথাবার্তা চলছে। আব্দুল্লাহ লাবিব দিয়েছেন ভালোবাসা, এবং রাকিব হোসেন রাকিব লিখেছেন ভাই সাগরের পানি তো লবণাক্ত, সাগরের পানি ভালো লাগে না। মানে কি, আপনি কি বৃষ্টির পানি খান? সাগরের ভিতরে যে গোসল করবেন সেটা অন্য হিসাব, আপনি খেতে যান নাকি? আর যদি খেতে যান তাহলে মাছ মাংস নিয়ে যাবেন লবণ ছাড়া, ওইখানে যে পানির যে লবণ থাকবে সেই লবণ নিয়ে খেয়ে ফেলবেন। ধন্যবাদ আপনাকে রাকিব আপনার কমেন্টের জন্য। এবং আমার বন্ধুদেরকে বলছি যে এই ঘন্টায় কিন্তু শেষ ঘন্টা আজকে ঢাকা মেট্রো 9040 এবং এই সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040। আগামী সপ্তাহে আবারও যুক্ত হয়ে যাব, মানে আমাদের চক্কর বক্কর বাতচিত থেকে। তো তার মানে এই না যেন আপনি এখনই চলে যাবেন, আমি এই ঘন্টা পুরোপুরি আছি আপনার সঙ্গে, আপনার কথাবার্তা পড়ার জন্য, আমার কথাবার্তা শেয়ার করার জন্য, বৃষ্টি নিয়ে আর অনেক কথাবার্তা জানার জন্য। সিফু দাদাকে ছাড়া কাউকে এসএমএস দিতে ভালো লাগে না। আর রিদম ভূত এখন মুকুল দাদুর মতো কমেন্ট পড়বে, হ্যাঁ এটা তো আমিও পড়ি, আমিও পড়বো, আমিও তো বলেছি যে না আমাদের সকল বন্ধুকে আস্তে আস্তে ফেসবুকে চলে আসতে হবে এবং আমরা এসএমএসও পড়বো, তবে সবার প্রথমে কিন্তু ফেসবুক এবং হোয়াটসঅ্যাপকে, হোয়াটসঅ্যাপে বেশি দেখা হয় এবং তার পরবর্তীতে আবার এসএমএসও দেখা হয়। তো সব বন্ধুরা যদি সবখানে থাকে এটা তো আরো বেশি আনন্দের। আচ্ছা, বৃষ্টির সময় কিছু ভাবি না, এরপর ভাবি এটি দেখার কারণে। আগামীকাল স্যার প্রশ্ন নিতে বলে আর আমি বৃষ্টির ফোঁটা পড়া দেখি, তো স্যার পিঠে একটা জোরে কিল দিয়ে বলে জানালার দিকে কি দেখিস ধর। ওকে, ধন্যবাদ আফরিন আপনাকে। ইউসুফ শিকদার আছেন আমাদের সঙ্গে, আমাকে একটু জায়গা করে দাও ভাইয়া, কাল তো টেস্ট জিতে নিলাম। ইয়াস, আমরা কালকে 104 রানে জিতে গেছি এবং চমৎকার খেলা হয়েছে এবং আমাদের এই কন্টিনিউটিটা ধরে রাখা উচিত। আছেন আমাদের সঙ্গে অর্নি, আচ্ছা এক্সাম চলছে তাই রেগুলার থাকতে পারছি না, কালকে এক্সামটা হলে আর দুইটা থাকবে, তারপর থেকে ইনশাল্লাহ রেগুলার জয়েন করবো ইনশাল্লাহ। আর দুইটা এক্সাম অনেক হার্ড তাই আমাদের জন্য দোয়া করো। অবশ্যই অনেক অনেক দোয়া, আসলে না পারলে সবগুলাই হার্ড। আর হ্যাঁ, কিছু কিছু ব্যাপার আছে যে না হয়তো বা মাথায় নিতে একটু কষ্ট হয়, যেমন কোন ধরনের ধরেন জ্যামিতি বা এগুলো আসলে আলাদাভাবে মাথায় নিতে বা অঙ্কের সূত্রগুলো মাথায় নিতে কষ্টই হয়, কিন্তু খুব বেশি কঠিন না যদি আপনি সেটাকে খুব মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করেন। আচ্ছা ভাই, আমার মনে হয় হবিগঞ্জে থাকা, হবিগঞ্জ থেকে শুধু আমি শুনি ইফতেখার ফ্রম হবিগঞ্জ, না ইফতেখার হয়তো বা কিছু আড্ডায় আপনি হয়তো আপনাকেই শুধু পেয়েছেন, কিন্তু হবিগঞ্জের অন্যান্য অনেক বন্ধু আছে আমাদের, তবে আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জি ভাই, আমি বাবা মাকে, বাবা মার দিক দিয়ে বলছি, তাই তো মা বাবাকে অনেকটা ভালোবাসি, আই লাভ ইউ বাবা মা। বাহ, খুবই ভালো। আমাদের লিখেছেন হচ্ছে, হ্যাঁ ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই বন্ধু পাখি যার যার একটা টপিক নিয়ে আমি আসলে অনেকক্ষণ কথা বলেছিলাম। সালিহুল লিখেছে ভাই মাসকালাই ও গাছকালাই এগুলো কি আপনার ভালো লাগে? মাসকালাইটা তো ভালো লাগে, পরেরটা হয়তো বা আমি আমি খুব বেশি পরিচিত না। মসুর ডাল ও আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া আমার খুব ভালো লাগে, না এটা তো অবশ্যই মজা, এবং মুগ ডালও আমার খুব ভালো লাগে। তো এটা ডিপেন্ড করে মুডের উপরে, আমি বলেছিলাম যে রং খাবার এগুলো আসলে ডিপেন্ড করে মুডের উপরে, গান যে কোন গান ভালো লাগে এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে এটা আমার জন্য অনেক কঠিন একটা প্রশ্ন, কারণ আমার অনেক গান ভালো লাগে, যখন যেটা শুনতে ভালো লাগে সেইটা তখনই ভালো লাগে। যাই হোক ভাইয়া, তুমি কোন দল? আমরা ফুল ফ্যামিলি ব্রাজিল ভাইয়া। বৃষ্টির দিনে কি লালচা আর মুড়ি খেতে অনেক ভালো লাগে? আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভাইয়া। ভাইয়া গো, বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েছি, মাথা তুলতে পারছি না, জানবি ফ্রম সেন্টার, জানবি আগেই বলেছিলাম যে বৃষ্টিতে ভেজার দরকার নেই, আমি জানি না হয়তো বা পরিস্থিতির কারণে আপনাকে ভিজতে হয়েছে, একটু মানে উষ্ণতা জায়গায় বা একটু গরম জায়গায় থাকার চেষ্টা করেন অবশ্যই, তার মানে আবার এই না আবার ঘেমে যাবেন, তো একটু যত্ন নেওয়ার চেষ্টা করেন। জ্বর ঠান্ডা এরকম কিছু আসলে প্রথম থেকেই, মানে এটা যখন শুরু হবে তখন থেকেই আপনি যদি একটু মানে সচেতন হন, এটা আসলে হয়তো বা খুব বেশি গভীর হবে না। এবং আপনি বলছেন যে ভাইয়া বৃষ্টির দিনে লাল চা খেতে ভালো লাগে, এবং আপনি বলছেন আপনার পুরো ফ্যামিলি হচ্ছে ব্রাজিল, না আমি আসলে ব্রাজিলের সাপোর্টার না, ব্রাজিলের খেলা আমার ভালো লাগে, আবার এন্টি ব্রাজিলও না আমি, আমি বেসিক্যালি হচ্ছে আর্জেন্টিনা টিম আমার খুব পছন্দের সেই ছোটবেলা থেকেই, আর্জেন্টিনার আমি জানি না আসলে হয়তো বাবা চাচা তাদেরকে দেখে দেখে আরো বেশি পরিমাণ ভালো লাগা কাজ করতো, এবং তার পরবর্তী তো 2022 সালে আমরা ইতিহাসটা তো দেখলামই, সেটা আমার ভালো লাগার আরও একটা কারণ, মেসি তো অবশ্যই, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি আর্জেন্টিনার সাপোর্টার, এবং সাথে আমি অবশ্যই পছন্দ করি ব্রাজিলের খেলা দেখতে পছন্দ করি, জার্মানির খেলা দেখতে পছন্দ করি, স্পেনের খেলা দেখতে পছন্দ করি, মোটামুটি সব খেলা দেখতেই পছন্দ করি, তবে স্পেশাল যে প্লেয়ারগুলো আছে নেইমার আছেন রোনালদো আছেন, তো তাদের সবার খেলাই আমার খুব ভালো লাগে। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে ভাইয়া, 9 তারিখে আমার রুমমেটের বার্থডে ছিল, ওকে একটু উইশ করে দেন তো, অ্যান্ড সবাই ওর জন্য প্রে করেন, ওর যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, আমিন। আচ্ছা, বুঝতে করতে বললেন, বন্ধুর নাম কই? নাম তো নাই। আচ্ছা, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা,
রুমমেটকে, এবং আপনার সামনের দিনগুলো অনেক সুন্দর কাটুক, আপনার নতুন জীবন শুরু হোক আপনার বান্ধবীর দোয়া মতো, এবং আপনি ভালো থাকেন। যাই হোক, আরো কথাবার্তা পড়ব, প্রথমেই এত কথা বলাটা ঠিক না। তো বৃষ্টি বিলাস গানটা শুনবো আমরা এখন, সিথিশা এবং সেলিম মার্চেন্টের কণ্ঠে। সেলিম মার্চেন্ট মানে বলিউডের একজন খুব স্বনামধন্য মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গারও। তো আমরা তার কণ্ঠে এই বাংলা গানটি শুনে ফেলি।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আপনার মনে সুখ নাই ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: Metro 9040.

ঢাকা এফএম 90.4 আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি, কিন্তু আরো কিছুটা সময় আছে। যেমন আমাদের এর মধ্যেই রাকিব লিখেছেন হচ্ছে বৃষ্টি পড়লে শহরের অবস্থা অনেক খারাপ আর গ্রামের অবস্থা অনেক ভালো। এটা আসলে সব ক্ষেত্রে সত্য কিনা জানি না, আমার কাছে আবার একটু অন্যরকম মনে হয়। এটা আসলে জায়গা অনুযায়ী, যে দেখা গেছে কোনো জায়গার যদি পানি মানে চলে যাওয়ার বা নদী নালায় চলে যাওয়ার বা পানি নিষ্কাশনের যদি কোনো ব্যবস্থা না থাকে, সেটা যেখানেই হোক না কেন, সেটা হোক গ্রামে বা শহরে, যেখানেই হোক সেখানে কিন্তু খুব একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়। আর ঢাকা শহরে যেহেতু গাড়ি ঘোড়া একটু বেশি চলে, তো সেখানে আর কি একটু বেশি মনে হয় আর কি, আওয়াজটা একটু বেশি মনে হয়। আর গ্রামের অবশ্য গ্রামের একটা আলাদা ব্যাপার আছে, সেটা হচ্ছে মাটির একটা অন্যরকম একটা গন্ধ আসে, যেটা খুব ভালো এবং খুব মানে মনকে শান্ত করে দেয়। ঢাকার অবস্থা তো যেহেতু মানুষ অনেক বেশি, তখন আবার আবর্জনার গন্ধ পাওয়া যায় বেশি আর কি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে সবসময় নিজের এরিয়াটাকে, নিজের উঠোন, নিজের বাসা, নিজের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এভাবে যদি আমরা সবাই এই ব্যাপারটার দিকে বেশি মনোযোগ দিই, তাহলে দেখবেন যে আসলে আমাদের এই শহরটাও অনেক বেশি পরিমাণ সুন্দর হয়ে যাবে, যতটুকু অবজেকশন থাকে সেগুলি ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর তিনি আরো লিখেছিলেন বৃষ্টির পানিতে ভেজার মজা আলাদা, সাগরের সাঁতার কাটলে লবণাক্ত পানি মুখে ঢুকলে অন্যরকম লাগে, তো ওইটাও তো আলাদা, দুইটাই তো আলাদা, দুইটা দুই রকম মজা। আচ্ছা, লাবিব আছেন আমাদের সঙ্গে, আরো দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অনেক বন্ধুরা SMS করে আছেন আমার সঙ্গে। তবে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে চলে আসার মানে চেষ্টা করেন। জান্নাত আছেন সিয়াদ ভাই, আমি একটা গান শুনতে চাই, কিন্তু বন্ধু মানে আমি আমার প্লে লিস্টে না থাকলে আমি আসলে প্লে করতে পারছি না জান্নাত, তাই আমি আমার নাম দিলাম তিন কি, আচ্ছা বেশিরভাগ নামই নাকি জান্নাত, এজন্য তিনি নামই চেঞ্জ করে ফেলছেন, তিন্নাজা। আচ্ছা, বারবার আপনার বলতে হবে, নামই তো আমি মনে রাখাটা অনেক কঠিন, কারণ নামটা কঠিন হয়ে গেছে। এক ছেলে আমাকে অনেক লাইক করে, আচ্ছা ভাই রাসেল নামে এক ছেলে আমাকে অনেক লাইক করে, সে এক বছর থেকে আমার মুখ থেকে হ্যাঁ শব্দটা শোনার জন্য এখনো অপেক্ষা করে আছে, আমি কি করবো বুঝতে পারছি না, তুমি কিছু বলো ভাই, রংপুর থেকে প্রতিভা। আচ্ছা, তিনি লিখেছিলেন আরো স্কুলে বৃষ্টির কারণে যাইতে পারিনি, এখন দেখো সে নাই, তোমার আর আমার মাঝে কল দিয়ে কে জানি বিরক্ত করছে, তুমি কি আমার আগের মেসেজগুলো পড়েছো? আপনার মেসেজ এসেছে তিনটা এবং আমি তিনটাই পড়লাম, এবং আপনি বলেছেন যে সে আপনাকে পছন্দ করে, আপনার মুখ থেকে সে হ্যাঁ শুনতে চায়। আপনি একটাবারের জন্য এটা বললেন না যে না আমি চাই না অথবা আমি চাই, তো আসলে এটার মিনিংটা আমি জানি না, আসলে এটা আপনার একটা নিজস্ব লাইন দেওয়া উচিত ছিল যে আমিও তাকে পছন্দ করি অথবা আমি চাই না সে আমাকে বিরক্ত করুক, তাহলে হয়তোবা সেটা আমার জন্য বলাটা অনেকটা সহজ হয়ে যেত। যদি আপনি পছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে এটা অবশ্যই আমি বলবো যে আপনার পরিবারের সঙ্গে কথা বলেন, পরিবারকে জানিয়েই যা করার করবেন, মানে যদি আপনার কোনো পছন্দ থেকে থাকে এবং যদি আপনার সেই বয়সটা হয়ে থাকে। এবং দ্বিতীয়ত হচ্ছে, যদি এরকম কিছু না হয়, যদি আপনি একান্তই না চান এবং তিনি আপনাকে বিরক্তির জায়গায় নিয়ে যাচ্ছেন বা এটা করতে নিয়ে, আপনি বলবেন যে আচ্ছা মুখ থেকে হ্যাঁ শুনতে চাও তো, তাহলে তুমি এটা বলো যে তুমি নিশ্চয়ই আমাকে ভালোবাসো না, সত্যি করে বলো, তখন আপনি বলবেন হ্যাঁ। তাহলে তো ঘটনাটা এরকম হয়ে গেল যে সে জিজ্ঞেস করেছে আপনি তাকে ঘৃণা করেন কিনা, আপনি বলেছেন হ্যাঁ, আপনার মুখ থেকে হ্যাঁও শোনা হলো, আপনি যেটা শুনতে চেয়েছিলেন তারটা তার মুখ থেকেও শুনলেন, তো বিষয়টা অনেকটা এরকম। তো আমি প্রতিভা আপনাকে বলবো যে প্রতিভা যদি পসিবল হয় আপনি সামনে আড্ডায় বা আজকেই জানিয়ে দিবেন, আসলে আপনার ব্যাপারটাও তো জানা দরকার, তাই না? আচ্ছা, তারপর কি হলো শুনেন, তারপর সন্ধ্যা হয়ে গেল, দুই ঘন্টা চলে গেল, শেষ ঘন্টা এসে পড়লো তমা, এটা হচ্ছে আমাদের তমা, তোমার SMS গুলো খুব মজার হয় আসলে। আচ্ছা, ফাহিম রংপুর থেকে লিখেছেন সিবাদ ভাইয়া আজকে যুক্ত হতে দেরি হয়ে গেল, শুধু দেরি, মোটামুটি শেষের ঘন্টায় এসে আপনি পৌঁছেছেন ফাহিম, যাক ব্যাপার না, হয়তো আপনি ব্যস্ত ছিলেন কোনো কারণবশত। ভাইয়া তুমি এত বৃষ্টি নিয়ে কথা বলো না, চট্টগ্রামে ঠাডা পড়া গরম, চট্টগ্রাম থেকে সিয়াম রংপুরে আপনার নতুন বন্ধু, যেহেতু ঠাডা পড়া গরম সেক্ষেত্রে আমার মুখে বৃষ্টির কথা শুনে একটু শীতল থাকার চেষ্টা করেন, আমিও যদি গরমের কথা বলি সূর্যের কথা বলি ভাবেন তো কি হবে, কানটাও তো গরম হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, তোমার শো শুনতে শুনতে নিজে নিজে নুডলস বানিয়ে খেলাম, কংগ্রেচুলেশন। আচ্ছা, মন খারাপ করিও না, তোমাকে পাঠাতে পারলাম না, নাইম ফ্রম রং, নো প্রবলেম নাইম, আপনি আপাতত খান, সমস্যা নেই, আমার কথা শুনতে শুনতে যে আপনি নুডলস বানিয়ে ফেলেছেন এটা বিশাল বড় ব্যাপার। বুসরা ফ্রাইম সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে আসসালামু আলাইকুম, ও ভাইয়া কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার বাসার সবাই কেমন আছে? ভাইয়া এই বৃষ্টির দিনও তোমাকে ভুলিনি, তবে অনেক লেট হয়েছে জয়েন হতে, তার জন্য অনেক অনেক সরি, জানো তোমার কথা আমাদের বাসার সবাই অনেক লাইক করে, অনেক অনেক ধন্যবাদ আপনার বাসার সবাইকে, এবং সবার কাছে আমি দোয়া চাই, তোমাকে শুনছি বাসার সবাই মিলে, থাকবো শুধু তোমার সাথে পুরোটা সময়, লাভ ইউ ভাইয়া, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সব সময় সামনের দিনগুলোতে আপনাদের পরিবারের ভিতরে এই হাসি সব সময় লেগে থাকুক, আমরা এটাই চাই। সিরাজ ভাই তুমি কি আমার আগের SMS পড়েছো, শাপলা চিরং থেকে? আগের তো SMS আমি দেখছি না শাপলা, তো আপনি কোনটা করেছেন বুঝতে পারছি না, তবে আমি মনে হয় গতকালকে পড়লাম না আজকে পড়লাম, আমার এক্সাক্ট মনে নেই। আচ্ছা ভাই আপনি কি, আচ্ছা যদি হয়ে থাকেন তাহলে
হ্যাঁ জি আমি পড়ি। আচ্ছা মেজবা, মেজবা খুব ভালো কথা বলেছেন, অবশ্যই যে যার ধর্ম অবশ্যই সেটা পালন করা উচিত এবং আমি আমার দিক থেকে আমারটা আমি চেষ্টা করি অবশ্যই। হ্যাঁ ভাই কেমন আছেন, আপনার গান শুনতে ভালো লাগে, ভোলা থেকে হৃদয়। হৃদয় ধন্যবাদ, হৃদয় জয় করে নিলেন আপনি, তখন হৃদয় বলবে আমি তো অলরেডি হৃদয়, আবার জয় করলাম কখন। যাক আপনি হৃদয় যাদের নাম তাদের আসলে হৃদয় জয় করার কোনো প্রশ্নই আসে না, কারণ তারা নিজেরাই হৃদয়, বরং তাদেরকে জয় করার ব্যাপার আসে, তাই না? আচ্ছা ইউসুফ সিকদার, আহো ভাতিজা আহো, তুমিও আর্জেন্টিনা আমিও আর্জেন্টিনা, বুক মিলাও দুজনে। ওকে আসছে সেই সময়, আসছে এই যে এই আর কিছুদিন, তারপরেই তো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা সবাই এই বিষয় নিয়ে কিন্তু অনেক অনেক কথাবার্তা আড্ডাবাজি হবে আমাদের। আচ্ছা সালিউল লিখেছেন, আচ্ছা কালাইয়ের বর্ণনা হলো এই গাছটা 6-7 ফুট লম্বা হয়ে থাকে, এই কালাইটা মরিচের মতো লম্বা, একটা খোসার ভিতরে একটা কালাইয়ের দানা থাকে, এই কালাইয়ের ভর্তা খুব টেস্টি হয়, আর গ্যাস কালাইয়ের পাতা জন্ডিস রোগ প্রতিরোধে কার্যকরী। না আমি শুনেছি, নামটা আমার পরিচিত কিন্তু আমি আসলে ওইভাবে স্মরণ করতে পারছিলাম না যে আসলে কি, তবে এখন মোটামুটি আমার আর কি চোখের সামনে ভাসছে। আচ্ছা সিলেট থেকে আছেন আসমি, ওয়াও ভাইয়া আজ তুমি 8টা পর্যন্ত থাকবে, আমি খুব খুশি ভাইয়া, আজ আমার মাথা ব্যথা। আচ্ছা মাইগ্রেন ব্যথা উঠলে আমি কি করতে পারি, তুমি কি ভালো টিপস দিবে? আমি যতটুকু জানি আপনার সঙ্গে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে মাইগ্রেনের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে মানে কি বলে এটাকে, এটা থেকে দূরে থাকার যে ব্যাপারটা হতে পারে সেটা হচ্ছে যাদের যাদের মাইগ্রেন তাদের কিন্তু একটা ট্রিগার পয়েন্ট থাকে, সবার যে একই কারণে মাইগ্রেনের সমস্যাটা হয় বিষয়টা কিন্তু এমন নয়। ধরেন কারো প্রচন্ড শব্দে ট্রিগার হয়, মানে প্রচন্ড শব্দ শুনলে বা এই ফ্রিকোয়েন্সির কোনো, এই ফ্রিকোয়েন্সি তো আপনি হয়তো বা এইভাবে মাপ করে দেখতে পারবেন না, কিন্তু দেখা গেছে প্রচন্ড বা মাইকের শব্দে, হ্যাঁ মানে খুব কর্কশ কোনো একটা শব্দে তার ট্রিগার হয় এবং তারপর থেকে তার মাইগ্রেন তৈরি হয়। তো মাইগ্রেন যাদের যাদের আছে তাদের প্রত্যেকেরই একটা না একটা ট্রিগার পয়েন্ট আছে বা ট্রিগার সাবজেক্ট আছে, যেমন ধরেন কেউ অতিরিক্ত আলো নিতে পারে না, এটা তার ট্রিগার পয়েন্ট। আবার কারো কারো মাইগ্রেনে অতিরিক্ত সাউন্ড নিতে পারে না, আবার কারো কারো মাইগ্রেনে আরো বিভিন্ন বিষয় হতে পারে। তো আপনি আগে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে আপনার আসলে কোন জিনিসটা আপনি নিলে হঠাৎ করে মাথায় ব্যথা শুরু হয় বা আপনি খুব বিরক্ত হন, হঠাৎ করে চিৎকার দিলে, হঠাৎ করে ঘুম ভেঙে গেলে, মানে এরকম কি হয়, কোন বিষয়টাতে আপনার মাইগ্রেনটা হয় বা ব্যথাটা শুরু হয় সেটা আপনার ফাইন্ড আউট করতে হবে যে আমি আসলে এই ব্যাপারটা নিতে পারি না। তারপর থেকে আমি খেয়াল করেছি যে যেমন ধরেন আপনি যদি খেয়াল করেন যে না আমি গত 2-3 বার আমার দেখা গেছে যে এই মাইকের শব্দ শোনার পর থেকে আমার মাথা ব্যথা শুরু হচ্ছে, দ্যাট মিন্স আপনার ট্রিগার পয়েন্ট হচ্ছে মাইক। সো সেই ক্ষেত্রে মাইক বা স্পিকার, মানে স্পিকার সরি স্পিকার বা ওই যেটা খুবই আর কি মাইক বলতে যেটা দেখবেন যে সালিহুর ভালো চিনবে, সালিহুর তো মাইকিং করে, তো সেই ক্ষেত্রে সেটাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে আপনার। যখনই আপনি দেখবেন যে এই ধরনের কোনো সাউন্ড অথবা এই ধরনের কোনো কিছু হচ্ছে আপনার সামনে অথবা হতে যাচ্ছে, তখন আপনি সেখান থেকে কিছুটা সেখানটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আশা করছি এটা আপনার জন্য কিছুটা হলেও কাজে দিবে, এবং অবশ্যই যে স্পেশালিস্ট আছেন এই ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করে, মানে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে কি ব্যাপারে বা কিভাবে এইটার কি মেডিসিন নিতে পারেন যেটা নিলে আপনি একটা আপনি সুস্থ হয়ে যাবেন বা এই ব্যাপারটা থেকে দূরে থাকতে পারবেন সেটা কিন্তু পরামর্শ করে নিতে পারেন। তবে আপাত দৃষ্টিতে অথবা বন্ধু হিসেবে স্বাভাবিকভাবে আমরা এটা বলতে পারি যে যার যেটা ট্রিগার পয়েন্ট সেই ট্রিগার পয়েন্টটাকে খেয়াল রাখতে হবে এবং ওইটা থেকে একটু দূরে থাকতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমার মানে ব্যাপারটা। যদি আমার মাইগ্রেন নাই, আমার সাইনাসের সমস্যাও আছে, তবে আমার আশেপাশে অনেকের মাইগ্রেন আছে, তো এই ব্যাপারে আসলে দেখতে যে আমার আসলে বেশ কয়েকটা ব্যাপার হয়তো বা জানা হয়েছে, এবং সত্য মিথ্যাটা আপনি অবশ্যই আবার রিচেক করে তারপরে মানে ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরে অবশ্যই মেডিসিন নেবেন। আজকে আমার ছুটি ঘোষণা করা হোক, কারণ আমাকে পড়তে হবে, কারণ আগামীকাল আমার ডাকির শেষ এক্সাম, আগামীকাল ICT পরীক্ষা, দোয়া চাই যাতে শেষ পরীক্ষাটা ভালো দিতে পারি। আর হ্যাঁ রবিবার থেকে চিল মুডে আড্ডা হবে, এটা হচ্ছে রংপুরের বাবু, ইয়াস শিওর বাবু, অনেক অনেক শুভকামনা আপনার জন্য, আপনি শেষ পরীক্ষাটা অনেক সুন্দরভাবে দেন, আমরা অনেক অনেক দোয়া করি। চমৎকার একটি গান ওয়েট করছে আমার প্লেলিস্টে, রিয়াজ হাকানির হঠাৎ সন্ধ্যায়, একটু পরেই ফিরছি আবার গানটান শুনে, তো সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: হ্যালো।
7: হ্যাঁ বলো।
6: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
7: আচ্ছা নেটে কল দাও তো।
6: আহা, এখানে কি হলো?
7: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
6: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
1: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: Metro 9040.

বিদায়ের সময় হয়ে গেল, সিফাতকে বিদায় নিতে হচ্ছে আজকে ঢাকা মেট্রো 9040 থেকে। কিন্তু আপনি অবশ্যই থাকবেন ঢাকা এফএম 90.4 এর সঙ্গেই, কারণ যত সব আয়োজন সকল আয়োজনে কিন্তু আপনাকে প্রয়োজন। এদিকে আমাদের বন্ধু তিনি কিন্তু আমাদের সঙ্গে শেয়ার, আমাদের রুদ্র, তিনি তার যে জেরির ছবি কিন্তু শেয়ার করেছিলেন, অনেকগুলো ছবি, খুবই কিউট মাশাল্লাহ। আসলে এই বোবা জানোয়ারের প্রতি একটা ভালোবাসা অন্যরকম কাজ করে, আর বিড়াল তো এমনি অনেক সুইট, তো তার একটা এটা মানে দেশি বিড়াল। হ্যাঁ, তো রুদ্র ধন্যবাদ আপনাকে। রুদ্র কখনো নিজের ছবি কখনো মানে বিড়ালের ছবি দিয়ে থাকেন এবং তিনি শেয়ার করেন সবসময়। তো রুদ্র আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিছু কথাবার্তা আছে, বৃষ্টির দিন যেহেতু কথাও অনেক, সো আমি কিছু কথাবার্তা পরে তারপর বিদায় নিচ্ছি। এবার ঠিক হলো তো সিফু দাদা, আমি বৃষ্টির সময় কিছু ভাবতে পারি না, কেন জানি না বৃষ্টির শেষে ভাবি। আমার পছন্দের খাবার আমি নিজেই তৈরি করে খাই, এখন কাউকে জ্বালাই না, আর বাবা মা তো না থাক, এরাই সব, এদের নিয়ে আর বলার কিছু নেই, যত বলবো কম হবে। আফরিন, বাহ সুন্দর, এ তো নিজে নিজে করার মতো একটা মজা আছে। যদি আমি নিজে কোনোদিন বৃষ্টির ভিতরে কোনো কিছু করে খাই নাই, পানি ঢেলে খাওয়া ছাড়া। যাই হোক, তানভীর লিখেছেন রংপুর থেকে, আই এম ফার্স্ট এস এম এস ফর ইউ বাট আই এম ইউর ওল্ড ফ্যান, আই এম ফার্স্ট এস এম এস ফর ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ তানভীর। আরও আছে, ওকে রবিবারে কথা হবে, গান হবে, ফান হবে, আলবিদা তমা। ওকে তমা, ভালো থাকবেন। সালিহুরও বিদায় জানিয়েছেন। আরও আছেন আমাদের সঙ্গে সুজন লালমনিরহাট থেকে, ওকে। আরও আছেন আমাদের বন্ধু সিফাত ভাই, কি করছেন? আমি রজনী, রজনী আমি এখন এই রজনী দেখছি জানালা দিয়ে, রজনী তো চলে এলো, রজনী মানে রাত, তো সেই রজনী দেখছি। আর আপনার এস এম এস এই রজনীর কথা বললাম এই তো, আর এই যে কথাবার্তা বললাম, গান শুনলাম, কথাবার্তা শেয়ার করলাম। ভাইরে মাঝে মাঝে মোবাইলটাকে আছাড় দিতে মন চায়, মেসেজ দিই এক টাইমে আর যায় অন্য যায় কতক্ষণ পরে। অর্নি, অর্নি মানে আমি পরে পেয়েছি তার মানে, বা আমি পরে পড়েছি তার মানে এই না কিন্তু যে না এস এম এস পরে এসেছে। অনেক সময় হয় যে এস এম এস এসে আছে হয়তো বা আমি পড়তে পড়তে সবারটা পড়তে পড়তে সেই পর্যন্ত যেতে আমার সময় লাগে। শুধু শুধু ফোনটাকে মারবেন না, পরে ফোন দেখবেন যে রাগ করে চলে গেছে আপনাকে রেখে। আচ্ছা, আমারও ভালো লাগে ওর বিষয়ে, বাবাকে বলেছি, বাবা বলেছে তাকে অপেক্ষা করতে, আর বাবা চাচা আমার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিতে, কিন্তু ওকে বলতে পারি না, ভয় হয়। রাসেল অনেক ভালো ছেলে ভাইয়া, আমি প্রতিভা। ওকে প্রতিভা, যদি তিনি ভালো হয়ে থাকেন তাহলে অবশ্যই, যেহেতু বাবা মা আপনাকে যেটার পারমিশন দিবেন আপনি সেটাই করবেন, সেখানে আমিও কিছু না, অন্য কেউ কিছু না। তবে আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলবো, যদি আপনি পড়ালেখা করে থাকেন, পড়ালেখাটা ঠিকঠাক মতো করেন, এবং যেহেতু আপনি তাকে পছন্দ করেন এবং তিনিও আপনাকে পছন্দ করেন, নিশ্চয়ই এতটুকু স্যাক্রিফাইস বা এতটুকু সময় তো আপনাকে তিনি দিতেই পারেন, তাই না? তো আপনি এটা নিয়ে কথা বলতেই পারেন, এটা কোনো সমস্যা নেই, যেহেতু ফ্যামিলি আপনার জানে এবং তাদের সম্মতি আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি তাদের সঙ্গে কথা বলতে পারেন এবং ব্যাপারগুলো ক্লিয়ার করে নিতে পারেন যে না এখনই আমি পুরোপুরি প্রেমে মজে যেতে চাই না, আমি চাই পড়ালেখাটা ঠিকঠাক মতো করতে, এবং তার পরবর্তীতে অবশ্যই আমি যদি আল্লাহর হুকুম থাকে আমি অবশ্যই তোমার হব। ঠিক আছে, এভাবে আপনি আগাতে পারেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আরাফাত এইচএস, ও ভাইয়া আপনি কি সিফাত ভাই কে চিনেন না? এটা কে, চেনা চেনা লাগছে নামটা আর কি, ওইভাবে চিনতে পারছি না। আচ্ছা ভাই, এক্সামের কারণে এখন রেগুলার জয়েন হতে পারি না, এক্সামের পর ইনশাল্লাহ পার্মানেন্ট আড্ডা হবে ইনশাল্লাহ। আরাফাত, আপনি তো পরীক্ষার আগেই জানিয়ে দিয়েছিলেন যে পরীক্ষার জন্য আপনি কিছুটা সময় ব্রেকে থাকবেন, সো নো প্রবলেম, পরীক্ষা ঠিকঠাক মতো দেন। ভাইয়া দোয়া করবেন আগামী মাসের 5 তারিখে আমার বিয়েটা যে না হয়, সিঙ্গেল লাইফ খুব ভালো লাগে। হৃদয়, হৃদয় আপনি সিঙ্গেল, আপনি বিয়ে করেছিলেন আগে কখনো? তাহলে আপনি কিভাবে বুঝেন যে সিঙ্গেল লাইফটাই ভালো লাগে? আপনি তো আগে কোন একটা কিছু, ধরেন আপনার সামনে দুইটা পেয়ারা রাখা হয়েছে, হ্যাঁ, একটা কাঁচা একটা পাকা, তো আপনি কাঁচাটা ধরেন খাচ্ছেন, আপনি পাকা পেয়ারাটা খান নাই, আপনি কিভাবে বুঝলেন পাকা পেয়ারার টেস্ট কেমন, তাই না? তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি মানে হয়তো আপনার এই বলার ব্যাপারটার ভিতরে একটু ভুল আছে, এটা হতে পারে যে না আমি সিঙ্গেল লাইফই থাকতে চাই, ঠিক আছে, আরেকটা কিন্তু এইটা থাকতে চাই বলে আরেকটাকে খারাপ বলার কোনো ওয়ে নেই। ওকে, এবং আমি দোয়া করবো আপনার বিয়ে হোক, এবং আমি চাই যে আমরা আপনি আমাদেরকে দাওয়াত দেন। আচ্ছা ভাইয়া কেমন আছেন? আমি নুসাইবা ভাইয়া, চিটং তো বৃষ্টি হচ্ছে না বাট হলে ভালো লাগতো। ভাইয়া নাস্তা করেছেন? হ্যাঁ নাস্তা করেছি, এবং চিটাংয়ে হচ্ছে না তো, হয়ে যাবে, বৃষ্টি হয়ে যাবে, সব জায়গাতে একসাথে হয় না, একটু এদিক সেদিক হয় আর কি, রোস্টার ডিউটি পালন করে তো। আসমি সিলেট থেকে, তোমার কথা ঠিক ভাইয়া, এগুলো সব কিছুই আমার কিছুতেই আমার ব্যথা হয়, ডক্টর দেখিয়েছি, ওষুধ খেলো, ব্যথা থাকে আমার, মাইগ্রেনের ব্যথাটা আসলে খুব মানে এটা খুবই বিরক্তিকর এবং খুবই পেইনফুল এবং খুবই এটা খুবই কষ্টদায়ক, তো সেই ক্ষেত্রে আসলে এই জন্য ট্রাই করবেন যেন ওই ট্রিগার পয়েন্টগুলোর দিকে না যাওয়ার জন্য, ঠিক আছে, আর হয়ে গেলে কিছুটা আপনার সহ্য করতেই হবে। আসলে ডক্টর বলেছে এটা এক বয়সে কমে যাবে, তাই আমার মনে হয় বয়স হলে ঠিক হবে, তাই আমি জাস্ট এটা জানতে চাইছি তখন যখন ব্যথা উঠে তখন কি করলে একটু আরাম পাবো, থাকে তুমি যদি জানো, 3 দিন তোমাকে মিস করবো।
আচ্ছা, আমি আরেকটা শুনেছিলাম, আপনি তারপরে এই ব্যাপারটা আরেকটু আপনার ডাক্তারের সঙ্গে একটু কনফার্ম করবেন যে মাইগ্রেনের ব্যথা বা এটা সেখানে নাকি হাতের তালুতে বা মানে হাতের তালু যদি বরফ রাখা হয় বা বরফ ধরে রাখা হয় বা পায়ে যদি বরফ দেওয়া হয় সেই ক্ষেত্রে ব্যথাটা কিছুটা কমতে পারে। আমি তো ডাক্তার না, আমি কোনো একটা জায়গায় হয়তো এই নিউজটা পড়েছিলাম, এখন এটা মানে এটা কতটুকু অথেন্টিক এই ব্যাপারটা আপনি আপনার ডাক্তারের সঙ্গে কথা বলবেন, কারণ আপনার কন্ডিশন সম্পর্কে আপনার ডাক্তার ভালো জানেন, আপনি তার সঙ্গে একটু কথা বলে দেখতে পারেন বা যারা এই মাইগ্রেনে আক্রান্ত তাদের সঙ্গে একটু কথা বলে দেখতে পারেন। ভাইয়া শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আজকের মতো বিদায় নিলাম, রবিবারে জয়েন করবো ইনশাল্লাহ জানবি ফ্রম সিলেট, অবশ্যই জানবি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে বন্ধু এতটা সময় দেওয়ার জন্য। এবং আরো আছেন ভাইয়া, প্রথম SMS করলাম তুমি পড়ো না কেন, শিউলি সিলেট থেকে অনেক দেরি হয়ে গেল, কাজে ছিলাম শিউলি। ভাইয়া গো আরো আগে SMS করতে চাইছিলাম, আপুর জন্য পারিনি, ও করতে দেয় না, এখন কি এখন সরে গেছে তাই করলাম। আচ্ছা ভাইয়া গো, আচ্ছা সরে গেছে তাই করলাম, সিলেট থেকে শিউলি। ধন্যবাদ বন্ধু, আপনার SMS আমি মোটামুটি সবগুলো পড়ে ফেলেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করছি সামনের আড্ডাগুলোতেও যুক্ত হবেন, কথাবার্তা শেয়ার করবেন, যেহেতু বৃষ্টি নিয়ে আজকে অনেক অনেক কথাবার্তা হলো। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। যেতে যেতে আরো একটা বৃষ্টির গান শুনতে শুনতে বিদায় নেব, এই গানটা আমার খুব পছন্দ, আড়াল ভালোবাসা অ্যালবাম থেকে বৃষ্টি থেমে গেলে। এবং এই গানটা দুইটা ভার্সন আছে, আমরা এখন যে ভার্সনটা শুনবো হচ্ছে ডুয়েট ভার্সন, শাহরিদ অ্যান্ড নির্ঝর এই দুজনের কণ্ঠে এই গানটি। এবং আমরা এখনই বিদায় নিচ্ছি, আশা করছি আগামী রবিবার সবকিছু ঠিকঠাক থাকলে আবারও কথা হবে, আড্ডা হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি, টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 90.4 FM.
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

শোরুমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966। ঢাকা FM 90.4।

0: আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মুক্তিবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, পদ্মা ভাইরাস প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিল সরকার। উপকারভোগী হবে দেশের 1/3 এলাকার প্রায় 7 কোটি মানুষ। পদ্মা ভাইরাস প্রকল্প বাস্তবায়ন হলে জিডিপিতে অবদান রাখবে 0.45% এবং বছরে প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যাবে 8,000 কোটি টাকা, আশা প্রকাশ পরিকল্পনা কমিশনের। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে বৈঠক, প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা। অর্থনীতি পুনরুদ্ধারে আগামী 2 বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি বলে তথ্য সংস্থা বলছে। শুরু হল ঈদ উল আজহার সামনে ট্রেনের আগাম টিকিট বিক্রি। বাংলাদেশকে প্রায় 4 লাখ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে সিনোভ্যাক কোম্পানি। ইরান যুদ্ধসহ বাণিজ্য বিষয়ে বৈঠক থেকে 2 দিনের প্রশিক্ষণ দল হচ্ছে। এবং আজ মুক্তি কলেজ ম্যানচেস্টার থেকে মুখোমুখি হবে কলকাতা।
1: তার মাধ্যমে কৃষক পাবে কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট তার সরকারি সেবা সরাসরি নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তা অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এনএসএস অ্যাকাউন্ট নম্বর। এই কাজ বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির মধ্যে 36,697 কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রথম পর্যায়ে প্রকল্প সহ 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন তাজা কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নের টাকা এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন 3টি ও সংশোধিত 5টি প্রকল্প রয়েছে এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 1টি প্রকল্প। প্রকল্পগুলোর ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে 70,591 কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে প্রায় 205 কোটি টাকা। অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠান মধ্যে রয়েছে চট্টগ্রাম মুক্তির ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, বনে বংশধার অধিদপ্তরের ভবন নির্মাণ, কোয়াশাহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উন্নীতকরণ, ভারতের স্কুলের বিনিয়োগ সহায়ক পদকাশের নির্মাণ এবং ছাত্রবাস পরিবার ও ছাত্রগণের নিবাসের নির্মাণ প্রকল্প। স্থানীয় সরকার উন্নয়ন নয় ও সমবায় মন্ত্রী সৈদ্য ফুলিস্তান আলমগীর, অর্থ পরিকাঠামো মন্ত্রী আমির শক্তি মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্য মন্ত্রী চন্দ্রিকা আব্দুল মুক্তি সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এদিকে সভা শেষে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী আলো পদ্মপাড়া প্রথম পর্যায় প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বলেন, দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগাসন হ্রাস, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রকল্পটিকে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এর মাধ্যমে দেশের 1/3 এলাকা প্রায় 7 কোটি মানুষ উপকৃত হবে।
2: বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেজন্য পদ্মা ব্যারাজ প্রায় 45,000 কোটি টাকার এই প্রজেক্ট অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের 3/3 অঞ্চল 24টা জেলা 7 কোটি মানুষ ভাগ তারা উপকারযোগী। 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। 2033 সনে এই প্রজেক্টটা শেষ হবে। তাহলে প্রজেক্টটা যদি 35,000 কোটি টাকার প্রজেক্ট, 535 1 বছর 35,000 কোটি টাকা আমাদের সরকারের বিউ ফান্ড থেকে এটাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে।
0: প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে কৃষ্ণা মাথাভাঙা, গড়াই মধুমতি, চন্দনা বারাসিয়া, বড়াল ও ইছামতি সহ প্রধান নদী ব্যবস্থার প্রবাহ ও নাব্যতা পুনরুদ্ধার। এছাড়া সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অঞ্চলে লবণাক্ততা কমানো, সুন্দরবনের জন্য মিঠা পানি সরবরাহ নিশ্চিত করা, জীব বৈচিত্র্য সংরক্ষণ, যশোরের ভবদহ জলাবদ্ধতা নিরসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, ভূগর্ভস্থ জল পুনঃসঞ্চয়ন এবং স্বাস্থ্য বিষয় কমানোর লক্ষ্য হয়েছে। প্রকল্পের আওতায় 2.1 কিলোমিটার দীর্ঘ মূল পদ্মা প্যারাস নির্মাণ করা হবে। প্রকল্পটি সরকারের নির্বাচন ইস্তেহার 2026 সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রকল্প বাস্তবায়িত হলে জাতীয় জিডিপিতে 0.45% অবদান রাখবে এবং বর্তমানে প্রায় 8,000 কোটি টাকা প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যাবে বলে আশা করছে পরিকল্পনা কমিশন। একই সঙ্গে বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় 28,80,000 হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে এবং পদ্মানদীতে প্রায় 2,900 মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন। প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে করণীয় ঠিক করতে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো স্থাপন, শিক্ষা ও চিকিৎসা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। সবাই বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা এবং অপ্রতুল সুযোগ সুবিধার বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দেন। প্রধানমন্ত্রী বলেন, ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্টুরেন্ট সহ সরকারি বেসরকারি সংস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের উপযোগী অবকাঠামো ও সার্বিক সুবিধা নিশ্চিত করতে হবে। কক্ষের দরজা এমনভাবে নির্মাণ করতে হবে যাতে সিএনজি ব্যবহারকারীরা সহজেই প্রবেশ করতে পারে। তারেক রহমান নারীদের জন্য চালুর পরিকল্পনায় থাকা ইলেকট্রিক বাসেও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুবিধা রাখার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উপর জোর দেন। এছাড়া তারেক রহমান সারা দেশীয় পরিচালিত প্রতিবন্ধী স্কুলগুলো সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন। নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার কথাও বলেন তিনি। সভায় প্রাথমিকভাবে 10টি জেলার 10টি উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে শিশু সর্গ প্রকল্প দ্রুত চালু করা হবে বলে সিদ্ধান্ত হয়। সভায় স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মির্শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিম, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফজলুল আহসান পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব,

0: সংকটময় সময়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে জাতীয় পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট করা 30 লাখ কোটি টাকার ঋণের কারণে সরকারকে প্রতি বছর $5 বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে হবে।
1: বিগত সরকারের লুট করে যাওয়া অর্থনীতির কারণে 30 লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। অতীতের সরকারের লুটের কারণে আমাদেরকে এই লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। কোনোভাবেই আমাদের সংসদের গঠনমূলক তর্ক বিতর্ক এবং সমালোচনা তা যেন রাজপথে কেউ নিয়ে আসতে না পারে। আগামী 2 বছর আমরা যদি একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ না রাখতে পারি, তাহলে ভাঙ্গা অর্থনীতিকে আমরা কি পুনরুদ্ধার করতে পারব না।
0: জহিরুদ্দিন স্বপন বলেন, যারা ভোটারবিহীনভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তারা জনগণের মধ্যে বিভাজন ও ধর্মীয় বিভেদ তৈরি করে ফায়দা লুটতে চেয়েছিল। এ সময় তিনি সংসদের বিতর্ককে অজুহাত হিসেবে ব্যবহার করে কেউ যাতে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবারও শতভাগ টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, টিকিট কালোবাজারি ঠেকাতে প্রস্তুত তারা। সেই সাথে নির্ধারিত ওয়েবসাইট ছাড়া টিকিট না কাটতে যাত্রীদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তারা। এদিকে গেল শুক্রবার থেকে কাউন্টার এবং অনলাইনে পাওয়া যাচ্ছে বাসের আগাম টিকিটও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল 8টা থেকে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর 2টো থেকে অনলাইনে ছাড়া হয়েছে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট। বরাবরের মতো এবারও শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হয়। রেলওয়ে স্টেশনে যাত্রীদের কোনো ভিড় নেই। টিকিট বিক্রি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। সকাল 8টায় অনলাইনে ছাড়ার এক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাবে 23 মের রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকিট। তবে অনলাইনে কালোবাজারি রোধে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। নির্ধারিত ওয়েবসাইট এবং অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করতে যাত্রীদের সতর্ক করেছেন তারা। বলছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ কবিরউদ্দিন মোল্লা।
3: কালোবাজারির ব্যাপারে আমি যাত্রী সাধারণের কাছে একটা অনুরোধ করব, রেলওয়ের নির্দিষ্ট সার্ভার ছাড়া অন্য কোন সার্ভার বা ফেসবুক দোকান বা কম্পিউটারের দোকান বা কোন কালোবাজারি নিকট থেকে টিকিট ক্রয় করবেন না, এতে আপনি প্রতারিত হবেন। আর কালোবাজারির প্রতিরোধের জন্য বাংলাদেশ রেলওয়ের যে নিরাপত্তা বাহিনী বা জিআরপি আছে তারা সবসময় চেষ্টা করতেছে।
2: এদিকে গত শুক্রবার থেকে পাওয়া যাচ্ছে বাসের অগ্রিম টিকিট। তবে 23 থেকে 26 মের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। কাউন্টারে ও অনলাইনে একই সাথে চলছে ঈদ উল আজহার টিকিট বিক্রি কার্যক্রম।
4: ভাড়া যেটা সরকার নির্ধারণ করা হয়েছে ওইভাবেই আছে আর টিকিট অনলাইনে সেল হয়েছে।
5: আমাদের যে চার্ট আছে চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছে। গতবার তাহলে সেবারে থাকে।
2: ঈদে যাত্রী ভোগান্তি কমাতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন এবং কোরবানির পশু পরিবহনে 2টি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে। ক্যাটল ট্রেন 2টি 22 ও 23 মে চলাচল করবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত 2টি সরকার শুধু হামের টিকা দিতেই নয়, শিশুদের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি কার্যক্রম ও ভিটামিন এ ক্যাম্পেইন চালু রাখতেও ব্যর্থ হয়েছিল। তিনি আজ সচিবালয়ে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,83,080 ডোজ পোলিও টিকা অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন। বেশিরভাগ জেলাতেই হামের টিকা প্রদান কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও যেসব শিশু টিকার বাইরে রয়েছে তাদেরও টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। হাম পরিস্থিতি কাটিয়ে ওঠার পর এর পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আগামী মাসের মধ্যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে বলেও জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। কৃষক মাদ্রাসা ও দেশের চামড়া শিল্পের স্বার্থ রক্ষায় আসন্ন ঈদ উল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আজ এই মূল্য নির্ধারণ করা হয়। কাঁচা চামড়ার যথাযথ ব্যবস্থাপনা ও ব্যবহার নিশ্চিতে তিনি বিষয়টি নিবিড় পর্যবেক্ষণ করছেন। মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গ ফুট 65 থেকে 67 টাকা নির্ধারণ করা হয়েছে আর রাজধানীর বাইরে এর দাম হবে প্রতি বর্গ ফুট 57 থেকে 62 টাকা। লবণযুক্ত খাসির চামড়ার দাম সারা দেশে প্রতি বর্গ ফুট 25 থেকে 30 টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গ ফুট 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ঘোষিত মূল্য শুধুমাত্র যথাযথভাবে লবণ দেয়া চামড়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তিনি জানান, ঈদে চামড়ার ক্ষতি ও অপচয় রোধে সরকার জেলা উপজেলা প্রশাসনের মাধ্যমে বিনামূল্যে লবণ বিতরণ করবে। মাদ্রাসা ও নির্ধারিত সংরক্ষণ কেন্দ্রগুলোতে সময় মতো সরবরাহ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আ ন ম এসানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হল শিক্ষা। সেজন্য শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি আজ রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনগ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশন জট না হয় এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল, অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। বিভিন্ন কারণে বাদ পড়া 27তম বিসিএস এর আরও 96 প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত সময়ের মধ্যে এবং সরকারি বিধিবিধান অনুসরণ করে সংশ্লিষ্ট দপ্তরে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার বৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। দেশের অর্থনীতিতে হালদা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর শাখা খালগুলোতে বিগত সময়ে কোনো রকম খনন কার্যক্রম না হয় খালগুলো বর্তমানে মৃতপ্রায়। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির উদ্যোগের ফলে মৃতপ্রায় খালগুলোতে দীর্ঘদিন পর প্রাণের সঞ্চার ফিরবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার চট্টগ্রামের সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে।
8: দক্ষিণ এশিয়ার বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই হালদা নদী। 94 কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি দেশের অর্থনীতিতেও রাখে গুরুত্বপূর্ণ অবদান। প্রতিবছর এ নদী থেকে ডিম সংগ্রহ করে লাভবান হন হালদাপাড়ের মানুষ। নদীটির শাখা খালগুলোও স্থানীয় কৃষিতে ব্যাপক সহায়ক ভূমিকা রাখছে। দীর্ঘদিন এসব শাখা খালগুলোর দিকে কোন সরকার নজর না দেয়ায় বেশিরভাগ খালই মৃতপ্রায়। বিশেষ করে হালদার উজানে মানিকছড়ি অংশে 10 থেকে 12 কিলোমিটার ভরাট হওয়ায় অস্তিত্ব সংকটে পড়ে হালদা। অবশেষে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর খাল খনন কর্মসূচির আওতায় হালদার উজানে শুরু হয়েছে খাল খনন কার্যক্রম। 2025 সালের 5 অক্টোবর হালদাকে মৎস্য হেরিটেজ ঘোষণার পর এটি সবচেয়ে বাস্তবধর্মী প্রকল্প। প্রধানমন্ত্রীর খাল কাটা কর্মসূচির আওতায় হালদার উজানে এই কর্মযজ্ঞের ফলে হালদায় ফিরবে প্রাণ, এমনটাই মনে করছেন মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।
9: আশা করছি যে এই উদ্যোগের ফলে হালদার প্রবাহ, যে উৎসমুখের প্রবাহ, এটা আরো তার জীবন ফিরে পাবে। এর ফলে হালদার যে মূল অংশ সেটিও আরো নবজীবন প্রাপ্ত হবে।
8: 27 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে এই খনন কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে কাজের অগ্রগতি। 43 দিনের এই কর্মযজ্ঞে প্রাথমিকভাবে 5 কিলোমিটার খাল খনন করা হবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান।
10: এটা আমরা ধারণা করছি যদি বৃষ্টিপাত বা অন্য কোন প্রতিকূলতা না থাকে সেটা জুনের 20 তারিখ পর্যন্ত, 20 তারিখের মধ্যে আমাদের এই খাল খনন কর্মসূচিটা সমাপ্ত হবে।
8: হালদার উজানে এমন কর্মযজ্ঞকে বিশেষজ্ঞরা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন। একই সাথে পুরো প্রবাহ পথ জুড়ে ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারি অংশেও হালদার শাখা খালগুলোকে জীবিত করার পরামর্শ তাদের। হালদা গবেষক মঞ্জুরুল কিবরিয়া বাংলাদেশ বেতারকে বলেন, এ পদক্ষেপ হালদায় নতুন প্রাণের সঞ্চার করবে।
11: যদি হালদা নদীকে কেন্দ্র করে যদি সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেটির উপকার হালদা নদী পাবে এবং একই সাথে কৃষকরা যেমন উপকৃত হবে হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র উপকৃত হবে।
8: হালদার উজানে এই কর্মসূচি ঘিরে তৈরি হয়ে কয়েকশো শ্রমিকের কর্মসংস্থানও, তাই খুশি স্থানীয়রাও। শোয়েব রহমান, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে বেইজিং এ পৌঁছেছেন। এয়ারফোর্স ওয়ান থেকে নেমে আসলে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝিং ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানান। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের এই দুই নেতার আগামীকাল ও আগামী শুক্রবার বৈঠক করার কথা রয়েছে। ইরানকে আলোচনায় ফিরিয়ে আনতে এবং হরমুজ প্রণালীর উত্তেজনা প্রশমনে চীনকে রাজি করানোর জন্য কয়েক সপ্তাহের ব্যর্থ মার্কিন প্রচেষ্টার পর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বেইজিং রওনা হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরান নিয়ে দীর্ঘ আলোচনা করবেন, তবে বাণিজ্যই হবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। খেলার খবর ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে ম্যানচেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত একটায় শুরু হবে। এদিকে স্প্যানিশ লা লিগা ফুটবলের বেশ কয়েকটি খেলা আজ অনুষ্ঠিত হবে। রাত এগারোটায় এসপানিয়ল অ্যাথলেটিকা ক্লাবের এবং ভিয়ারিয়াল সেভিয়ার বিরুদ্ধে খেলবে। রাত দেড়টায় লীগের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে আলাভেস বার্সেলোনার এবং গেতাফে মায়োর্কার বিপক্ষে খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামী শনিবার সন্ধে ছয়টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পদ্মা ব্যারেজ প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিল সরকার, উপকারভোগী হবে দেশের এক তৃতীয়াংশ এলাকার প্রায় 7 কোটি মানুষ। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে জিডিপিতে অবদান রাখবে 0.45% এবং বছরে প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যাবে 8,000 কোটি টাকা, আশা প্রকাশ পরিকল্পনা কমিশনের। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা সেবা নিশ্চিতে বৈঠক, প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা। অর্থনীতি পুনরুদ্ধারে আগামী 2 বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শুরু হল ঈদ উল আজহা সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রি। বাংলাদেশকে প্রায় 4 লাখ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন। ইরান চুক্তিসহ বাণিজ্য বিষয়ে বৈঠক করতে বেইজিং এ পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেস। খবর শেষ।
12: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

দ্রুত গতিতে চলবে। শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শোরুমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। গ্যাস ইউনাইটেড।

0: Tigers United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Tigers
1: United। গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো, চলো এখনই।
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: আমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি?
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুনে শুনে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
5: Taka FM 90.4.
3: Charadeshi?
5: Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shabak Shab

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: কাগজের খেয়া ভাসছে।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। 90.4 FM.

0: রাতে
1: পূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: 90.4 FM.

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: You're listening to Taka FM 90.4.